আকাশবাণী আগরতলা, আজ শনিবার, 27 আষাঢ় 1948 শকাব্দ, 1 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 18 জুলাই 2026 খ্রিস্টাব্দ। আমাদের এই অনুষ্ঠান আকাশবাণী আগরতলা ও নিউজ অন এয়ারে শোনা যাচ্ছে, একই সঙ্গে ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও কিন্তু আপনারা শুনতে পারেন সরাসরি অনুষ্ঠান। এবারে আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দেব আমাদের আজকের প্রথম অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন শ্রী শ্রী মায়ের বাণী থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 6:25 কাকবরক অনুষ্ঠান হায়ংনি খরাং। 7:05 রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী প্রমিতা মল্লিক। 7:35 স্থানীয় বাংলা সংবাদ। 7:40 কাকবরক সংবাদ। 7:45 অনুষ্ঠান অভিজ্ঞাপন। 8:40 শুনবেন অনুষ্ঠান জায়নক। 9:10 দেশবন্ধন অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 9:30 বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনবেন নানা রঙের গান। 10:00 শুনবেন হিন্দি ছবির গান কাকবরক সংযোজনায়। 10:30 কাকবরক ও হিন্দি গান। 11:00 শুনবেন বাংলা ছায়াছবির গান। আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দিলাম প্রথম অধিবেশনের অনুষ্ঠান সূচি।

আকাশ বাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ।

0: কবির বিলাস এসে বলছে, কত সাবধানে আমাদের থাকতে হয় মা, পাছে মনেও কিছু উঠে, এই ভয়েও সশঙ্ক থাকতে হয়। তাই তো ওর হলো সাদা কাপড় আর সংসারীরা হলো কালো কাপড়। কালো কাপড়ে কালি পরলে অত ঠাওর হয় না, কিন্তু সাদা কাপড়ে এক বিন্দু পরলেই সকলের চোখে পড়ে, দেহ ধরলেই বিপদ। সংসার তো এই কামকাম ছড়িয়েই আছে, ওদের সাধুদের কত ত্যাগ করে চলতে হয়। তাই ঠাকুর বলতেন, সাধু সাবধান। ঠাকুরের কোনো বিষয়ই ভগবান ছাড়া ছিল না। আমাকে যেসব জিনিস দিয়ে ষোড়শী পূজা করেছিলেন, সেই সব শাঁখা শাড়ি ইত্যাদি আমার তো গুরুমা ছিলেন না, কি করব। ঠাকুরকে জিজ্ঞাসা করতে তিনি ভেবে বললেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো। তখন বাবা বেঁচে ছিলেন, কিন্তু দেখো তাকে যেন মানুষ প্রাণ করে দিও না, সাক্ষাৎ জগদান্না ভেবে দেবে। তাই করলুম। এমনি শিক্ষা ছিল তাঁর, মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে যান। এবার দেখালেন ত্যাগ। ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে, যে একটু পাল তুলে দিবে শরণাগত হবে সেই ধন্য হয়ে যাবে। এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভেতরে একটু সার আছে সেই চন্দন হবে, তোমাদের ভাবনা কি? ঠাকুর ছিলেন তিনি একটা দেখা প্রত্যক্ষদর্শী লোক, তিনি সব দেখেছেন, তিনি সব জানেন, তাঁর কথা বেদ বাক্য। তাঁর কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে? তাঁর নিজের মুখের কথা তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না। যে একবার ঠাকুরকে দেখেছে তার আর ভয় নেই। ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয়, তাঁর নাম করবে, তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। ঠাকুর আর কোথায়, তিনি ভক্তের নিকটে। মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন, ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেন। ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের কথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। তোমাদের আর ভয় কি, তাঁর শরণাগত হয়ে থাকবে, আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন। ঠাকুরের শরণাগত হলে সব হয়, সব সত্যি, সব সত্যি, কিছু মিথ্যে নয় না। উনি প্রকৃতি, উনি পুরুষ। ঠাকুর দয়া করবেন, তাঁকে ডাকো আর সৎসঙ্গ করো, সাধন ভজন করো। এত জপ করলাম বলো আর এত কাজ করলাম বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য। হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। দেখো মা, শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তো তাঁর কৃপা হয়। যে তাঁর উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন। তাঁর উপর নির্ভর করে থাকতে হয়, তিনি ভালো করতে হয় করুন, ডোবাতে হয় ডোবান, তবে ভালো কাজটি করে যেতে হয়, আর তাও তিনি যেমন শক্তি দেন। মানুষের কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, তাঁর শরণাগত হয়ে থাকা ভালো। তিনি যেমন যেমন দরকার তেমন দেবেন, বকল না মানে মনে মনে ভগবানকে সমস্ত ভার অর্পণ করা। বকলমা দেওয়ার পরেও ইষ্টমন্ত্র জপ কিংবা দিনান্ত ভগবানকে একবার স্মরণ করতে হয়।
1: সুভাষিত অনুষ্ঠানে আজ আপনারা শুনলেন শ্রী শ্রী মায়ের বাণী থেকে পাঠ। আকাশবাণী আগরতলা অঞ্জলি অনুষ্ঠানে আজ আপনারা শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথম গানখানির শিল্পী অমৃত সিং অরোরা।

অনুষ্ঠানে আপনারা এতক্ষণ শুনলেন ভক্তিগীতি। প্রথম গানখানির শিল্পী ছিলেন অমরিক সিং আরোরা এবং দ্বিতীয় গানখানি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে কাব্যরক অনুষ্ঠান।

0: যতনো ফুঙ্কাহাম তেই লামসগ তিনি হায়ুংনি খরাং পান্ডাগ তিনি চার সাল তালিউম তালনি সালনি চিসনি সালমারি চিবরিরা থামচিবা তিপ্রা বিশি জুলাই তালনি সাল চিচার সালমারি নিশাই নিচিদক ইংরেজি বিশি নিরা থামচিদক পয়েন্ট ব্রেই মিতার শাসাই নিরা দক চিচুকু কিলোহার্জ এবা সারাশা পয়েন্ট দক মেগাহার্জ ও পান্ডা এম তেই এফ এম নিব থাকতেই বাক্সাকে আওয়াই খাই জাগাই তঙ্গ হায়ুংনি খরাং পান্ডাও চং পুইলানো কক কাহাম খানালাই চিনি পান্ডানো চেংলাইয়ানো তিনি কক কাহাম নাহারজাখা নেলসন ম্যান্ডেলানি রং সরংলুং অংখা কাইসা ফানগানাং কুবুক মানুই যে মানি বাই নিং হায়ুংনি ফিলজাক মানি সামুঙ্গ থেপাই মানো জেসাফা নো খ্লাইনানি সকাং বেবাক নো জেসাফ্রু ফানো খ্লাইমান গ্লাখিনি খাখ্লাইও তুমুংকে ব শাক শাকনি খাখ্লাইতানি শাক থারকাই বিনি বসকাঙ্গ জেসফানো কেবেং মুং ফাইতো ব আ কেবেং মুং নো বাড়ি মান্নাইন খরকসা বরক জেফ্রু বিনি হাতে বড় রকমি বাকি শৈশকে খ্লাইতাই সামুং রক খ্লাইমানো এবার খ্লাইমান্নাই হিনকেনো থিফ্রু বিনি ফলাব খাকচাংমা মান্নাই নিং তুমুংনি হামিয়াচায়া নাইনাই বরক বাই টংকচাং টংনানি হিংকে অবহাই বরক বাই বাংরা বাই বাংরা থেপাওই সামুং খ্লাইনানি নাংনাই হিংকে নো নিনি হামিয়াচায়া নাইনাই বরক নিনি কাহামলগিও গদালনা চেংনাই আনি কপলাই বাই আনো তাম যোগদি আংবাই বসক ক্লাইয়ে তেসা বাজা ফিকা আবো বাইসে আনো আম যোগদি আশ্চিত জোড়া নেলসন ম্যান্ডেলা সালাংমা কক রক কক কাহামো কক বরক বাই সাজাখা
1: আও হ্যাঙ্গে তাবো সাক হামক্রানি কৌ গিয়া যেন সাই মেলানো এইট সাই একেবারে এইচ আই ভি বেমারতেই কক এইট সংখ্যা বনি ফুল হংখা একিউট ইমিউনি ডিফেন্সি সিনড্রোম এইচ আই ভি হিঙ্গাঙ্কে হিউম্যান ইমিউনিও ডেফিসিয়েন্সি ভাইরাস ও ভাইকে অং অবংখা প্রটেকশন ছাড়া যেন তুমুং সেক্স খাইকাঙ্কে অব এইচ আই ভি গান বরক বাই নর অবেমার মানজাগি মানো আবনকারী বাহিনীও নুমুং এইডস গান বরকনি সুচি রেজাক বাই নুমুং সুচি রেখাঙ্কে অবহাই মানি মানো এই দ্রাগস রক চালাইফুর রগ সুচি যেন গটাল সিরিঞ্জ রক ইউজ খাইয়াঙ্কে অব মানজাগি মানো আবনকারী বাহিনীও যে বরকনি এইডস গান বা এইচ আই ভি গান অবনি থৈ রক নি সাগ থাকাঙ্কে নং অবেমার মানজাগি মানো তেই সাইরক বাহিনীও সাকদিরিয়া বোমা জেপ্রু অমহাই এইচ আই ভি ভাইরাস গান রকমখাঙ্কে নং মানজাগি মানো আবনকারী বাহিনীও নং তুমুং আনপ্রটেক্টেড নাগেতো মানজাগিন মানো অবংখা চিনবাগি বেলেখেনো রিক্স চিনি রিক্স কামহাই অং বিথিব্রাইবে হামিয়া নং তুমুং কাহামকে তংখাঙ্কে সুমি হামনাই আনবাগি নং আবনবাগি আসক কিরিনা নাঙ্গিয়া নং তুমি বিথিব্রাই যাই তংখাঙ্কে হামনাই যেন ভাইকে সাইমানাই যেন ও এইচ আই ভি ভাইরাস মানজাখানাই বেলেখেনো নং লুমনাই তেইনি সা খেলেঙ্গি থানাই গপানাই তেইনি সাগ্রক বেলেখেনো ওয়াইসা কসারক হামকে হামিয়া আংনাই তেই ততরগ বহাইনো বেলেখেনো সানাই মাইরক হামকে সাইমিয়া আংনাই নিনি সাক হেলেঙ্গি থানাই অবাহ তুমি হাঙ্কে নং ডক্টর বাই থাঙিনাই এস আই টি হিনি কাইসা

0: ব্যবহার হাকতরনের লগি চীনি হাসতে হব সেন্সাস 2027 নি পয়লা বেরামনি সামং চেঙ্গি রিজাখা তাবুকনি জোয়ানি বড়ক লেখামং ব্যবাক ন ডিজিটাল প্রসেস বাই নাই হিনি শাকলাই জাখা পয়লা বেরামনি সামং নক লেখামং চেঙ্গি রিজাখা মিয়া এবা জুলাই 17 নিসিমি তাই অব তংলাই জুলাই 31 জোড়া আপনো কারি নগো নগো থাঙ্গাই বড়ক লেখামুনি সামং চেঙ্গাই 1 অগস্ট নিসিমি 30 অগস্ট জোড়া অব শাকলাই জাখা কক থম তৈ হুকু দাগি খুঁনি বেখাকতৈ এস সিআরটি নি বেখাকতৈ একাডেমিক সেশন 2026-28 বিশিক নেইনি এলিমেন্টারি এডুকেশনাল ডিপ্লোমা এবা ডিএলএড প্রি সার্ভিস কোর্স এডমিশন নি বাগৈ কক মুকাশ শাকলাই জাখা বেবাগৈ বুকচা আচুক থাইতঙ্গ এস টি 164 তাই এস সি রক নি বাগৈ 90 এডমিশন লংজাকলাই সেন্ট্রালাইজড ফেস টু ফেস কাউন্সিলিং নি বিশিংতৈ জুলাই 20-2026 টাংশালো এস সি আর টি অভয়নগর আগরতলানি অডিটোরিয়াম হল এস টি রক নি বাগৈ রেজিস্ট্রেশন নি জরাংখা ফুংনি দামচুকু তামুই সতী থামচি নিশিমি ফুংনি দামচিসা তামা জোড়া এস সি রক নি বাগৈ রেজিস্ট্রেশন নি জোড়া দীপর দামচিনি তামফ্রু নিশিমি দামসা তামাই সতী থামচি জোড়া ক্যান্ডিডেটস রক্ন মার্কশিট মাধ্যমিক এডমিট কার্ড ডকুমেন্ট ভেরিফিকেশন একনোলেজমেন্ট রিসিপ্ট কপি পিআরটিসি তাই এস টি এস সি সার্টিফিকেট নি অরিজিনাল তুমি ফাইনালি বাগৈ সাজাখা মেরিট লিস্ট ক্যান্ডিডেটস রকম অনলাইন তৈ কলেজ নি চাজাকমা তৈ খাতিজাক রায়দাতেই আচুক থাই বাগজাক নাই তৈব সিনানি বাগৈ www.scrtonline.tripura.gov.in ও ওয়েবসাইট নাই মানো
1: তিনিয়া শালো স্টেট লেভেল বন মহোৎসব নিবাগৈ তেলিয়ামুরা টাউন হলো চেঙ্গিরে যাক নাই অর ফাইমান যাক নাই যিনি বলং মন্ত্রী অনিমেষ দেব বর্মা নারই অক্রাঙ্গি মান যাক নাই কল্যাণী সাহারাই চিফ উইপ টি এল এ তেই মান যাক নাই আরো নারই এঙ্গি পিনিকেদা চৌধুরী এম এল এ সত্যেন্দ্র চন্দ্র দাস আর নি খয় ডিস্ট্রিক্টনি জিলা পরিষদনি আদং তৈ ভাইমানজাকনাই রূপক সরকার চেয়ারম্যান টেলিমুরা মিউনিসিপাল কাউন্সিল তৈ মানজাকনাই দীপক দেব চেয়ারম্যান তেলিয়ামুরা পঞ্চায়েত সমিতি নারাই অকরাঙ্গি মানজাকনাই র

আশ্রিক জোড়া হাই উনি খরাঙ্গ চিং অরুণাদেব বর্মানি খরাঙ্গ রেচাপ জাগ্রেচাপ খালাইখা আকাশবাণী আগরতলা অবনি লগিন পাইখা তিনি ফুনি ককবরক আওয়াই পান্ডা হাই উনি খরাং যত নিন সালকাহাম থাংবাইটন পাইথাগো হাইন হাই হামবাই

0: আজকের চাষের কথা পর্বের প্রসঙ্গ পুঁই শাক চাষ। আমাদের দেশে সবজি বিশেষ করে শাক খুব জনপ্রিয়। এর মধ্যে পুঁই শাক খুব জনপ্রিয় শাক। এই শাকের পুষ্টিগুণ অনেক। সাধারণত সাদা এবং লাল এই দুই ধরনের পুঁই শাক আমাদের দেশে পাওয়া যায়। গরম আর্দ্র আবহাওয়া এবং রোদেলা স্থানে পুঁই শাক ভালো জন্মে। সব ধরনের মাটিতেই এই চাষ করা যায়, তবে পুঁই শাক বেলে এবং এঁটেল দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো হয়। পুঁই শাকের বীজ বপনের সময় 18 থেকে 20 সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন, তাই শীতে যখন তাপমাত্রা কম থাকে সেই সময় বীজ বপন করা ভালো। গ্রীষ্মকালে বর্ষায় এই চাষ ভালো হয়। বীজ 24 ঘন্টা জলে ভিজিয়ে রেখে পরে জমিতে বুনতে হয়। কখনো কখনো বেডে চারা তৈরি করতে হয়। ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত চারা তৈরির জন্য পলি ব্যাগে বীজ বোনা হয়। চারা 2 সপ্তাহের হলে সেগুলো তুলে মূল জমিতে লাগানো যায় বা ফাঁকা জায়গা পূরণ করা যায়। সারিতে বুনলে শতকরা 8 থেকে 10 গ্রাম এবং হেক্টর প্রতি 1.5 কেজি থেকে 2.5 কেজি বীজ লাগবে। জমির আগাছা পরিষ্কারের পর 5 থেকে 6টি চাষ এবং মই দিয়ে জমির মাটি তৈরি করতে হবে। পুঁই শাকের চারা রোপণের জন্য সারি থেকে সারি 1 মিটার এবং প্রতি সারিতে 50 সেন্টিমিটার দূরে দূরে চারা রোপণ করতে হয়। ইউরিয়া ছাড়া সব সারি জমি তৈরির সময় প্রয়োগ করতে হবে। চারার বয়স 10 থেকে 12 দিন হলে ইউরিয়া সার প্রথম কিস্তি 30 থেকে 40 দিন পর এবং প্রথমবার ফলন তোলার পর বাকি 2 কিস্তি, এই মোট 3 কিস্তিতে প্রয়োগ করতে হবে। গোবর এবং টিএসপির অর্ধেক জমি তৈরির সময় এবং বাকি অর্ধেক চারা রোপণের সময় গর্তে প্রয়োগ করতে হবে। এই চাষে শতকরা প্রতি সারের মাত্রা হল গোবর 60 কেজি, ইউরিয়া 800 গ্রাম, টিএসপি 400 গ্রাম, সরিষার খোল 500 গ্রাম এবং এমওপি 400 গ্রাম। বর্ষায় সাধারণত সেচ দেওয়ার প্রয়োজন হয় না, তবে মাটিতে রস না থাকলে অবশ্যই সেচ দিতে হবে এবং মাটি আলগা করে দিতে হবে। আগাছা পরিষ্কার করতে হবে। ফলন বেশি পেতে হলে বাউনি দিতে হবে এবং গাছের গোড়ায় জল জমতে দেওয়া যাবে না, তাহলে গাছের গোড়া পচে যেতে পারে। পুঁই শাকে কয়েক ধরনের রোগ দেখা দিতে পারে, তবে ছত্রাকনাশক স্প্রে করে সেই রোগ নিয়ন্ত্রণ করা যায়। পুঁই শাকের ফলন প্রতি শতকে 200 থেকে 280 কেজি এবং হেক্টর প্রতি 350 থেকে 70 টন। শুনলেন চাষের কথা।
1: এতক্ষণ শুনলেন চাষের কথা।

0: আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত এবং পরে হিন্দি সংবাদ।
1: ইয়ম আকাশবাণী সম্প্রতি বার্তাঃ শ্রূয়ন্তাম প্রবাচকঃ পুনীত ত্রিপাঠী। प्रधानमंत्री नरेन्द्र मोदी ह्यः सायंकाले पंजाबस्य जालंधर नगरात् आभासीय माध्यमेन देशस्य विंशति राज्येषु पुनर्विकसितानां 75 रेलस्थानकानां

রবিকিরণ অনুষ্ঠানে আপনারা এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আমাদের শিল্পী ছিলেন প্রমিতা মল্লিক, আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং তার ঠিক পরেই শুনবেন স্থানীয় বাংলা এবং কর্পোরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলন্ধরে গতকাল 5,470 কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। হরিয়ানার জিন্দ স্টেশন থেকে সোনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রারও সূচনা করেন তিনি। অমৃত ভারত স্টেশন

0: যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন রূপে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাজ্যে এসেছেন, শিলিগুড়ি ও কলকাতায় তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে পুলকারের ট্রেনের ধাক্কায় নিহত পাঁচজনের পরিবার পিছু রেল মন্ত্রকের পক্ষ থেকে 10 লক্ষ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আগামীকাল এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। ইসরায়েলে বিমান হানায় গাজায় গতকাল কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরো 22। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স প্রয়াত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলির লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থা জোরদার করা, যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। চণ্ডীগড় থেকে জলন্ধর পৌঁছানোর পরেই শ্রী মোদী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নতুন সাজে সজ্জিত রেল স্টেশনের উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেন তিনি। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জলন্ধর ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সন্ত রবিদাস এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেন তিনি। এটি প্রথম সরাসরি ট্রেন পরিষেবা যা ভারতের দুটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র অমৃতসর এবং বারাণসীকে সংযুক্ত করবে। নাঙ্গাল ড্যাম তালওয়াড়া মুকেরিয়ান নতুন রেল প্রকল্পের অংশ হিসেবে দৌলতপুর চক কর্তলি নতুন রেললাইনের উদ্বোধন এবং পার্তলি আম্বালা ট্রেন পরিষেবার সূচনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী দিল্লি অমৃতসর কাটরা চাললেনে গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে সহ একাধিক জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও তিনি 6 লেনে গ্রিনফিল্ড সাউদার্ন লুধিয়ানা বাইপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জলন্ধরের এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের এনডিএ সরকার ভারতের প্রতিটি নাগরিকের জীবনযাত্রাকে সহজতর করে তোলা এবং অগ্রগতির নতুন সুযোগ প্রদানের বিষয়টি সর্বোচ্চ অধিকার দেয়। দরিদ্র বা মধ্যবিত্ত যে কোনো পরিবারই যেন সর্বোত্তম সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
1: কেন্দ্র কি ভাজপা সরকার কি ভি প্রাথমিকতা হয় ভারত কে হর নাগরিক কি সেবা, ভারত কে হর নাগরিক কা জীবন আসান বানানা আর উসে আগে বড়নে কে লিয়ে নয়ে নয়ে অবসর উপলব্ধ করানা আর ইসলিয়ে হাম নাগরিক দেবো ভব ইস মন্ত্র পর চল রহে হ্যায়। গরিব হো মিডল ক্লাস হো ऐसे हर परिवार को बेस्ट से बेस्ट सुविधा मिले ये हमारा प्रयास है।
0: এর আগে প্রধানমন্ত্রী হরিয়ানা জিন্দ স্টেশন থেকে সোনিপাতের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত হল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেনের স্বপ্ন আজ সফল হয়েছে। শ্রী মোদী বলেন, স্বয়ম্বর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
1: ভবিষ্য মে জব ভি হাইড্রোজেন ট্রেন কা জিক্র আয়েগা তো জিন্দ কা সোনিপত কা হরিয়ানা কা নাম ভি আয়েগা। মে পুরে দেশ কো ভারতীয় রেল কি আধুনিকতা সে জুড়ে ইস বড়ে কদম কে লিয়ে বহুত বহুত বধাই দেতা।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের পশ্চিমবঙ্গ সফরে গত রাতে বাগডোগরা পৌঁছেছেন। আজ উত্তরবঙ্গে 2টি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি, যোগ দেবেন প্রহরী সম্মেলনে। দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে তার। বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলেও খবর। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা

0: সেখানে উপস্থিত থাকবেন। বৈঠক সেরে আজ সন্ধ্যায় কলকাতায় আসবেন শ্রী শাহ। আলিপুরের সৌজন্য অতিথি আবাসে পৌঁছে সেখানে রাত্রিবাস করবেন। এরপর সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্লান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ আজ যৌথভাবে পুনাতে তিনটি জাতীয় মহাসড়ক প্রকল্পের শিলান্যাস করবেন। তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে খারাদি জংশন থেকে সিরুর বাইপাস পর্যন্ত ছলেনের 53 কিলোমিটারের সড়ক, হাদাপসার থেকে জাবাতের মধ্যে 30.05 কিলোমিটার এবং তালেগাঁও চাকান শিকরাপুর পর্যন্ত 54 কিলোমিটারের সড়ক। এই সড়ক প্রকল্প রূপায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি ভ্রমণের সময় এই যানজট কমবে, পাশাপাশি পুনা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হবে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পুলকা দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। গতকাল ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়, আহত অন্য 2 জনের হাসপাতালে মৃত্যু হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে নিহতদের নিকট আত্মীয়দের 10 লক্ষ টাকা ও গুরুতর আহতদের 2.5 লক্ষ এবং স্বল্প আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
1: আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা, এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। তো একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গেছে, ইটস এ ভেরি পেইন। আমাদের
0: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামীকাল এক সর্বদল বৈঠক ডেকেছে। এই বৈঠকে সরকার সংসদের উভয় পক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী সোমবার 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে এবং আগামী মাসে 13 তারিখ পর্যন্ত চলবে। এবারের অধিবেশন সরকারের পক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে বলে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মাসের 19 থেকে 25 তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ মেসোডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানান, সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপতিদের আমন্ত্রণে এই সফর। তিনি বলেন, মলদোভা ও নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রপতি এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। এই সফরের মধ্য ও পূর্ব ইউরোপের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রতিফলন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বে এর ফলে আরও দৃঢ় হবে বলে সিবি জর্জ মত প্রকাশ করেন। গাজায় গতকাল ইসরায়েলের বিমান হানায় কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 22 জন। নসিরাত শরণার্থী শিবির সংলগ্ন আওদা হাসপাতাল হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে, তবে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স গতকাল 89 বছর বয়সে প্রয়াত হয়েছেন। ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডার এবং সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার হিসেবে ব্যাপকভাবে সমাদৃত সোবার্স বাঁহাতি অর্থোডক্স ও রিস স্পিনে দুই ধরনের বোলিংয়েই পারদর্শী ছিলেন তিনি। সেই সঙ্গে ফিল্ডার ও ক্লোজিং ক্যাচার হিসেবেও ছিলেন অসাধারণ। 1954 থেকে 1974 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে 93টি টেস্ট খেলেছেন সোবার্স। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলন্ধরে গতকাল 5,470 কোটি টাকার বেশি মূল্যে বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাজ্যে এসেছেন, শিলিগুড়ি ও কলকাতায় তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কুলি মিশ্র। রাজ্যের জাতীয় সড়ক NH08, NH208 ও NH108 বেহাল অবস্থা এবং বর্ষাকালে জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি অবিলম্বে NHIDCL এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ত্রিপুরায় পাঠিয়ে সড়কগুলিকে চলাচলযোগ্য রাখার ব্যবস্থা গ্রহণ এবং নির্মাণ ও মেরামত কাজের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার অনুরোধ জানিয়েছেন। রাজ্যে জনগণনা 2027 শুরু হয়েছে। রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাল্লু গতকাল লোকভবনে জনগণনা 2027 এর কর্মসূচিতে অংশ নিয়ে ত্রিপুরার স্বগণনা পর্বের সূচনা করেন। রাজ্যের প্রথম নাগরিক হিসেবে স্বগণনা সম্পন্ন করেন রাজ্যপাল শ্রী নাল্লু। প্রথম পর্যায়ের স্বগণনা পর্ব চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। নাগরিকগণ এই সময়ের মধ্যে ঘরে বসেই sc.census.gov.in পোর্টালের মাধ্যমে নিজেদের ও পরিবারের তথ্য জমা দিতে পারবেন। দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনায় মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েব ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই ও তদারকি করা হবে। 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত জনগণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও যাচাই করবেন। রাজ্য স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, সহজলভ্য ও জনকল্যাণমুখী করে তোলার লক্ষ্যে আগরতলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সিভিল হাসপাতালে চালু করা হয়েছে সান্ধ্য ওপিডি পরিষেবা। গতকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা হাসপাতাল পরিদর্শন করে সান্ধ্য ওপিডির সার্বিক ব্যবস্থাপনা ও পরিষেবা ব্যবস্থা পর্যালোচনা করেন। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্যায়ে গতকাল বগাফা ব্লকের লক্ষ্মীছড়ার লুখু দাদু স্কুলে এক বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন। স্বাস্থ্য শিবিরে মোট 290 জন রোগী স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস ও সৃজনশীল লেখার আগ্রহ বাড়াতে গোমতী জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে গতকাল উদয়পুরের রাজর্ষী হলে জেলাভিত্তিক রিডিং অ্যান্ড রাইটিং ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে বক্তারা এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভাষা দক্ষতা, পাঠাভ্যাস ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত প্রকাশ করেন। বাল্যবিবাহ ও কিশোরীকালীন গর্ভাবস্থা রোধে গতকাল সিপাহীজলা জেলা শাসক কার্যালয়ে মিশন সংকল্পের অধীনে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও সমাজকল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় পুরোহিত, মৌলবী, ধর্মীয় নেতা, ডেকোরেটর, ক্যাটারার সহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন। অতিরিক্ত জেলা শাসক সুভাষ দত্ত জানান, 2027 সালের মধ্যে জেলাকে বাল্যবিবাহমুক্ত করতে মিশন সংকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। গোমতী জেলার কাকরাবন ব্লকে TDF প্রকল্পের আওতায় 200 সুবিধাভোগীর মধ্যে গতকাল শুকরছানা ও ছাগলছানা বিতরণ করা হয়। নাবার্ড ত্রিপুরা ও বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের উদ্যোগে আয়োজিত কর্মসূচির আগে পশুপালন বিষয়ক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। কর্মসূচি উদ্বোধন করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার। জেনিত এবং চিত্রাঙ্গনের যৌথ উদ্যোগে তৃতীয় জাতীয় সমবেত শিল্পকলা প্রদর্শনী সোল অন ক্যানভাস গতকাল শেষ হয়েছে। গত 14 জুলাই থেকে 4 দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয়েছিল আগরতলা ললিতকলা একাডেমির আর্ট গ্যালারিতে। 50 জন চিত্রশিল্পী শিল্পকর্ম এই প্রদর্শনীতে তুলে ধরা হয়। এই প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রখ্যাত চিত্রশিল্পীরা অংশগ্রহণ করেন। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কিংবদন্তী স্যার গারফিল্ড সোবার্স গতকাল 89 বছর বয়সে প্রয়াত হয়েছেন। এই কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তাঁর ছেলে ড্যানিয়েল। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতরাতের খেলায় ত্রিবেণী সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিবেণী সংঘ 2-1 গোলে শরৎ সংঘকে হারিয়ে দেয়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে। 4 জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা সহ সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 19.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া হরিয়ানানি জিন রেলওয়ে স্টেশনে সিমি হাকতনি পুইলা হাইড্রোজেন ট্রেন চেঙ্গে রেখা জিন সুনিপদ দ্রুত চেংজাকমা ও ট্রেন তংখর গদালজাক তে কাহামকুক তাংসেপনি ফুনুক মারি হাকতনি তাংসেপ বাইস নামজাক কাইচি কুসনি ও ট্রেন খরক নই সাই দক রাশক থাংলাই সুখলাইনাই রকন তুই মানু হাইড্রোজেন ফুয়েল সেল তাংসেপ বাই চলিনাই ও ট্রেননি কার্বন অংখরিয়া তুইনি ফাপ সিমি কাশানাই নাইমথাংনি বাকিব কাহামকুক বেরামনি সেপ ও ট্রেন তনে জাখা হাস্তেও মিয়া নিশিমি লুকু লেখামুং নই সাই নই চিসিনি চেংজাখা পুইলা বেরেমো মিয়া নিশিমি চেংজাখা বাইথাং বরেমনি লেখামুং আব তঙ্গানো জুলাই সাল থামচি সাজরা লুকুরক ও জরা ও নগ আচুগুইন এসি ডট সেন্সাস ডট গভ ডট ইন পোর্টাল তৈ বাইথাংনি তৈ নুখুংনি ককথুম ইয়াফার মানানো হা কতরো পুইলা ডিজিটেল লুকু লেখামুঙ্গ মোবাইল এপ্লিকেশন তৈ ওয়েব বেরেমনি বিশিংতৈ ককথুম থুমুং নাইচের মুং খাইজাগানো হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু লোকভবন লুকু লেখামুং নই সাই নই চি সিনি তাংবো তাংগো মানজাগৈ ত্রিপুরানি পুইলা বরকঙ্গৈ বাইথাং লেখামুংনি বেরেমো মিয়া চেঙ্গৈ রেখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহাব মিয়া আগরতলানি হাপাংনি তংথাইনগ বাইথাংনি লেখামুংনি বিশিংতৈ লুকু লেখামুং নই সাই নই চি সিনি বিশিনি তাংবো তাংগো মানজাখা ব বাইথাংন অনলাইন বাইথাংনি ককথুম রেখা বর্ষাকা লুকু লেখামুং কাইসা মারিসমিয়া আবো জুদা জুদা হামক্রাইনি সামুংনি কক ওয়ামুং মুখথাং খাইনানি লাম হাস্তেনি বসং লাহার NH08, NH208, তেই NH108B হামিয়া তংহালগ ক্লাইজাক তৈ ওয়াতৈমলনি জরাও লুকুরক থাংলাই সুখলাইনাও জঙ্গজাল ক্লাইমানি ককন খুরজাবৈ মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা কেন্দ্রনি লাহার রকালাম তৈ লাহার কতর মন্ত্রী নীতিন গড়কারীন ককতুনব্লাই রহরকা মন্ত্রীয়করা দায়িত্বন NHIDCL নি কুচুক আচুক থাইনি অফিসার রক্ন ত্রিপুরাও রহরৈ লাহার রক্ন থাংলাই সুচুক জাকলাইনানি ইয়াপ্রিনাহার নান খবৈ স্নামফির সামং দশারনান তৈ ককলাম সালাইনানি কয়মুং নারেখা হাস্তেনি সাখাম সেপন তৈব কতাল লাইতে সাথে লুকু হামক্রাই রেকজাক লাইতি সানা নাহারৈ আগরতলা ও ডক্টর শ্যামাপ্রসাদ চৌধুরী সিভিল সাখাম নগ্ন নগ চেংজাখা সাইরিকনি ওপিডি সেপ মিয়া সানজাবো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাখাম নগ বেড়াইনাইকা তৈ ওপিডি সেপ রক্ন তৈ ককলাম সালাইকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ও তালনি নৈচিদক শালমারি ককতি শালনি ফুং দামচি সাব আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর তাই বুই হাকতরনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অব অঙ্গানো মন কি বাতনি ফিল সারা থামচিদক বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরকন বরকনি ওয়ানসকমা খাকামা ককন মন কি বাত রহরনা কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো এপস লুকুরক ওয়ানসকমুং রকন রহরই মানবায়ানো গুমতি হাঙ্গর কাকরাবন ব্লক টিডিএফ তাংবো তাংনি বিশিং খরক নৈরা হাই সেপমানৈ রকন ওয়াকসাতে পুনবসা বাগজাখা নাবার ত্রিপুরাতে বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডনি চেতনবাই সংসারজাক সামুংবো তাংনি সেকাং মালমাতা রুমানো তৈয়ী ফ্রংমুং শিবির সংসারজাখা আবনো চেঙ্গিরিখা এমএলএ জিতেন্দ্র মজুমদার পান্ডা বিপিসিএল নি দাগিফাং সুদীপ মজুমদার নখবৈতে কুবুনিরক মানজাখা উমর কাশুগিয়া কাইমাতে উমর কাশুগিয়া জরা শাকদেরিয়া অংমা কাশুনাও মিয়া সিপাহীজলা হাঙ্কর নাইকলফাং হাবানগ মিশন সংকল্পনি বিশিং হজাকমুং পান্ডা কাইসা সংসারজাখা হাঙ্কর নাইকলফাংতে হদা হামক্রাই নাইখুংনি কথাজাক চেতনবাই সংসারজাক হজাকমুং পান্ডা জুদা জুদা বেরেমনি লুকু আদংরক মানজাখা ইয়াকবারা হাঙ্কর নাইকলফাং সুভাষ দত্ত সাকা নৈ সাই নৈ চিসনি বিশিনি বিশিঙ্গ হাঙ্কর্ণ উমর কাশুগিয়া কাইমা ইয়াকাগ্রনাও মিশন সংকল্পনি চেতন নাহারজাখা গুমতি হাঙ্কর রংমাইখুংনি চেতনবাই মিয়া উদয়পুরনি রাজর্ষী হল হাঙ্কর বেরেমনি রিডিং এন্ড রাইটিং ফেস্টিভেল পান্ডা সংসারজাখা আবন চেঙ্গিরিখা উদয়পুর পুর পরিষদনি চেয়ারপার্সন শীতলচন্দ্র মজুমদার ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলনৈ ডিভিশন লীগ মিয়া হরনি ফুটবল বাতাইলাইমঙ্গ ত্রিবেণী সংঘ কপ্লাই এংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামর সংসারজাক থংলাইমাও ত্রিবেণী সংঘ নৈশা গোলনি ফেরবাই সরু সংঘ ন মেচেনখা তাবুক নবাতিবারনি ককতুমা তিনি দিবর্জরা নখাকিচা মনাকজাক তঙ্গানো কাইব্রী হাঙ্কর রক গবাং খ্লাইয়ৈ ওয়াতৈ ওয়াউই মানুহনৈ হজাক মুংরেখা নবাতিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি আইচুগো খামানি তুংমারি তংমানি নৈচিদ

0: 2.2 ডিগ্রি সেলসিয়াস আইচুকনি দামবাতামই সতি থামচি জরা ওয়াতই ওয়াখা চিচুকু 0.4 মিলিমিটার ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জরাতই অরণ পাইখা উলনি ককতমা আওয়াই ইঙ্গান সানজা দামসনি তামই সতি ব্রিচি বাব
1: আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

0: নমস্কার, আজ শনিবার, 27 আষাঢ় 1948 শতাব্দ, 1 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 18 জুলাই 2026 খ্রিস্টাব্দ। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অভিজ্ঞাপনের আসর। আজকের অভিজ্ঞাপনের আসরে আমি অলিন্দা রয়েছি আপনাদের সাথে, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি রয়েছি দীপিকা।

আজ পহেলা শ্রাবণ, আর শ্রাবণের সকাল এক অদ্ভুত মায়াই ঘেরা থাকে। অঝোর ধারায় ঝরা বৃষ্টি, মেঘে ঢাকা আকাশ আর স্নিগ্ধ বাতাস মিলে প্রকৃতিতে এক রোমান্টিক ও কাব্যিক পরিবেশ তৈরি করে। এ আর্দ্র সকালে চায়ের কাপে চুমুক আর প্রিয়জনের সঙ্গে বৃষ্টির শব্দ শোনা এক স্বর্গীয় অনুভূতি এনে দেয়, তাই না শ্রোতা বন্ধু? নমস্কার, শুভ সকাল। অভিজ্ঞাপনের আসরে সবাইকে স্বাগত জানিয়ে এবং সবাইকে সঙ্গে নিয়ে শুরু করে দিলাম আজকের অভিজ্ঞাপন। আজ আমরা এমন একজন নারীর কথা জানব যার প্রতিভা, অপরিসীম সাহস ও আত্মশক্তির বলে যিনি নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন একজন অত্যন্ত সফল মহিলা চিকিৎসক রূপে। অসংখ্য প্রতিবন্ধকতাকে নির্ভয়ে জয় করে রেখেছিলেন অতুলনীয় কীর্তির স্বাক্ষর। তিনি কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। অসম্ভব ব্যক্তিত্বময়ী বিদুষী এই মহিলাকে আধুনিক সময়ে কতটা মনে রেখেছে, অথচ কি দৃপ্ত পদক্ষেপে অসম্ভবের বেড়া টপকে তিনি এদেশের প্রথম মহিলা গ্র্যাজুয়েটের শিরোপা পান 1882 সালে। শুধু তাই নয়, দক্ষিণ এশিয়ায় তিনি প্রথম মহিলা ডাক্তার যিনি ডাক্তারি শাস্ত্রের তিনটি বিলিতি ডিগ্রি লাভ করেন। কাদম্বিনী দেবীর জন্ম হয়েছিল 1861 সালে আজকের দিনে। তিনি শিক্ষা জীবনে শুধু নিজেকে এগিয়ে নিয়ে যাননি, নারীদের জন্য শিক্ষা ব্যবস্থাও তার কারণে ধাপে ধাপে এগিয়েছে। তার জন্মদিনে আমি তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম, সে সঙ্গে আমাদের শ্রোতা বন্ধুদের আজ যাদের জন্মদিন, বিবাহবার্ষিকী অথবা বিশেষ কোনো দিন, তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

চলুন এবারে এক নজর ইতিহাসের পাতায়। 18 জুলাই নেলসন ম্যান্ডেলার জন্মদিন, যা বিশ্বজুড়ে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত। এছাড়াও 1947 সালে এদিনে ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় আইন পাস করে এবং 1968 সালে বিখ্যাত প্রযুক্তি কোম্পানি ইন্টেল প্রতিষ্ঠিত হয়। আজকে এদিনে 1700

1883 সালে ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল ছায়াপথের প্রকৃতি আবিষ্কার করেন। এছাড়াও আজকে যে সকল বিশিষ্ট ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেন তাদের মধ্যে রয়েছেন ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক। আজকের দিনে 1900 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিব্বতীয় ভাষা এবং সংস্কৃতির ভারতীয় পণ্ডিত শরৎচন্দ্র দাস 1949 সালে আজকের দিনে জন্ম নিয়েছিলেন। জীবন তারা হালদার ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী, অনুশীলন সমিতির সদস্য। 1893 সালে আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। এছাড়া বাঙালি কবি লেখক চিত্র সমালোচক বিষ্ণুদেব 1909 খ্রিস্টাব্দে আজকে তিনি জন্মগ্রহণ করেন। ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন আজকে। আর হারিয়েছি যাদের, 1918 খ্রিস্টাব্দে আজকের দিনে হারিয়েছি ইন্দ্রলাল রায়, যিনি প্রথম ভারতীয় বাঙালি বিমান চালক। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে যুদ্ধ করেন এবং মৃত্যুবরণ করেন। ভারতের প্রখ্যাত গজল শিল্পী ভূপিন্দর সিংকে 2022 সালে আজকের দিনে হারিয়েছি। এছাড়াও যেমনটা দেবিকা বললাম, আমাদের শ্রোতা বন্ধু যাদের আজকে কোনো বিশেষ দিন রয়েছে তাদের জন্য রইল

শ্রোতা বন্ধুরা, এবারে সময় আপনাদের চিঠি পড়ার পালা। আমার শ্রোতা বন্ধু, আমাদের দ্বিতীয় পক্ষের বিষয় অতকিম নিয়ে চিঠি লিখেছেন প্রিয়পা ঘোষ, সুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে। চলুন শুনি উনি কী লিখেছেন। লিখেছেন, গাছ আলো করা কদম ও বিজ্ঞাপন। এক শিষ্য একদিন গোবিন্দের নাম করতে করতে এক মহান গুরুর আখড়ায় এসে উপস্থিত। শিষ্য জানেন তিনি গৃহ ত্যাগ করেছেন, মানে সে অনেক বড় ত্যাগ। কিন্তু গুরু শিষ্যকে বললেন, এত সুখে কৃষ্ণ ভোজন হয় না। তাই তার আদেশ, গোবিন্দ সেবায় যে উদ্যান থেকে ফুল তোলা হয় সে বাগানে গঙ্গা থেকে জল এনে দিতে হবে। শিষ্যের বড্ড রাগ হল, সে জল দেওয়ার মাটির কলসির কাছে এসে বসল আর বলতে লাগলো তার সব দুঃখের কথা, আমি তোমায় নিয়ে যাব না গঙ্গা। তখন কলসি বলে, একটা সময় ছিল, আমি ছিলাম বসুধার বুকের একটা নরম মাটি, তারে পা দিয়ে মারিয়ে চলতো লোকে। তারপর একদিন কুমোরের ঘরে এলাম, কুমোর বউ কাকর বেছে নরম করে মাখলো, কুমোর ধপাস করে ফেলল চাকার উপর। তারপর ঘুরতে ঘুরতে কত আঙুলের কায়দায় প্রস্তুত হলো একখানা কলসির করণ। কাঠ ফাটা রোদে ফেলে রাখলো দুদিন, ঘরে এলে ভাবলাম এই বুঝি শান্তি, কিন্তু তাতে শক্ত হলো, পোক্ত হলো কই। তাই আবার এপিট ওপিট করে আগুনে পুড়িয়ে মাটি রাঙা করে তুললে। তারপর একদিন চড়ে বসলাম ঝুড়ির উপর আর সকলের সঙ্গে হাটে গিয়ে দাঁড়ালাম। বেলা গড়াতে একে একে চলে গেল, পরে রইলাম আমি। কিন্তু তোমার গুরুদেব আমারে তুলল, বাজিয়ে দেখল শব্দ কেমন, জল ভরে দেখল ছিদ্র আছে কিনা। তারপর দামদর করে আমি এই আখড়ায় এলাম। এখানে আমি কাজ পেলাম গোবিন্দ সেবায়, তাও নিজে নয়, গঙ্গায় ডুব দিয়ে তাকে ধারণ করে এনে যে পুষ্পে গোবিন্দের পুজো হবে তার তৃষ্ণা মিটিয়ে। দূর থেকে এইটুকু সেবা, তা তুমি কি এতটা ত্যাগ করতে পেরেছ? শিষ্য জল ভরা চোখে তাকিয়ে রইল। ভগবান ঠিক শক্তকে পোক্ত করে নেন, শুধু আমরা হেরে যাবার ভয় পাই। তাই সামনে যাই আসুক কত কিম, না ভেবেই বিচার বিবেচনা করে এগিয়ে যেতে হবে। প্রিয়পা ঘোষ, সুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান।

পরের চিঠিখানে লিখেছেন ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, বিশ্বকর্মানগর, দুর্গাপুর 10, পশ্চিম বর্ধমান থেকে। বায়ুমণ্ডলের বাইরের মহাবিশ্ব, গ্রহ নক্ষত্র এবং অন্যান্য মহাজাগতিক বস্তুর বৈজ্ঞানিক অধ্যয়ন থেমে নেই। উন্নত প্রযুক্তি, স্যাটেলাইট যোগাযোগ, সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে এই মহাকাশ গবেষণা চলছে। এরপর কি? মহাকাশ গবেষণার পরবর্তী ধাপটি হল চাঁদে স্থায়ী ঘাট।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বেশি ফসল উৎপাদনের প্রয়োজন। উন্নত মানের বীজ থেকে উৎপাদিত ফসল অপেক্ষাকৃত অনেক বেশি স্বাস্থ্যবান হয় এবং একর প্রতি ফসল বহু গুণ বৃদ্ধি পায়। এই বীজের অঙ্কুরোদ্গমের হার খুব ভালো হয়, যার ফলে সব ফসল একই সময়ে পরিপক্ব হয়, ফসল কাটার সুবিধা হয়। তবে ফসলকে রক্ষা করার জন্য মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার চলছে। কৃষিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার মাটি, ভূগর্ভের জল ও বায়ুকে দূষিত করে। ফসল ভোজী কীটদের পাশাপাশি উপকারী পোকা মাকড় ধ্বংস করে। মরা কীট পতঙ্গ খেয়ে পাখির মৃত্যু হচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। অত এরপরে কি? ড্রোনের মাধ্যমে স্মার্ট ফার্মিং আধুনিকীকরণের উপায় অনুসরণ করে সঠিক জায়গায় পরিমিত মাত্রায় কীটনাশক প্রয়োগ করা সম্ভব হয়, যার ফলে ফসলের ক্ষয়ক্ষতি ও পরিবেশ দূষণ হ্রাস পায়। বিশ্বজুড়ে বিভিন্ন সময়ে যুদ্ধ চলছে, বিরাম নেই। যুদ্ধ শুধুমাত্র সম্পদ বা জীবনের ধ্বংসই ডেকে আনে না, বরং মানবিক মূল্যবোধ ও বিশ্বাসের অবক্ষয় ঘটায়। অত কি, এর থেকে মুক্তির উপায় মানব সমাজকেই খুঁজে নিতে হবে। মানুষকেই বুঝতে হবে যে বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধের চেয়ে শান্তির প্রয়োজনীয়তা অনেক বেশি। চিঠিখানা লিখেছেন ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, বিশ্বকর্মানগর, দুর্গাপুর 10, পশ্চিম মেদিনীপুর থেকে।

0: এবারে যে চিঠিখানি পড়ব সেটি লিখেছেন মোহাম্মদ সফিকুল ইসলাম, পুটুরিয়া গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা থেকে। তিনি লিখেছেন, প্রিয় বিজ্ঞাপন অত কিম, অর্থাৎ তারপর কি। এই কৌতূহল আমাদের প্রায় সবারই থাকে। চলচ্চিত্র, যাত্রাপালা, নাটক, থিয়েটার দেখতে দেখতে আমাদের মনে প্রশ্ন জেগে ওঠে, কৌতূহল জেগে ওঠে, এরপর কি ঘটতে চলেছে। কাহিনী যত এগোয় তত আগ্রহ বাড়ে। কেবলমাত্র দেখার আগ্রহ বাড়ে তা নয়, কোনো ঘটনার বিবরণ শোনার সময়ও চলে আসে অত কিম মনোভাব। রহস্য কাহিনী, গোয়েন্দা গল্প, উপন্যাস, সাসপেন্সের কল্পিত নানা কাহিনী পড়তে গিয়ে আমাদের তর সয় না, এরপর কি ঘটতে পারে, শেষটা মিলনান্তক হবে না বিয়োগান্তক, এই ভাবনা আমাদের পাঠক সমাজকে ঘটনার শেষ পরিণতির দিকে তাড়িয়ে নিয়ে যায়। আমার নিজের একটা মন অভ্যাস আছে, কাহিনীমূলক কোনো পুস্তক ভালো লেগে গেলে অর্ধেক পড়ার আগেই অত কিম রোগে আক্রান্ত হয়ে পড়ি। তখন নিজেকে ধীরে চলার প্রবোধ দিতে পারি না, বইটির শেষ কয়েক পৃষ্ঠা আগে পড়ে ফেলি। মাঝখানের অংশ পড়তে আগ্রহ কিছু কম হলেও এ রোগ আজও সারাতে পারিনি। তবু পুরোটা অবশ্যই পড়ি, কি করব, না হলে যে তৃপ্তি মেলে না। রেডিও শুনতে গিয়েও অত কিম এই জিজ্ঞাসাও মনে আসে, এই যে প্রতি মাসে প্রতিপক্ষে লেখা দেবার ঘোষণা আসে, সেখানেও মনে অত কিম প্রশ্ন জাগ্রত হয়। আজকে বিজ্ঞানের অগ্রগতি, মানুষের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি, আরাম আয়েস, ভোগ বিলাস অত কিম, মানুষ হয়ে অসহায় মানুষের পাশে থাকব তো। নিবেদনে মোহাম্মদ সফিকুল ইসলাম, পুটুরিয়া গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা।
1: পরের চিঠিখানা লিখেছেন শ্রী বীরেন্দ্রনাথ সাহু, রনবুনিয়া কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় সখা, প্রিয় হৃদয় সখা অভিজ্ঞাপন, বিষয় ভাবনায় অত কিমের বিস্তৃতি ব্যাপক, কবিগুরু সঙ্গীত মূর্ছনায় তরিখানি বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। হতভাগ্য আমি, 3 বছর বয়সে মা

0: অবছরে যক্ষা রোগাক্রান্ত বাবাকে হারায়। অন্ধ সংস্কারে আবদ্ধ মোড়ল তান্ত্রিক সমাজ এই রোগকে পাপের আকরও ছোঁয়াছে তকমা লাগিয়ে মৃতদেহ সৎকারে বাধা দেন। তাহলে অত কি আমার কপাল গুণে পরোপকারী মামা ও বিভিন্ন হিতাকাঙ্ক্ষী লোকজন দেবদূতের মতো এসে সে যাত্রায় সৎকারের যোগদান করে আমাকে মুশকিল আসান করে, আমার মুশকিল আসান করে। অত কি শ্রাদ্ধের ব্যবস্থায় বাধা পড়বে না তো? খড়পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ডরায়, তাই মনের মধ্যে দ্বিধা। শেষে আমার সেসব শুভানুধায়ী শ্মশান যাত্রীদের সলা পরামর্শে আমাদের পুকুরের বড় বড় পোনা মাছ উপাদে অমিষ্টান্ন এবং বিভিন্ন পদে ভুরি ভোজের আয়োজন দেখে ওই মোড়ল সপারিষদ গুটি গুটি নিমন্ত্রণ রক্ষার্থী সামিল হয়ে ধন্য ধন্য করে আমার মন সন্তুষ্টিতে ভরিয়ে দেন। অত কি আমার একমাত্র ছত্রছায়া স্বরূপ বর্দার পরামর্শে চতুর্থ শ্রেণীতে পাশ করে পড়াশোনার জন্য 35 কিলোমিটার দূরে দাঁতন ভগবৎচরণ এমই স্কুলে ভর্তি হয়ে ভালো ফলাফল করে কলকাতার বঙ্গবাসী কলেজের স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হয়ে পরে স্কুল ফাইনাল পরীক্ষায় ভালো ফলাফল করে প্রেসিডেন্সি ও সায়েন্স কলেজ থেকে বোটানিতে MSc পাশ করি। পরে ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ থেকে বিএড ডিগ্রি পায়। অত কি পৈতৃক সম্পত্তির নথিভুক্তির জন্য গ্রামে ফিরতে হয়, তাই মুসাফির মোচড়ে আঁখি জল, ফিরে চলো আপনারে নিয়া। অবশেষে কুল টিকরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জীববিজ্ঞানের দরদি শিক্ষকতা, সমাজ সেবা, বৃক্ষরোপণ কর্মসূচি পালনে একটি গাছ একটি প্রাণ এই সংকল্প নিয়ে জোরই বেঁধে হয়েছে মূল মন্ত্র। তাই এসো ওয়াজেদ আলীর উক্তিতে অশীতিপর শিক্ষকের সেই ট্রেডিশন এখনো সমানে চলছে, কোথাও তার ব্যতিক্রম হয়নি। তাই তো বন্ধু অভিজ্ঞাপন, এটাই আমার অতকিমের শেষ উত্তর। অভিজ্ঞাপনের চিঠির পাঠক পাঠিকা ও শ্রোতা বন্ধুদের বৃষ্টি ভেজা শুভেচ্ছা নমস্কার আনতে শ্রী বীরেন্দ্রনাথ সাহু, মাতৃভবন, গ্রাম উপস্টাবিশ, রনবনিয়া, থানা কোশিয়ারি, জেলা পশ্চিম মেদিনীপুর।
1: তোমাদের অপেক্ষায় আছি আমি।
2: এবারে আমাদের শ্রোতা বন্ধুদের কিছু তথ্য জানিয়ে দেওয়ার পালা। TTA অর্থাৎ ত্রিপুরা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে ছাত্রছাত্রীদের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে পূরণ করা আবেদনপত্র 17 জুলাই শুক্রবার থেকে বাড়িয়ে 31 জুলাই শুক্রবার পর্যন্ত করা হয়েছে। স্কলারশিপের সংখ্যা 17টি এবং প্রতিটি স্কলারশিপের আর্থিক পরিমাণ মাসিক 5,000 টাকা। আবেদনকারীর যোগ্যতাবলী এবং অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা TTA এর মুখ্য কার্যালয় দিগ্বিজয় ভবন 8 কর্নেল মহিম ঠাকুর সরণি, প্রতি সোমবার ও শুক্রবার সন্ধে 6টা থেকে 7টার মধ্যে দিতে হবে। আর ডাকযোগে জমা দেওয়ার ঠিকানা শ্রী সুরেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক TTA ধলেশ্বর 16, AK ভূষণ লেন, পোস্ট অফিস ধলেশ্বর। মোবাইল নম্বরও আপনারা যোগাযোগ করতে পারেন 8837048072 এই নম্বরটিতে, অথবা 9436453751 এই নম্বরটিতেও।

আমাদের শ্রোতা বন্ধুদের আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি। প্রবীণ শিল্পীদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে যে সকল শিল্পীর বয়স 60 বছর বা তার বেশি, তাদের আর্থিক সহায়তা করার জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। যারা রাজ্য বা জাতীয় ক্ষেত্রে পুরস্কার প্রাপ্ত, আকাশবাণী বা দূরদর্শনের ক্যাটাগরিভুক্ত বা স্বীকৃতিপ্রাপ্ত, যাদের আয় মাসে 6,000 টাকার বেশি নয় বা বছরে 72,000-এরও বেশি নয়, তারা এর জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্রের জন্য তারা www.indiaculture.nic.in এই ওয়েবসাইটটিতে দেখে নিতে পারেন।

0: আমাদের শ্রোতা বন্ধুদের একটি কাজের খবর জানিয়ে দেব। ত্রিপুরা স্টেট রাইফেলসের বিভিন্ন ব্যাটালিয়নে 11 মাসের চুক্তিভিত্তিক মেয়াদে 12টি মেডিকেল অফিসার পদে নিয়োগের জন্য ত্রিপুরার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি, ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন এবং চিকিৎসক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 65 বছর, মাসিক সম্মানী 60,000 টাকা। আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, TSMC রেজিস্ট্রেশন অভিজ্ঞতার শংসাপত্র, PRTC প্রযোজ্য ক্ষেত্রে SC ST OBC সার্টিফিকেট, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, আধার ও প্যান কার্ড এবং ইমেল আইডি ও মোবাইল নম্বর জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 25 জুলাই 2026। আবেদনপত্র রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে অথবা সরাসরি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ফায়ার ব্রিগেড চমনি, আগরতলা 799001 এ কার্যালয়ে জমা দিতে হবে। যোগ্য প্রার্থীদের পরবর্তীতে ইন্টারভিউর জন্য ডাকা হবে।
1: ধরুন কাল থেকে আর অফিস যেতে হবে না, ঘরের কোনো কাজও করতে হবে না, নো ওয়ার্ক, নো বস, নো ডেডলাইন্স। অনেকেই ভাবেন এটাই তো স্বর্গ, কিন্তু অদ্ভুতভাবে কয়েকদিনের মধ্যেই অধিকাংশ মানুষ অস্থির হয়ে পড়ে। কেন? কারণ আমাদের শরীর মনকে ছোটবেলা থেকে বাধ্যবাধকতার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জীবনের সবচেয়ে বড় অংশটাই কেটেছে যা করতে হবে, তার মধ্যে অ্যাপ্লিকেশনসে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, চাকরি, কখনো পড়ার চাপ, কখনো পরীক্ষা, কখনো ডেডলাইন, কখন উঠতে হবে, কখন যেতে হবে, কি কাজ করতে হবে, কতটা প্রোডাক্টিভ হতে হবে, কাকে রিপোর্ট করতে হবে, কোন ডেডলাইন, কোন ডেডলাইন মেটাতে হবে। ধীরে ধীরে আমরা অভ্যস্ত হয়ে যাই এমন এক জীবন যেখানে প্রতিটি ঘন্টার মালিক অন্য কেউ, ফলে নিজের জন্য সময় পাওয়ার যে বিষয় সেটাতে আমরা অভ্যস্ত হই না। কিছু না কিছু করা যেন অপরাধ বোধের বিষয় হয়ে দাঁড়ায়। কোনো কাজ না করলে মনে হয় আমি সময় নষ্ট করছি, শুধু বই পড়ছি, জানালার বাইরে তাকিয়ে আছি, গান শুনছি, গাছের যত্ন নিচ্ছি, হাঁটছি কিংবা এক কাপ চা নিয়ে চুপচাপ বসে আছি। এসবের মধ্যেও অস্বস্তি কাজ করে, মনে হয় এর বদলে আমার কিছু করা উচিত ছিল। কারণ আমাদের শেখানো হয়েছে কিভাবে দায়িত্ব পালন করতে হয়, কিন্তু শেখানো হয়নি কিভাবে অবসর উপভোগ করতে হয়। শেখানো হয়েছে কিভাবে ব্যস্ত থাকতে হয়, কিন্তু শেখানো হয়নি কিভাবে শান্ত থাকতে হয়। জীবনের এতটা সময় আমরা বাধ্যবাধকতাতে কাটাই যে ভালো থাকাটা কিসে আমরা ভুলেই যাই। বাধ্যবাধকতা, তাড়াহুড়ো, অর্ডার ফলো করা, অন্যের অধীনে বাঁচা, আমরা অভ্যস্ত হয়ে যাই। ফলাফল, অবসর পেলেই আমরা ছটফট করি, নিজের শখে নিজে ভালো থাকতে পারি না। একা বসলেই ফোন হাতে নেই, অকারণে স্ক্রল করি, ফাঁকা থাকলেই ভালো কিছু ভাবি না, অকারণ দুশ্চিন্তা করি, কিংবা এমন কিছু কাজ খুঁজে বের করি যা না করলেও চলতো। কারণ নীরবতা আমাদের অচেনা, খালি সময় আমাদের ভয় দেখায়। এমনকি অনেকেই অবসর সময়ে নতুন কোনো চাপ তৈরি করেন, টার্গেট তৈরি করেন, শুধু সেই পরিচিত তাড়াহুড়োর অনুভূতিটা ফিরে পাওয়ার জন্য। এই কারণে অনেকের কাছে অবসর স্বাধীনতা বা রিটায়ারমেন্ট আশীর্বাদের বদলে বোঝা হয়ে ওঠে। সমস্যাটা অবসরে নয়, সমস্যাটা হলো আমরা কোনোদিন অবসর যাপন করতে শিখিনি, বাধ্যবাধকতাতে না, নিজের খুশিতে বাঁচতে শিখিনি। আমরা বেঁচে থাকার চেয়ে কাজ করে যাওয়া সেটাই বেশি শিখেছি। হয়তো জীবনের সবচেয়ে কঠিন শিক্ষাগুলোর একটি হলো কিভাবে কিছু না করে অপরাধ বোধ ছাড়া বাঁচা যায়, কিভাবে প্রোডাক্টিভ না হয়েও শান্ত থাকা যায়। স্বাধীনতা তখনই আসে যখন জীবনের প্রতিটা মুহূর্তকে কোনো না কোনো কাজে পড়ে প্রোডাক্টিভ থাকার অব্লিগেশন থেকে বেরিয়ে আসতে পারি, আর নিজের সঙ্গে কিছু না করে কাটানো সময়টাকেও আমরা মূল্যবান বলে অনুভব করতে পারি।

সবশেষে আমাদের শ্রোতাবন্ধুদের জানিয়ে দেব আজকের আবহাওয়ার খবরাখবর। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্যানুযায়ী আজকের আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকছে। রাজ্যের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং 26.2 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 67%। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাপ ছিল 19.8 মিলিমিটার। এক সতর্কবার্তায় বলা হয়েছে, খোয়াই, পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

0: আজকের অভিজ্ঞাপনের আসর এখানে শেষ করছি। আজকের অভিজ্ঞাপনের আসরে আপনাদের সঙ্গে আমি ছিলাম অনিন্দিতা,
1: আর আমি ছিলাম দীপিকা।
0: আজকের দিনটা সবার ভালো কাটুক, সবাই ভালো থাকবেন। নমস্কার।
1: আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

এখন শুনলেন ককবরক যুব অনুষ্ঠান চাইনক আকাশবাণী আগরতলা। এবারে দেশবন্ধন অনুষ্ঠানে আপনারা শুনবেন দেশাত্মবোধক গান। আমাদের আজকের শিল্পী সবিতাব্রত দত্ত।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় 75টি নতুন রূপে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন। এর পাশাপাশি দুটি নতুন ট্রেনেরও যাত্রা সূচনা করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। শিলিগুড়ি ও কলকাতায় তার একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। রাষ্ট্রসংঘের মানবাধিকার এজেন্সি পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সাম্প্রতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদীদের মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়েছে। চার দিনের ভারত সফরে জাঞ্জিবারের প্রেসিডেন্ট ও রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর হুসেইন আলী মোমেনি আজ সন্ধ্যায় নতুন দিল্লি আসছেন। ফিফা ফুটবল বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে আজ রাতে ফ্রান্স ও ইংল্যান্ড মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নতুন সাজে সজ্জিত রেল স্টেশনের উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড ও কাটিয়ার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনেরও উদ্বোধন করেন তিনি।
1: बीते वर्षों में भाजपा सरकार ने स्थितियों को बदलना शुरू किया। आज पूरे देश में रेलवे स्टेशनों का कायाकल्प किया जा रहा है। अमृत भारत स्टेशन स्कीम के तहत 1300 से ज्यादा रेलवे स्टेशन को आधुनिक बनाया जा रहा है और इनमें से कई स्टेशन पर काम पूरा हो चुका है। आज ऐसे ही 75 स्टेशन का लोकार्पण किया गया है। जब आप यहाँ जालंधर कैंट स्टेशन में जाएंगे तब आपको एहसास होगा कि वाकई हमारा देश विकसित राष्ट्र बनने की ओर बढ़ रहा है।
0: जालंधर कैंट

0: বর্ধমান স্টেশন থেকে সন্ত রবিদাস এক্সপ্রেস ট্রেনের যাত্রারও সূচনা করেন তিনি। এটি প্রথম সরাসরি ট্রেন পরিষেবা যা ভারতের দুটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র অমৃতসর এবং বারাণসীকে সংযুক্ত করবে। নাঙ্গাল ড্যাম তালওয়ারা মুকেরিয়ার নতুন রেল প্রকল্পের অংশ হিসেবে দৌলতপুর চককারতলি নতুন রেললাইনের উদ্বোধন এবং কারতলি আম্বালা ট্রেন পরিষেবা সূচনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী দিল্লি অমৃতসর কাটরা চার লেনের গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে সহ একাধিক জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও তিনি ছলেনের গ্রিনফিল্ড সাদার্ন লুধিয়ানা বাইপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জলন্ধরে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের এনডিএ সরকার ভারতের প্রতিটি নাগরিকের জীবনযাত্রাকে সহজতর করে তোলা এবং অগ্রগতির নতুন সুযোগ প্রদানের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। দরিদ্র বা মধ্যবিত্ত যে কোনো পরিবারই যেন সর্বোত্তম সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
1: केंद्र की भाजपा सरकार की भी प्राथमिकता है भारत के हर नागरिक की सेवा, भारत के हर नागरिक का जीवन आसान बनाना और उसे आगे बढ़ने के लिए नए नए अवसर उपलब्ध कराना, और इसलिए हम नागरिक देवो भव इस मंत्र पर चल रहे हैं। गरीब हो, मिडिल क्लास हो, ऐसे हर परिवार को बेस्ट से बेस्ट सुविधा मिले, ये हमारा प्रयास है।
0: কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ আজ যৌথভাবে পুনেতে তিনটি জাতীয় মহাসড়ক প্রকল্পের শিলান্যাস করবেন। তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে খারারি জংশন থেকে সিরুর বাইপাস পর্যন্ত ছয় লেনের 53 কিলোমিটারের সড়ক, হাতপাসার থেকে জাভাতের মধ্যে 30.5 কিলোমিটার এবং তালেগাঁও চাকান শিকারপুর পর্যন্ত 54 কিলোমিটারের সড়ক। এই সড়ক প্রকল্প রূপায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি ভ্রমণের সময় এবং যানজট কমবে, পাশাপাশি পুনে অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে গতরাতে বাগডোগরা পৌঁছন। আজ উত্তরবঙ্গের দুটি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি, যোগ দেবেন প্রহরী সম্মেলনে। দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে তার। বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে খবর। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত থাকবেন। বৈঠক সেরে আজ সন্ধ্যায় তিনি কলকাতায় আসবেন। চার দিনের ভারত সফরে জাঞ্জিবারের প্রেসিডেন্ট ও রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর হুসেইন আলী মৌবেনি আজ সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছবেন। গতকাল তিনি চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজের 63তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বলেন, আইআইটি মাদ্রাজ জাঞ্জিবার শুধু একটি শিক্ষার প্রতিষ্ঠান নয়, জ্ঞানের কোনো সীমানা নেই, এই বিশ্বাসের প্রতীক। তিনি উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এস্তোনিয়ার তালিনে সেদেশের বিদেশমন্ত্রী মার্গুস সাকনার সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন। উভয় নেতার মধ্যে ভারত এস্তোনিয়া বাণিজ্য, বিনিয়োগ, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তি ক্ষেত্রে সহায়তা আরও দৃঢ় করতে আলোচনা হয়। ভারত এস্তোনিয়া বাণিজ্য ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিয়ে গোয়েল এস্তোনিয়ার বাণিজ্য প্রতিনিধিদের ভারতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, ভারত ও এস্তোনিয়া ডিজিটাল, পাবলিক পরিকাঠামো, ই গভর্নেন্স, বন্দর, সমুদ্র যোগাযোগ, কৃষি, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং নিরাপত্তা প্রযুক্তি ক্ষেত্রে একত্রে কাজ করতে পারে।
2: For all Europeans, for all Indians working as a family and having already concluded the agreements with EFTA, which came into effect, the Switzerland conglomerate of four countries on 1st October last year, UK, which came into effect on 15th July, and the 27 nation EU, which will come into effect in the first quarter of calendar 27.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইএন নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের মানবাধিকার এজেন্সি পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সাম্প্রতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদীদের মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে রাষ্ট্রসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক সংযত আচরণ করার পাশাপাশি পাকিস্তান কর্তৃপক্ষকে মানবাধিকার নিশ্চিত করার আর্জি জানিয়েছেন। চলতি মাসের শেষে আঞ্চলিক নির্বাচনের আগে যে হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। টার্ক উত্তেজনা প্রশমনে ওই অঞ্চলে শান্তি বজায় রাখার আহ্বান জানান। রাষ্ট্রসংঘ বলেছে, নির্বাচনের আগে গত মাসে বিক্ষোভরত ব্যক্তিদের মধ্যে বহু মানুষের মৃত্যু রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। চীনের দক্ষিণে পশ্চিমাংশে চংকিং শহরে গতকাল ভূমিধসের কারণে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়, 34 জন এখনও নিখোঁজ। সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, উদ্ধারকারী দল পাথর ও কাদার স্তূপ থেকে 10 জনকে উদ্ধার করেছে, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। পশ্চিমবঙ্গে নতুন সরকার

0: লিপ্ত হওয়ার পর রাজ্যে শিল্প স্থাপনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে বাঁকুড়ার মেজিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল একটি বেসরকারি ইস্পাত কারখানার নতুন ইউনিটের সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 15,000 কোটি টাকার বিনিয়োগে এই সম্প্রসারণের ফলে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দীর্ঘ 38 বছর আগে বন্ধ হয়ে যাওয়া বেলঘরিয়া মোহিনী মিলের শ্রমিকদের বকেয়া পিএফ এর টাকা ফিরিয়ে দিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। এই সংক্রান্ত বিষয়ে শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অব ট্রেড ইউনিয়ন্স এআইসিসিটিইউ এর দায়ের করা মামলায় গত 15 জুলাই কলকাতা হাইকোর্টে রায় দেয় বলে ওই শ্রমিক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বাসুদেব বসু জানিয়েছেন। বিচারপতি শম্পা দত্তপাল তার রায়ে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও কে আইন অনুযায়ী প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করে মোহিনী মিলের শ্রমিকদের প্রাপ্য পিএফ এর যত দ্রুত সম্ভব পরিশোধের জন্য সর্বাত্মক উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন। কেন্দ্রের সোমনাথ স্বাভিমান পর্বের অংশ হিসেবে গুজরাটের সোমনাথ মন্দির দর্শনের জন্য পশ্চিমবঙ্গ থেকে 1100 তীর্থযাত্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তীর্থযাত্রী নির্বাচনের ক্ষেত্রে নিরপেক্ষতা ও ভারসাম্য বজায় রাখতে হবে বলে জানিয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব সৌমিত্র মোহন কলকাতা পুরসভার কমিশনার ও সব জেলা শাসককে লিখিত নির্দেশ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি মিথ্যে ভিডিওকে ঘিরে সতর্কবার্তা জারি করেছে কেন্দ্র। ওই ভিডিওতে দাবি করা হচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিনিয়োগ প্ল্যাটফর্মের প্রচার করছেন, যেখানে 22,000 টাকা প্রাথমিক বিনিয়োগ করলে মাসে 25 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা মিলবে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই দাবি সম্পূর্ণ মিথ্যে, এআই দিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে। এছাড়া আগামীকাল পর্যন্ত অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড় ও উত্তরাখণ্ডেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিহার, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মাহে, ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। ফিফা ফুটবল বিশ্বকাপে মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে ইউরোপের দুই দল ফ্রান্স ও ইংল্যান্ড। খেলা শুরু হবে রাত 2:30। সেমিফাইনালে স্পেনের কাছে 2-0 গোলে হেরে ফ্রান্সের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে 2-1 গোলে হেরেছিল ইংল্যান্ড। আগামীকাল নিউ ইয়র্কে নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। খেলা শুরু হবে রাত 12:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় 75টি নতুন রূপে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। শিলিগুড়ি ও কলকাতায় তার একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। রাষ্ট্রসংঘের মানবাধিকার এজেন্সি পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সাম্প্রতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদীদের মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়েছেন। খবর শেষ হল, এরপর খবর বেলা 10:10।
1: আকাশবাণী আগরতলা।

সময় এবার আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দেব আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনবেন নানা রঙের গান। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান ককবরক সংযোজনায়। সকাল 10:30 ককবরক হিন্দি গান। সকাল 11:00 শুনবেন বাংলা ছায়াছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লেলা মণিজড়া। দুপুর 1:40 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 1:50 অতুল প্রসাদী শিল্পী নীতা গোস্বামী। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 অনুষ্ঠান গজল শিল্পী ওস্তাদ গোলাম আলী। সন্ধে 6:05 সমূহ গীতি শিক্ষার আসর। সন্ধে 6:30 জাগৃতি অনুষ্ঠানে শিশু সুরক্ষায় আইনি দিকগুলি, এই প্রসঙ্গে রণজিতা দে এর সাক্ষাৎকার প্রচারিত হবে। সন্ধ্যা 6:50 লোকগীতি শুনবেন শিল্পী কালাচাঁদ দরবেশের কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 শুনবেন বাংলা ও হিন্দি ভক্তিগীতি শিল্পী।

ধনঞ্জয় ভট্টাচার্য। রাত 8:30 আজকের প্রসঙ্গ। রাত 9টায় নজরুল গীতি শুনবেন শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন নানা রঙের গান। রাত 10টায় আকাশবাণী সঙ্গীত সম্মেলন অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

আকাশবাণী আগরতলা। এবারে আমরা শুনব বিভিন্ন শিল্পী কণ্ঠে নানা রঙের গান। তাহলে প্রথমে একখানি ভক্তিগীতি শুনে নেব ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে নানা রঙের গান। এ নজরুল গীতিখানি শুনলেন অনন ঘোষালের কণ্ঠে। তার কণ্ঠে আমরা পরপর দুখানি আরও নজরুল গীতি শুনে নেব।

শ্রোতা বন্ধুরা, আপনারা বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনছেন নানা রঙের গান। এবারে শুনুন আধুনিক গান ইন্দ্রনীল সেনের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে নানা রঙের গান। আধুনিক গানখানি শুনছিলেন ইন্দ্রনীল সেনের কণ্ঠে। আমরা আবার অনুষ্ঠানে ফিরছি, সময় এখন বিজ্ঞাপন বিরতির।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
2: অন্য ফাঁদে।
3: অজানা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
6: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডে আসেনি।
7: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
5: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
7: তাহলে সঠিক নম্বর
5: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
7: দিদি তুমি বাঁচালে।
5: কাজ থেকে নয়,
7: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
8: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
9: Discover করুন Dragon Perfection Multi Suzuki Brezza সঙ্গে, যাতে আছে Superstar 9-inch Smart A2 Plus with Surround Sense by Arkmaze, সঙ্গে 6-speed automatic, 360-view camera, latest technology, electric sunroof, special safety features like set airbags, ABS, ESP, আর super mileage সঙ্গে 19.89 km/l petrol এ, আর 25.51 km/kg CNG তে, and benefits up to ₹55,000. Offer stock থাকা পর্যন্ত।
10: আজ আসুন, আজকে মার্কেটে আসবে, শর্ত পূর্ণ।
9: Discover করুন Driving Perfection Multi Suzuki Wagoner এর সঙ্গে, যাতে আছে a true tall boy design, strong look, robust design, advanced K-series engine, ideal start-stop technology আর safety features, যেমন 6 airbags, ABS with AVD, and benefits up to ₹52,500. Offer stock থাকা পর্যন্ত।
10: আজ আসুন, কাছে মার্কেট দিয়ে আসবে, শর্ত পূর্ণ।
0: আকাশবাণী আগরতলা, এবারে শুনুন কাকবুড়ো সংযোজনায় হিন্দি ছায়াছবির গান।

0: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ভ্যাগনারের সঙ্গে, যাতে আছে আর্টিং টল বয় ডিজাইন, স্ট্রং লুক, রোবাস্ট ডিজাইন, অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন, আই টু স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন 6 এয়ারব্যাগস, ABS উইথ ABD, মান বেনিফিটস আপ টু ₹52,500, অফার স্টক থাকা পর্যন্ত।
1: আজ আসুন কাছের মারুতি ডিলারশিপে শর্ত পর্যন্ত।
2: Driving is art. You are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-Series engine. The perfect balance of power, comfort and fuel efficiency. With 6 airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up. It's time to go Swifting.
0: Get attractive offers up to ₹45,000. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom.
3: Hey, still stuck on old car? Switch to smarter fuel with more savings with Victoris SCNG. It's smarter because it gives an impressive 27.02 km per kg mileage and has underbody CNG tank, so you don't compromise on boot space. More savings because you get offers up to 80,000 and on exchange of your old car. So hurry and book now. Visit your nearest Maruti Suzuki Arena showroom today. TNC apply.

0: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ওয়াগনারের সঙ্গে, যাতে আছে আ ট্রু টল বয় ডিজাইন, স্ট্রং লুক, রোবাস্ট ডিজাইন, অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন, আইডিয়াল স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন 6 এয়ারব্যাগস, ABS উইথ ABD, পান বেনিফিটস আপ টু ₹52,500, অফার স্টক থাকা পর্যন্ত।
1: আজ আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।
0: Discover Korean Driving Perfection Maruti Suzuki Brezza Shonge. Jate Aache Superstar 9-inch Smart Play 2 Plus with Surround Sense by Archway. Shonge 6-speed Automatic, 360-view Camera, Latest Technology, Electric Sunroof, Special Safety Features like 6 Airbags, ABS, ESP, R Single Mileage Shonge 19.89 km per liter petrol A, R 25.51 km per kg CNG Day. And benefit up to ₹55,000. Offer stock thaka porjonto.
1: Aaj ashun kache Maruti Dealership e, shorto porjonto.
2: Driving is art. You are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-Series engine for perfect balance of power, comfort and fuel efficiency. With 6 airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up. It's time to go Swifting.
0: Get attractive offers up to ₹45,000. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom.
3: Akashbani Agartala. নংখাই তঙ্গু চিনি ককবরক পান্ডাও হিন্দি টকেন রেচাপমুং আবনু লঙ্গ চাই হাই ককবরক রেচাপমুং খালাই ফিনাই খালি ডেটাং রেচাপমুং নিনি বাকে

0: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ওয়্যাগনারের সঙ্গে। যাতে আছে আ ট্রু টল বয় ডিজাইন, স্ট্রং লুক, রোবাস্ট ডিজাইন, অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন, আইডিয়াল স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন 6 এয়ারব্যাগস, ABS উইথ EBD, পান বেনিফিটস আপ টু ₹52,500, অফার স্টক থাকা পর্যন্ত।
1: আজই আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।
2: If driving is art, you are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-Series engine for perfect balance of power, comfort and fuel efficiency. With 6 airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up, it's time to go Swifting.
0: Get attractive offers up to ₹45,000. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom.
3: Hey, still stuck on old car? Switch to smarter fuel with more savings with Victoris SCNG. It's smarter because it gives an impressive 27.02 km per kg mileage and has underbody CNG tank, so you don't compromise on boot space. More savings because you get offers up to 80,000 on exchange of your old car. So hurry and book now. Visit your nearest Maruti Suzuki Arena showroom today. TNC apply.
4: Nâng khai tung ngu chen e kok borok panda, kok borok panda o Hindi tay kok borok rực chapung khai tung ngu phai jige tetang sara sapung.

0: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ওয়াগনারের সঙ্গে, যাতে আছে আ ট্রু টল বয় ডিজাইন, স্ট্রং লুক, রোবাস্ট ডিজাইন, অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন, আইডিয়াল স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন 6 এয়ারব্যাগস, ABS উইথ AVD, পান বেনিফিটস আপ টু ₹52,500, অফার স্টক থাকা পর্যন্ত।
1: আজ আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।
2: Driving is art. You are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-Series engine for perfect balance of power, comfort and fuel efficiency. With 6 airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up. It's time to go Swifting.
0: Get attractive offers up to ₹45,000. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom.
3: Hey, still stuck on old car? Switch to smarter fuel with more savings with Victoris SCNG. It's smarter because it gives an impressive 27.02 km per kg mileage and has underbody CNG tank, so you don't compromise on boot space. More savings because you get offers up to 80,000 on exchange of your old car. So hurry and book now. Visit your nearest Maruti Suzuki Arena showroom today. TNC apply.
4: নংখাই তুমি হচ্ছে ককবরক পান্ডা, হিন্দিতেই ককবরক রেসাপ।

0: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ওয়াগনারের সঙ্গে। যাতে আছে আ ট্রু টল বয় ডিজাইন, স্ট্রং লুক, রোবাস্ট ডিজাইন, অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন, আইডিয়াল স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন 6 এয়ারব্যাগস, ABS উইথ AVD, পান বেনিফিটস আপ টু ₹52,500, অফার স্টক থাকা পর্যন্ত।
1: আজই আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।
2: If driving is art, you are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-Series engine for perfect balance of power, comfort and fuel efficiency. With 6 airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up. It's time to go Swifting.
0: Get attractive offers up to ₹45,000. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom.
3: Hey, still stuck on old car? Switch to smarter fuel with more savings with Victoris SCNG. It's smarter because it gives an impressive 27.02 km per kg mileage and has underbody CNG tank, so you don't compromise on boot space. More savings because you get offers up to 80,000 on exchange of your old car. So hurry and book now. Visit your nearest Maruti Suzuki Arena showroom today. TNC apply.

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনুন মান অভিমান ছায়াছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানখানি শুনছিলেন। ঘরে বাইরে ঘর ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানখানি শুনবেন একই শিল্পীর কণ্ঠে বিচার ছবি থেকে।

গানখানি শুনছিলেন সিংহদুয়ার ছবি থেকে। এবারের গানখানি শুনবেন টগরী ছবি থেকে।

গানখানি শুনছিলেন ধনরাজ তামাং ছবি থেকে। এবারের গানখানি শুনবেন মান অভিমান ছবি থেকে। আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ গান শুনছেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানখানি শুনছিলেন অরুণ পরুণ কিরণমেলা ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন বাংলা।

0: दिवर कहम जतनानो आकाशवाणी अगरतला ताबुक सिंगजग सिनितिनी दिवर जरानी ककबरक आवई पांदा पुइलानो लेलामानी जरा हाय के बतांग बिदिव खनाबायदि ब्रॉयलर फार्मिंग खायमानि न तैने कक थाइसा थाइने
1: अब इमानी बिसिं तिबो रां थंग्रक न गाखिति सायमा किसा जरानि बिसिं गबां बाहान माननानि बागै তাই গবং মান মারি মান্নানি বাকি ব্রয়লার টক লগ্ন রেউই মানো ব্রয়লার টক রেখা হিংকে রাং কিসা সবাই মানে বিশিং তৈন গবং মান মারি তাই রাং থংরব কারাক খলাই মানো তুই পুরা হওয়া ব্রয়লার টক রিবাই কাইসা কাহাম সামং বুতাং নক জাগো টকন সারি না বাকি রাং বাইয়া খাইনানি বাকি মগদাম রকব ফলে রেউই মানো ব্রয়লার টক রেখা হিংকে যে কাহাম লাম বুতাং রক চং নগো আবরক হিংকে অমহাই ব্রয়লার টক ডাকতি ডাকতি ন তরু তাই হিব হিলিগো পাঁচচল্লিশ এবার পাঁচচল্লিশ লাই গবাং উমরনি বিশিঙ্গ মাসা মাসানি হিলিকমানি দেড় কেজি জরা অঙ্গো ব্রয়লার টকনি বাহান যত উবরনি বরক রকনি থানি ন চামুং কাহাম তাই ডাকতি ডাকতি গেলে নাই মুহান হিনই সিনে যাগো ব্রয়লার টক রেখা হিঙ্গে ভাই বুতুই নাইকল ঠাইরক নাং আবরক বসিউই নাহার ঠাই তঙ্গো সালচানি সিমি আটাইশ দিন জরা উমরনি টক সারগ্ন ইসা কুথুং খলাই তনিনা নাংনাই টক নগ্ন টক রিয়াসানি কুতুং খলাইয়েই তনিনানি ব্যবস্থা খাইনা নাংনাই টক নগ্ন ডিহাইডের হুকুরবাই ইয়ং রক বুথারই সুদন খাইনা নাংনাই টক নগ্নি চার সাকাও দেড় ইঞ্চি এবার সাড়ে তিন ইঞ্চি রাজা খলাইয়েই মাইকুবুক এবার কাতগুংরি রক লুই তনিনা নাংনাই টক নগ বিশিংনি জায়গা কেরং সানো তিন বাই হাইয়া কেবা পিস বুট বাই ফুট কাইসা কুচুক খলাই তনিনা নাংনাই অমো হাইকে সানাম্মানি ন চিক গার্ড বহিন ও চিক গার্ড নি বিশিঙ্গ টক সারক ন তনিনা নাংনাই পুইলা সালতাম জরা চিক গার্ড বিশিঙ্গ পত্রিকা বউই টক সারক ন তনিনা নাংনাই টক সানি উমর বুঝুই তনিনানি জায়গা রকব সানাম্না নাংনাই হাতি বাসা উমরনি টক সারক ন 95 ডিগ্রি ফারেনহাইট হাতি বাসানে সিমি হাতি বানি উমরনি টক সারনি বাকি 90 ডিগ্রি ফারেনহাইট তাই হাতি বাসানে সেলাই গবং উমরনি টক সারক 85 ডিগ্রি ফারেনহাইট কুতুং খলাই তনিনা নাংনাই টক সার তংমানি নগ্রন কুতুং খাই তনিনা বাকি 2.5 ওয়াট টেম্পারেচারনি ব্যবস্থা খলাইনা নাংনাই 100টা টক সানি বাকি 250 ওয়াট বাল্ব নাংনাই বাল্ব ন সারনি সেলাই 20 নি সিমি 22 ইঞ্চি জরা কুজুগো খাসিউই তনিনা নাংনাই কারেন্ট করিফুরু হিঙ্কে হারিকেন চাতি রাখব তনি উই মানো চিক গার্ড চাতিনি তলাব টক সারক বাহিকে তং এবার থাং হিমি টং আবরব কিজা নাইকল হাই তঙ্গ টক সারক বাল্বনি তলাব ফুমসা ইয়া হিংকে বাল্ব ন তাইসা কুচু গতিসা উই বংনি তুং মানো কিসা কমরি তনিনা নাংনাই টক সারক চাতিনি তলাব ফুমসা খে তংকা হিংকে বংনি কসাংমানি বাংখা হই সিনা নাংনাই আফরু হিংকে বাল্ব ন তাই কিসা তলাব কারিগরি না নাংনাই টক নগ ষোলো নিশিমি আঠারো ঘন্টা সালো চাতি চিংড়ি তৈরি নাংনাই সালচা নিশিমি হাতি বাসা উমরনি টকসা মাসানি

0: 0.5 বর্গ ফুট, তাই হাতি বানানি সিমি হাতি বাদক জরা উমরনি তকনি বগি বর্গ ফুট কাইসা জাগা নারগনা নাংনাই জাগা কেসেব উংখা হিংকে তক জেসে তরনা তমানি আসে তরি মাইয়া ফান অঙ্গি মানো তকনি আদারি মানি তাই তুই খানি মানি মানিন কিসা কুসুক জাগাও তকনি ততরা জরা আখলাই তরনি নাংনাই আদাসারি মানি জাগান তক মাসানি বগি এক নিশিমি দুই ইঞ্চি কলক খলাই তন্য নাংনাই একশোটা তক সানি বাগে জায়গা করুন থামব আদা তাই তুই রিনানি ব্যবস্থা মাখাইনে তাই সামানি জায়গা বাই তুই নিমানি জায়গা রক ফুট কাইসা হাকসাল তৈন্য নাংনাই সালসা উমরনি তক সারকন হাকসালনি পাই তুবুফরু নিনাংচি চক উমা বাই বরক আদা চাই মিয়াঙ্গি উল থুই পান থাঙ্গি মানো তামো খাইকে হিঙ্গে অ থুই মানো কাসই মাননাই আবরকব সিনা নাংনাই পুইলা সালনি সালটাম জরা তক সারকন দুই লিটার কাইসানি লগি 50 গ্রাম গ্লুকোজ খানিনা নাংনাই হাতি বাসা উমরনি তক সারকন দুই বাই জীবনদায়ী বিথি রকব খানিনা নাংনাই সালসানি সিমি 28 দিন উমরনি তক সারকন দুই বাই ভিটামিন বি কমপ্লেক্স সাপলৈ খানিনা নাংনাই তকনি সাগ বেমার গফাই মাইয়া না বাকি দুইনি লগি ভিটামিন এ সাপলৈ হাতিও ওয়াইসাকে খানিনা নাংনাই হাতি বানানি সিমি হাতি বাথাম উমরনি তক রগ্ন তালো ওয়াইসাকে ক্রিমি থুইমানি বিথি সারিনা নাংনাই বেমার অংমান কাসনা বগৈ তকসানি সাগ টিকা রগব রিনা নাংনাই সালবরিনি সিমি হাতি বাসা উমরনি তক সারগ্ন রানি খেত এফ ওয়ান হই কাইসা বিথি তঙ্গ আ টিকা রিনা নাংনাই 28 দিননি উল তাই ওইসা ও রানি খেত এফ ওয়ান ইঞ্জেকশন খাই রিউইমান 30 নিশিমি 45 দিন জরা উমরনি তক রগনি বগে বাহাই নাইকল ঠাই রক্ত আবরক গেমহাই তালসা এবা তালসানি সেলাই গবাং উমরনি তক সারগ্ন বর্গফুত কাইসা জাগাও মাসা মাসাকে রিখেন সাকুগো তাই তক তনিমানি নগ নগ বা নাংসাক জাগাও তাংখেন হামকুগো ও জরাও সাল ওয়াইনে এবা ওয়াইথাম জরা আলো চারিন নাংনাই তক চারিনা বগে চাকা হাম সামনানি তাই সাপলমানি পরিমাণ রকব সেউইনা হারথাই তঙ্গ মগ দাম 50 কেজি বারাম্ব কাপ 16 কেজি আকরান গুংরি 7 কেজি প্রোটিন লিপ নেই কাইসা বিথি তঙ্গ আবো 3 কেজি গুন্ডা কসাপ 11 কেজি সোয়াবিন 10 কেজি খনিনি সম তাই সাদানাই সমরক 2.5 কেজি বেবাগৈ 100 কেজি অমহিকে সাফল না নাংনাই 45 দিন জরা তকসা 200টা তগ্ন পুষিনা বগৈ বেবাগৈ রাং পাইয়ানে 8710 টাকা হাই ইয়াং তক্তাই তকনসারি মানে মানিখানি পেফেরো যে বস্তা রকমান মানে ও বস্তা বুকসা রকম ফালাই বেবাগৈ রাং মানে 12100 টাকা হাই 45 দিন মানমারি তঙ্গ গেল 2357 টাকা সাল 52 টাকা হাই মানমারি মানে মান এবার তাল 1560 টাকা হাই মানমারি মানেই তঙ্গ রাজনী তক্তা খুম রিমুং দপ্তর তামো তামো চুবাউই তং আবর্গ ইসা শিউই না হাতাই তঙ্গ সাক বাই থাং খা শিউই ব্রয়লার তক রিনাই নক নুখুংনি বড় রগ্ন রাজ্য সরকার তক সারক সাপ্লাইর হরি তঙ্গ তক রিনাই নক নুখুংনি বড় রগ্ন এলম রাজাতেই তক রিমানি মানিখনই তাই বিথি ব্রাইব মাগনার হরি তঙ্গ
1: আসুক জরা খনা দা
0: ব্রয়লার তক রিমানি বিশিংটি রাং থং রগ্ন রা খেতি সাই মান গবাং মানমারি তাই রাং থংরকব গ্রা খাইমা ত্রিপুরা হাও ব্রয়লার তক রিমানি কাইসা কাহাম সামং বুতাং নকজাগো তক ন চারিনা বগে রাং বাইয়া খাইনা।

jado ona jado yang tile yo bage.

바랑레 타모사와 쳔고 토오 칼레레 모케르 양카이 샤중레 사과싱 사오 정사오 어나자도 성보

어나자도 성로 어자도 마싱 레파게 레퍼게 바이에너

অনাজাদু সংন অজাদু বরংলে তমু সাবা চেঙ্গ থাল মুই কে ইয়ংখাই সেচুংলে সাবাস।

나자도 성노 어자도 마싱레 파게레 파게 파야노 비카 양다 모호나이 양틀레 여보게 여보 나자도 성노

না যাদু শোন, অ যাদু মাসিং লে ফাঁকে লে ফাঁকে ফাইয়ানো বেখায়া তা মোহনায়।

0: জাগাবোক আছে কেবি মুংতং নাইদি
1: আপনার সাচির বাইনিং দুইবার সাকা ক পসরি নিতাও হামিয়া চাইয়ান তৈ সাচির বকরা জুক বকরা হামিয়া চাইয়ান
0: খা বকরা জুক বকরা হামিয়া চা
1: আং সামা লগ লৈ তে সাদি ওয়ান ছ কইছাদি
0: বকরা জুক বকরা নগং গই নাইদি বকরা জুক বকরা হামিয়া চাইয়াং গু ইংকাই সং তো পারাবো তং মাইয়া চাকরি খানিয়ানি হনে সং তাওন নমা তং ফাইও পারা তঙ্গটো চাকরি সেবক খাইমিয়া আপনি বাকে উরাম উরাম সঙ্গ নগ থাঙ্গো নগ থাঙে বকরা জি বকরা হামিয়ার ওখানে খানা কাঙ্কাই থাঙ্গো যে মানসা সঙ্গে সঙ্গে রক্তালাঙ্গ আ জরাও থাংমাই আং তংফুরগ থাঙ্গো থাংমাই আং তংফুরগাই আ জরা কেবি মাইসা ফাইও বুইব কক সাতক যাগ এখন চাকরি খাইও হনই সেবক খাইও হনই ও কবমাবো হা বকরা জি বকরা নাইফেবলে হনে আমাইবাবো কক তিসা যাকবলে আপনি বাকিও চিনি বুড়ি রক ওখা যখন বসা বুতনি তরনানি আচাই ফাইয়ে বুম বহা বসা বুতনি নাইক থানি ব পড়ি থানি ব নাইদি বুমা বুফা খরংনি বসানো যখন নাইনানি বসা বিনি তামনাং বুড়ি বসাং থং চলা বসাং থং বুমানো ন বসানো মা আন অমরগা দি আন অমর দি বুমানো ন সাংগার বসা ও বসা যখন ও বসা বিনি নাইমানি মাইয়া হাঙ্কা হাঙ্কাই বসাব চাজাগে আঙ্গ বুমানো ইয়াং বসাই বসাজে সাই বসা বরংয়া হাঙ্কা হাঙ্কাই সাজাগ ই ক বুমা ফরমা গরি বসা হামিয়া ও বসানি বুমং থাঙ্কাই বুফানি বুমং সাজাগ বুড়ি রক অমা হাইতা গা বুড়ি রক তো কিসা কেন জল জলিয়া আইপানো চিনি শাক তিনি যে বসাক বব থুই হরগানা বলে জরা জরা বসংব ছয় মাইয়া আবরংন ফুনু গিয়া চিনি বকরক পানো সাইতে অংখা চিনি বহক পানো সাইতে অংখা আপ্রো হুঙ্কা অঙ্কাই চং আবনো ফুনু গিয়া ওই ফানো চিনি নক নুখংনি যে সামু টংমারংন চং বসাই বসানো ফুনু গিয়া ওই আনি বসাক সাই টংফানো আনি বিসমা সাই টংফানো আপ্রো ফুনু গিয়া ওই আং যে মানসাক আ সামুরংন কাবার খেয়ে থানা নাই তা ফুনু গিয়া তা কিসা মিসা অংব আংবো বিসনা কলাই টংনা মুসুগিয়া বিসনা কলাই থুই টংখা গাবো আনি তাই পিছিয়ে সাক খামিয়াং নাই হাই হনে ওয়ান ছগে আং টং থক যা থকাইনে টংনা নাইও সামুং বিসিং হনো টংনা নাইও তাম খাইনে বা সামুং সিনি সামুং খাইয়াং গাঙ্কা চং সিনি সাক তাই বু ছেলের খাই থানা চং ও ছেলের নি নং যত আরাম নাইও সিনি বসাক তত ন সাক খামিয়াং আপনি বাগিনে চং যত তুক মানসাক সিনি সামুংনি বিসিং খাই টংনা নাঙ্গো চিনি নুখুঙ্গ গবাং মা কেবেং মুং হুঙ্কে নং তাবু মানে মূসাপন মাই আংখা ও তারা হরানি বাকে মানে মূসাপন মাই আংখা অব নং বড় টংখা অব নং অব হাইব কেবে মুং ফাইলে বলে ও নং অব বড় টংখা অব নং বড় টংখা মাই রক্ষা গাব আবু কেবে মুং ফাইলে ইয়াং জরা মাইয়া টাইম করিনি বাকে খাতি মাইয়া জরা ফানো আপনি বাকে ন
1: ও জায়গাতো বেলেখে বুঝি লাইনি নাঙ্গো কোনো সময়ও বসাইবা ন বুঝি আং মানো বিহেক পানো জরুরি মানো আমার হাইরং বিহেক নিজে সামং পায়ার নুগই বসাই বেলাই খেন বুঝিনি নাঙ্গো বিহেক ন বা হামদাং লাইনি খরক চাতে খরক সানো বুঝি লাইনি আমার বেলাই খেন সে নক নুখুনি বিহেক সাইঙ্গি কোন কোন জায়গা নুক যাগো মিস আন্ডারস্ট্যান্ডিং হিঙ্কে সঙ্গা পান বাগানো নগো বুড়ি রকমের অগণ তঙ্গ রমণের গুণে সংসার সুখী হয় আবো বৈরঙ্গনি চাবি কাঠি বা বৈরঙ্গনি সুরানি নগ্ন খু খুং নাইকেনি খাই যে তাই হিকসা সাইসা দাখুক বুখুক মা ফা রাজগ্রা আপন তৈনিও সিনি নগ্ন খু আপনি বাগানিও সিনি বৃরক বেলাই খেন সামুগ গেদালাই টংমানি নুক যাগো কখনো করে দিবা

0: চিনক নুখুনি সুরানি হিঙ্গে বৃরক সিপু বৃরক যে চা বিরুই বা সুরানি রুই নুখুক চালগাই দিলাম মান খাঙ্গে আর নুখুক নাই থাক ও নুখুঙ্গ বসাপানো হামিয়াঙ্কা বসাইপানো হামিয়াঙ্কা বিহিক বুঝং রংলিয়া বিহিক বন তনানি রংলিয়া অ কং সালা সাজাগো থাজিং নং বুকু অগরা সাই থামানি হাই যত কাহাম যে কাহাম গাঙ্গে যত বসানি মুংথাঙ ফানি মুংথাঙ হামিয়া হিঙ্গে বোমানি বুমুং থাঙো হে হিঙ্কে আবার বাকিও সঙ্গ বেলাই খেন কগন দো সাক সৈনি নাম ব্রে রকমকে বেলাই খেন বসমতি মানে তাম সানি বসমতি হিঙ্কে ন হাবাই সুজাগো হিঙ্কে তাবুক তো সুগিদিবা ব্রে রকম বেলাই খেন সামুং গবাং সেবো খাইনাই মেয়া নং নুখুং তঙি বসং পাইলাই দো সেবো খাইনাই হাইন বরি সুপ্তানি পানাঙ্কা ব যে কোনো জায়গা বিনি সামুং গবাং মা ইন্ডাস্ট্রিফান সামুং খাগিয়া বা তাই কুবনি জায়গার গ বিনি রিতাক থানি পানাঙ্কা আমা হাই গবাং মা জায়গা দো আবো বহাইন যত জরাবাই খাজা ও জরানি বিং সামুং পানি গাঙ্কে জরানো তো না সিঙ্গে টঙে ইংগিয়া আবার বাকিও ফুমাই খাঙ্কে ন খানা দিনে সামুং তামো তাই হর থাঙ্কে ন খানানি সামুং তামাই সুং যত পানজগৈ বাবই মাদন সিনি খাবো হিঙ্কে অব্বো চাম চাপদে হিঙ্কে ন সে হামিয়া চাই আঙ্কা বা হসপিটাল মা থাকা বা বকরা জগান হসপিটাল আইসিং দোকা হিঙ্কে আর থাং নাইকিনি খাই তো হিঙ্কি আঙ অফিসিং সামু রব আও থাকিং বুকুক সামানি আ জাগাব সে কেবিং মু সামু টং জাগিয়া আরো সে কাইসা নুকজাগৈ থাঙ সামু খাটে জাকি থাঙ সামু সঙ্গ পাইনি থাকে অ জরানি বিং পাইমানি আবার বিলেন কেবিং মু বলে না থাকিং সাইখানার মানে হিঙ্কে তাবুনি ব্রে রক বাই আগে ব্রে রকনি সুনা থাকে আগে বাহাইন চলার বাকসানো হুগো থাঙে মাই গাই নত নিনি জেমবাই খাইখেলাই মাইফানা রানায় মাইফানা কাইনাই বলং হক মজার হকাই যত খাই তো নিনি মাইরানা জনক রাখা আমার হাইন চলাবাই ব্রেবাই সামু মানে বুঝিলাই খেলাইলাই দো ইকে বাক্সা সামু করা পিছাই মায়া যে ফানি সামু গাছ চলানো খাইব ইকে ও জায়গা তো অফিসের তো কোনো গ্রী থাকিং বুকুক সামানি ওর ব্রীনি সামু নং মাই দিয়ে চলানি সামু অনেক গেদেবা ব্রী রং নিনি গবাং মা ফ্লাইট সামু খাইব হিঙ্কে নিনি তালো থানাই দোকায় আবার চলাসিম থাইবলে বেলাখান তাবং বেড়ে বরম রানি কক নঙ্কা হিঙ্কে আবার মা হেন তাবুক সানি থাকে বেলাখান কক কুথুক ও কক রক বুসুক সাবর মায়া ফানো জরানি বিং তৈ তাবুক জরা সলাই যাবেন বিং তৈ সলাই যাগিন টংখা হি মানো তাবুক তো কম্পিউটার যুগ হিঙ্কে যত সামু ন চলা ব্রী হিনে গেখা ব মানখে আমি মা নামায় নাখে বন ফ্রংনে নামায় বা বসা সিয়াং দোহাঙ্কে তাই খরক বসানো নংফ্রংনে নামায় আমি হিনে বলে তাও সমাজ বাইসে সাজাক হিঙ্কে সমাজনি তাবুক নি ন কিনার খরক বসা নি বসা নাই আব বি বসা হামিয়াং দোহাঙ্কে বনব বুমাঙ্গে সেব খাই দো হিসে বলে বলে আবাব নুমা বুফা আবার বাই নক মাসায় নকশা নারী কথালাইমা তোমায় বেলাখেন সে ব্রে রং সামু কতর পারানি বড় তৈ হে ব ফোনালে ফাইয়া টংয়া বব সিং পারানি ব্রেলা বরম কতর অক সাজাগো হিঙ্কে আবার বাকি সে ব্রে রং ওয়ান সংমা বহাইন কলক তাই টংথানী চাথানী ব টংথানী চাথানী বহাইন ভাগ্য টংনায় ভাগ্য জায় সে কানমং চমু তমং চামু যত যে জরানি বিং তাম খাইমান বুঝে নাশে বুঝে আলাই দেওয়ি যত সমাজে মিলেন বাকি সামু খাইমা দোক হিঙ্কে সঙ্গে জায়গা জরাবাই খাজা গবং মানে বিউনি সামু সালানি সাবাই আপনি বাকি দিনই বুকুব খরক সেবো খাইনে ব সাইমানখা তাম তাম সে নক নুখুঙ্গ জঞ্জাল ফাই হেকে কেবে মাই ও কেবে মরনো সাইকে কাতিরে তলানি আবার তৈরি বুকুং ফুক খালাকে হিঙ্কে আবার তো টঙ্গ ন চিনি রঙনি রাখে নামু
1: বুপ্রাং বুপ্রাং আমার হাইকে মা টংলি নুখুঙ্গ অন জায়গাও যেন খরচাতে খরচা চবাইয়া হাঙ্কা হাঙ্কাই খরচাতে খরচা হামজমা গরি হিঙ্কা হাঙ্কাই যেন অন্য খুঁবাইনি বেশি খন নাইয়া আপনি বাকে বাকসা বাকসা নখুং নগো নুগো বসাই সেবক খাইনাই বিহিক হাউসওয়াইফ নগ তং নাই ও বসাই মাংসে সামং খাই চাই মামুই মামুই সঙ্গে চাই থাঙ অমু হাই নুখুব নং বলে ও বিহিকে খাইয়া ব নিজে সাক সেবি মেইনটেইন খাই দঙ বসাই তামোচাই থানায় তামোচাই থাইয়া অমু হাই বেড়ে রকম নুগ কাজে আমো হাই নুগই ন আব মা সও তিনি অমু হাই নুখর বাইনি বেশি খনাই আর নুখরগ বংনি জবা মানো বসাই ব বিহিং জবানা নামো বিহি বো বসাই জবানা নামো বসাই ও টাইম থানানি বসিনা নামো বিনি বসাই পুরা আনি ফারজা দা আং তিনি অনক নুখুঙ্গ আং অনক নাইকনি খাই নাইথকাই সাজুগে হাঙ্কাই অনক নুখুং সাজুগা গলা বাইনি জরা গ্রী বাই থাই অনক নুখুং বিহি বসাই সবাই বিহি বসাই সেব খাই বরফ আনক নুখুঙ্গ বিহি বসাই সবাই আখাই বসাই বিহিং সবাই হাঙ্কা নক নুখুং আমন অমাই নক নুখুং খাকসমা গরিয়ে থাকবো সঙ্গ থানি হিমতিনি গবান নক নুখুক নুগো অমাই আমি বাকে নাম সারা নাই সঙ্গ সংসার টংনা নাকাই অ সংসার থানা নাকাই যেন খরচ সাথে খরচ সবালানি নামো আমি বাকে আং সানো মুসংগো আং কসারি কালনা মুসংগো খরচাতে খরচানো চুবালাইদি খরচাতে খরকচানো হামজাকলাইদি খরচাতে খরকচানো হামজাকি বংনি নক নুখুংন হাইকেসে খাকচং মাতায় দংথ মাতায় নক নুখুং নাইথ গুমবো আর সঙ্গ হামবায়

สนะคุณมาดีเพลินคนไหนเบิกมาสิข้าไปสนะตาบุญี

Pontei, quando estamos e assustamos.

I'm gonna tell you, I'm gonna tell you, I'm gonna tell you.

0: ये मुकाबला भारतीय समय के अनुसार रात 12:30 पर शुरू होगा। मौसम विभाग ने उप हिमालय, पश्चिम बंगाल और सिक्किम में कल तक तेज बारिश की चेतावनी जारी की है। मौसम विभाग के अनुसार अरुणाचल प्रदेश, असम, मेघालय, छत्तीसगढ़ और उत्तराखंड में भी कल तक मूसलाधार वर्षा हो सकती है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: আকাশবাণী আগরতলা শ্রাবণ মাসব্যাপী পদ্মপুরাণ পাঠের অনুষ্ঠানে আজ প্রথম দিন শুনবেন মনসার বন্দনা ও জন্মকথা। পরিবেশনায় সুস্মিতা দেবনাথ এবং সহশিল্পীরা হলেন সুস্মিতা দাস, বকুল রানী ভট্টাচার্য, রাজদীপ দাস, গৌরী সরকার, পূর্ণিমা সরকার, জয়শ্রী পাল, মিলন সরকার, মায়া সূত্রধর, সরোজিনী দেবনাথ। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে সুস্মিতা দেবনাথ এবং সহশিল্পীদের সৌজন্যে। পদ্মপুরাণ অনুষ্ঠানের বুকিং এর জন্য যোগাযোগ করুন সুস্মিতা দেবনাথ এবং সহশিল্পীদের সঙ্গে, ফোন নম্বর 9366068310।

পদ্মপত্রে রাখি বীর্য, দেবমহেশ্বরে স্নান করি বারে নামে, কালীদহ নীরে আরে ও ক্ষমা নামে পক্ষিণী, সে পদ্মবনে থাকে মহাদেব বীর্যপত্রে, দেখিল সম্মুখে

জমিলেন বিশহরি বলো সবাই মামনো সর্জন।

পদ্মপুরাণ পাঠের অনুষ্ঠানে আজ প্রথম দিন শুনলেন মনসার বন্দনা ও জন্মকথা, পরিবেশনায় সুস্মিতা দেবনাথ এবং সহশিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি প্রচারিত হল সুস্মিতা দেবনাথ এবং সহশিল্পীদের সৌজন্যে। পদ্মপুরাণ অনুষ্ঠানের বুকিংয়ের জন্য যোগাযোগ করুন সুস্মিতা দেবনাথ এবং সহশিল্পীদের সঙ্গে, ফোন নম্বর 9366068310, আকাশবাণী আগরতলা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।

আকাশবাণী খবর পড়ছে সুধা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম ওয়ানের সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, এটি কঠোর পদক্ষেপের বার্তা। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই ত্রিদেশীয় সফরে আগামীকাল রওনা হবেন। টোকিওয় জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু। আজ বিস্তারিত খবরে, ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম ওয়ান সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ করা হয়েছে। মহাকাশযানটি হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট এস্পেস তৈরি করেছে। উল্লেখ্য, ভারতীয় মহাকাশ গবেষণার জন্য বিক্রম সারাভাইয়ের সঙ্গে বিক্রম ওয়ান উৎক্ষেপণ করা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যে ফোনে অভিনন্দন জানান। এই মিশনকে ভারতের মহাকাশ অভিযানের

0: ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করে তিনি বলেন, চার পর্যায়ের এই রকেট দেশের তরুণদের মধ্যে মেধা ও উদ্ভাবনী শক্তি প্রতিফলন।
1: दूसरा जमीन में भी उस रूट्स को आपने मजबूती दी है जो देश के नौजवानों को आगे आने की प्रेरणा देगी।
0: কেন্দ্রীয় বিজ্ঞান তথ্য প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং স্কাইরো মহাকাশ সংস্থাকে ভারতের প্রথম বেসরকারি অরবিটার বিক্রমণের সফল উৎক্ষেপণের শুভেচ্ছা জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, এই উৎক্ষেপণ ভারতের মহাকাশ গবেষণার সাফল্য ও মহাকাশ অর্থনীতির উল্লেখযোগ্য প্রতিফলন। তিনি আরো বলেন, এর ফলে আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় ভারতের অবস্থান আরো দৃঢ় হল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, একটি কঠোর পদক্ষেপের বার্তা। নতুন দিল্লিতে আজ বাহিনীর প্রথম সম্মেলনে শ্রী সিং বলেন, ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদীদের দরজায় পৌঁছবে তা নয়, তাদের আস্তানার ভেতরে ঢুকে আঘাত হানবে। উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার মধ্যে রয়েছে আকাশতীর, আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ব্রহ্মসের মতো অস্ত্র, এই সমস্ত অভিযানে ব্যবহার করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন।
2: आतंकवाद के खिलाफ भी हमारी गवर्नमेंट ने पूरी दुनिया के सामने अपने बदले हुए नजरिए को स्पष्ट किया है। आतंकवाद के विरुद्ध जीरो टॉलरेंस हमारे लिए केवल स्टेटमेंट नहीं है बल्कि लाइन ऑफ एक्शन है। आतंकवाद के खिलाफ हम दरवाजे पर नहीं बल्कि घर में घुसकर मारेंगे। ऑपरेशन सिंदूर के दौरान सारी दुनिया ने यह देख लिया, हमारी सेनाओं का पराक्रम हमेशा ही अद्भुत रहा है।
0: প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, গত 12 বছর ধরে নরেন্দ্র মোদী সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে শক্তিশালী করার সমস্ত রকম পদক্ষেপ করেছে। দেশের প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড উচ্চতায় পৌঁছে হয়েছে 1,78,000 কোটি টাকায়, যা 2014 সালে ছিল প্রায় 40,000 কোটি টাকার কাছাকাছি। সরকার এবছর প্রতিরক্ষা উৎপাদন 2 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে। রাজ্য সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। এর আগে জুমাগাছে বিএসএফ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। প্রহরী সম্মেলনে অংশ নিয়ে বিএসএফ এর একাধিক পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন তিনি। কথা বলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে। এরপর রাজ্যে নতুন ফৌজদারি আইনের বাস্তবায়ন এবং জন্ম মৃত্যু নথিভুক্তকরণ নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। বৈঠক শেষে কলকাতায় আসবেন শ্রী শাহ। সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানেও তার যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে সংলাপ কনভেনশন সেন্টারে আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর সুপারি বাগান এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। আহত একজন জানা গেছে, দিন কয়েক আগে উত্তর চব্বিশ পরগনার কামারহাটির এক বাসিন্দা ওই বাড়ির একটি ঘর ভাড়া নেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত সন্ধ্যায় দুই ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে ওই ঘরে রেখে আসতে দেখা যায়। এরপরই শোনা যায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির দুটি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশের ঘরে থাকা এক ব্যক্তি আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে সুতলি বোমা সরঞ্জাম উদ্ধার করেছে। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা দপ্তর সে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির গুণগত মান ও স্বচ্ছ বৃদ্ধির লক্ষ্যে রাজ্যস্তরের মূল্যায়ন ও অ্যাক্রিডিটেশন সেল গঠন করেছে। জাতীয় মূল্যায়ন ও অ্যাক্রিডিটেশন কাউন্সিলের আদলে এই সেলটি তৈরি করা হয়েছে। প্রথমে 341টি সরকারি ও বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়া সহজ করে তুলতে চলতি মাসের 21 থেকে 23 তারিখ পর্যন্ত এক প্রশিক্ষণ কর্মশালায় 100 বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবান থানার পুলিশ ভুট্টার বস্তার ভেতরে লুকিয়ে রাখা 2,000 কেজির বেশি গাঁজা বাজেয়াপ্ত করেছে। অভিযানে আন্তঃরাজ্য মাদক চোরাচালান চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পুলিশ প্রায় 4,25,00,000 টাকা মূল্যের সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে। এই মাদক প্রয়াগরাজে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই ত্রিদেশীয় সফরে আগামীকাল রওনা হবেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিভি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, এই মাসের 25 তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই তিন দেশের রাষ্ট্রপতিদের আমন্ত্রণেই রাষ্ট্রপতি মুর্মুর এই সফর। এই প্রথম কোনো

0: ভারতীয় রাষ্ট্রপতি মলদোভা প্রজাতন্ত্র এবং উত্তর ম্যাসিডোনিয়া সরকারি সফরে যাচ্ছেন। তিন দশক পর কোন ভারতীয় রাষ্ট্রপতি রোমানিয়া সফর করবেন বলে জানান তিনি।
1: These state visits are being undertaken at the invitation of the presidents of Republic of Moldova, Republic of North Macedonia and Romania. The three-nation visit is of considerable historic significance as it marks the first ever bilateral visits by an Indian president to the Republic of Moldova and the Republic of North Macedonia. The visit to Romania will be the first state visit by an Indian president in over three decades.
0: সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। সোমবার থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। সমাজকর্মী সোনা মোয়াংচুককে আজ প্রয়োজনীয় চিকিৎসার কারণে দিল্লির একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দিল্লি পুলিশের উপনগরকার সচিন শর্মা জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে সোনা মোয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়াতেই এই পদক্ষেপ। এদিকে হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর চারু বাম্মা জানিয়েছেন, তাকে নিরন্তর পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হচ্ছে। তার সম্পূর্ণ জ্ঞান রয়েছে এবং তার অবস্থা আপাতত স্থিতিশীল বলেও ডক্টর বাম্মা জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মানবাধিকার এজেন্সি পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের সাম্প্রতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদীদের মৃত্যু তদন্তের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে রাষ্ট্রসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক সংযত আচরণ করার পাশাপাশি পাকিস্তান কর্তৃপক্ষকে মানবাধিকার নিশ্চিত করার আর্জি জানিয়েছেন। চলতি মাসের শেষে আঞ্চলিক নির্বাচনের আগে যে হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। টার্ক উত্তেজনা প্রশমনে ওই অঞ্চলে শান্তি বজায় রাখার আবেদন জানান। টোকিওয়ে জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু। বিশ্বের 4 নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় চীনের ইউফেইকে হারিয়ে তিনি ফাইনালে ওঠেন। সিন্ধু প্রথম সেট 21-19 জিতে নেওয়ার পর দ্বিতীয় সেটে 15-10 এগিয়ে থাকার সময় তাঁর চীনা প্রতিদ্বন্দ্বী সেট ছেড়ে দেন। 31 বছর বয়সী সিন্ধু 2026 শুরু করেছিলেন বিশ্বের 18 নম্বর খেলোয়াড় হিসেবে, এখন তিনি উঠে এসেছেন 9 নম্বরে। আগামীকাল ফাইনালে সিন্ধু জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। ফিফা ফুটবল বিশ্বকাপে মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে ইউরোপের দুই দল ফ্রান্স ও ইংল্যান্ড। খেলা শুরু হবে রাত 2:30। এদিকে আগামীকাল নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও স্পেন। খেলা শুরু রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম-1-এর সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছে। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। টোকিওয়ে জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু। খবর পড়া এখনকার মতো শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানের শিল্পী কিসমত ফকির।

গানখানি শুনছিলেন মিনতি মহান্তর কণ্ঠে। আপনারা এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। আকাশবাণী আগরতলা এবারে শুনবেন অতুল প্রসাদী, শিল্পী নীতা গোস্বামী।

আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকায়। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 84%। আজ সকাল 11:30 পর্যন্ত বৃষ্টিপাতের মোট পরিমাণ 20.4 মিলিমিটার। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের মোট পরিমাণ 778.4 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি বিকেল 5:10। বিকেল 5:45 অনুষ্ঠান গজল শুনবেন শিল্পী গ্রামালি। সন্ধ্যে 6:05 শুভ অভিষেক আসর। শিশুরক্ষায় আইনি দিকগুলি জাগৃতি অনুষ্ঠানে এই প্রসঙ্গে মঞ্জিতাদের সাক্ষাৎকার প্রচারিত হবে সন্ধ্যে 6:30। এরপরে শুনবেন লোকগীতি শিল্পী কালাচাঁদ দরবেশের কণ্ঠে। সন্ধ্যে 7:00 কপরক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 কপরক সংবাদ। স্থানীয় বাংলা সংবাদ সন্ধ্যে 7:55। রাত 8:30 আজকের প্রসঙ্গ। রাত 9:00 নজরুল গীতি শুনবেন শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 শুনবেন নানা রঙের গান। রাত 10:00 আকাশবাণী সঙ্গীত সম্মেলন অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আজ রাত 8:05 ভারতের জনগণনা নিয়ে এক বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান আলোচনায় অংশগ্রহণ করবেন প্রসেনজিৎ নাথ চৌধুরী। জানিলাম আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা শেষ হল আমাদের আজকের প্রথম অধিবেশন। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:32 হয়ে 39 সেকেন্ড।

চিত্রগীতি অনুষ্ঠানে শুনুন প্রথম গানটি, অমিত কুমারের কণ্ঠে বালিকা বধূ ছায়াছবি থেকে।

सबके कदम देखो रम पम पम पम।

0: हम रजामंद जब हम तुम
1: बन गए हैं।

অমিত কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন অমিত কুমার এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে, আপকে দিবানে ছায়াছবির এই গানটি।

গানটি শুনলেন অমিত কুমার এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে হাম ছায়া ছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন এস পি বালসুব্রমণিয়াম এবং অনুরাধা পারওয়ারের দ্বৈত কণ্ঠে এক তুজে কে লিয়ে ছায়াছবি থেকে।

ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ব্রেজার সঙ্গে, যাতে আছে সুপারস্টার 9-inch স্মার্ট 8 প্লাস উইথ সারাউন্ড সেন্স বাই আর্কমেজ, সঙ্গে 6 স্পিড অটোমেটিক 360

এসপি বালু সুব্রহ্মণ্যমের কণ্ঠে শুনলেন ম্যানে প্যার কিয়া ছায়াছবির গান। চিত্রগীতি অনুষ্ঠানের সবশেষ গানটি শুনুন, রাস্তে প্যার কে, ছায়াছবি থেকে এসপি বালু সুব্রহ্মণ্যম এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পী অভিনয় ছায়াছবিতে নেওয়া হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন অনুষ্ঠান গীত গজল, শিল্পী গুলাম আলী।

0: आइए मिलकर गाएं सब।
1: One,

पूरा गीत वाद्यों के संग संग हम गाने वाले हैं। गाएंगे?

0: नमस्कार बच्चों,
1: এতক্ষণ শুনলেন সমবেত কণ্ঠে সঙ্গীত শিক্ষার আসর। আজ শুনলেন তামিল ভাষায় সঙ্গীত, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6:30 জাগৃতি অনুষ্ঠানে শিশু সুরক্ষায় আইনি দিকগুলি প্রসঙ্গে রঞ্জিতা দে সাক্ষাৎকার প্রচারিত হবে। সন্ধ্যে 6:50 লোকগীতি শুনবেন শিল্পী কালাচাঁদ দরবেশের কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 শুনবেন বাংলা ও হিন্দি ভক্তিগীতি শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য, রাত 8:30 আজকের প্রসঙ্গ, রাত 9:00 নজরুলগীতি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, রাত 9:15 অনুষ্ঠান স্পটলাইট, রাত 9:30 শুনবেন নানা রঙের গান, রাত 10:00 আকাশবাণী সঙ্গীত সম্মেলন অনুষ্ঠানের রেকর্ডিং দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহে আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু স্থানে। পরবর্তী 24 ঘণ্টায় আবহাওয়ার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 33.4 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াস।

বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 84%। আবহাওয়া সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে যে পশ্চিম ত্রিপুরা জেলা সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

0: पीएम जय अब गरीबों की जय बन गई है।
1: শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আজকের জাগৃতি অনুষ্ঠানে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আইন বিষয়ক বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরি এবং আমাদের সঙ্গে আগরতলা শহরের বিশিষ্ট আইনজীবীরা কিন্তু উপস্থিত থাকেন বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য। আজকে আমরা যে বিষয়টা রেখেছি আপনাদের জন্য সেটা হচ্ছে শিশু সুরক্ষায় আইনি দিকগুলো। আর এই শিশু সুরক্ষায় আইনি দিকগুলো নিয়ে বলার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী রঞ্জিতা দে। নমস্কার ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শিশু সুরক্ষা বলতে আইনগতভাবে ঠিক কি বোঝানো হয়?
2: শিশু সুরক্ষা বলতে যে আইনগত দিকগুলো আছে সেগুলো বিস্তর, তবে আমি এই ছোট্ট অর্থ আমি এটাই বুঝতে পারি যে শিশু সুরক্ষা হচ্ছে শিশুদেরকে সুরক্ষা করা, রক্ষা করা, ওদেরকে উপযুক্ত বস্ত্র, বাসস্থান, খাদ্যের ব্যবস্থা করা, ওদের শিক্ষাগত মান নির্ধারণ করা, উপযুক্ত পরিবেশ, যাতে ওদের যে আমাদের আইনগতভাবে আমরা একটা বিশেষ একটা সেন্টেন্স আমরা সবসময় ইউজ করে থাকি, সেটা হচ্ছে ওয়েলফেয়ার অফ দ্য চিলড্রেন ইজ দ্য প্যারামাউন্ট কনসিডারেশন। যেভাবেই হোক আমাদের শিশুদের স্বার্থ বলুন, ওনাদের অধিকার বলুন, কোনোভাবেই ক্ষুণ্ণ হওয়া চলবে না। এবং এই দিক থেকে লক্ষ্য রেখে যা যা করার আইনি প্রেক্ষাপট, যেহেতু আমি আইনগত ব্যবসার সাথে জড়িত, তো আইনি প্রেক্ষাপটের দিকে লক্ষ্য রেখে ওদের অধিকারকে যাতে খর্ব না হয়, অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, ওরা যাতে একজন মানুষ যেভাবে বাঁচে অ্যাডাল্টরা, ওরাও যাতে এরকম ধরনের অধিকার পেয়ে এবং সুস্থ পরিবেশ পেয়ে বড় হতে পারে, সেদিকে আমাদের সমাজের প্রত্যেক মানুষের দায়িত্ব আছে।

0: এবং সবকিছু মিলিয়ে এগুলো হচ্ছে শিশুদের সুরক্ষার পরিবেশ।
1: আচ্ছা, এই শিশুদের সুরক্ষার জন্য অনেক আইন রয়েছে, বর্তমান সময়ে এই যে আইনগত দিকগুলো এগুলো মানে এত গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠছে?
0: এটা বলতে গেলে আমাকে একটু একটু আগের থেকে বলতে হবে কেন এত গুরুত্বপূর্ণ হয়ে হচ্ছে। দেখুন, যেই যে আইনগুলো যদি আমি একটা একটা করে ধরি, চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, যদি ধরি আমি এই যে লেবারদের এমপ্লয়মেন্ট, চাইল্ড এমপ্লয়মেন্ট, এগুলো কিন্তু আমাদের সেই আদি অন্ত কাল ধরে আসছে। কিন্তু এখন মানুষ অনেক সচেতন হচ্ছে, ইভেন কি আমাদের বিভিন্ন ধরনের সচেতনতা শিবির হচ্ছে, বিভিন্ন এনজিওদের মাধ্যমে এগুলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে। তার ফলে কি হচ্ছে, মানুষ অনেকটা জানতে পারছে, জানার ফলে ওরা সচেতন হয়ে সেগুলো অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে আসছে। তো আমরা এগুলো দেখছি যে এখন এত আইনের পরিধিটা বেড়ে গেছে। আর যে এই যে পক্সো বলতে যেটা আমরা জানি, যেটা প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস, এটা 2012-এর, কিন্তু এর আগেও কিন্তু অনেক ধরনের আইন আছে। এই আইনগুলোর মধ্যে আমরা আগে যেমন কি হতো, আগে আমাদের জয়েন্ট ফ্যামিলি থাকতো, জয়েন্ট ফ্যামিলি থাকার দরুন কি হয়েছে, শিশুরা কোনো কিছু করছে যে শুধু যে মা বাবাই ডাক দেবে এরকম ছিল না, সবাই ডাক দিত। তো জয়েন্ট ফ্যামিলিতে শিশুটা কোথাও যাচ্ছে কিনা, ওদের বাড়ি থেকে বের হওয়ার কোনো অবকাশ ছিল না, ওরা বাড়িতেই কিন্তু খেলাধুলো করতে পারত। এখন কি হচ্ছে, এখন প্রত্যেকটা বাচ্চা, সামাজিক প্রেক্ষাপটটা আমি বলছি আগে, যে এখন বাচ্চাটা, প্রত্যেকটা বাচ্চা কিন্তু সেই চার দেওয়ালে বন্দি, স্কুল কোনো প্লেগ্রাউন্ড নেই, স্কুলের প্লেগ্রাউন্ডই ওদের প্লেগ্রাউন্ড, ওইখান থেকে আসার পর ইদার ফোন অথবা টিভি, ওদের কাছে খেলার যন্ত্রই হচ্ছে দুটো, কারণ মা বাবার সেই পর্যাপ্ত পরিমাণ সময় নেই। একটা মা বাবা যখন সন্তানের সামনে গল্প করার জন্য বসে না, বসে কি রূপে বসে, অভিভাবক হিসেবে, অভিভাবক হিসেবে আবার টিচার রূপে, ও যে মা বাবার সঙ্গে যে বন্ডিংটা বা আরো সিবলিংসরা বা কাজিনসদের সঙ্গে যে একটা ফ্রেন্ডশিপ তৈরি হওয়া, কথা বলা, ওটা কিন্তু কেউ নেই। যার ফলে কি হচ্ছে, এই শিশুগুলোর মধ্যে যে কোনটা ভালো কোনটা মন্দ সেগুলো বিচার শক্তি বা একটা অনেক অনেক মাদের একটা কমপ্লেন থাকে। কারণ আমি কিছুদিন আগেও এই যে আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, যাদের সোশ্যাল ওয়ার্কার, ওদেরকে আমি একটা ট্রেনিং দিতে গিয়ে ওখান থেকে শুনি অনেক মাদের একটা কি প্রবলেম থাকছে কি, আমার ছেলে তো ঠিক অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে, আমার মেয়ে তো কথাবার্তা শুনছে না, ও ডিজার্ভ করছে, কিভাবে রেসপেক্ট করতে হয় সেটা জানে না। এগুলো কি হচ্ছে, মা বাবারা প্রপার টাইম পাচ্ছে না এগুলো শেখানো। এগুলো শেখানোর জন্য কি আমাদেরকে আগে থেকে শেখাতে হতো, আলাদা করে কোচিং দিতে হতো? না, আমরা দেখে শিখতাম। এখন কি হচ্ছে, নিউক্লিয়ার ফ্যামিলি, ঠাকুরমা, দাদু, মা বাবা, সন্তান, ঠাকুরমা দাদু একটা সার্টেন এজের পর মারা গেলে মা আর বাবা, তো মা বাবার মধ্যে তো ওরা এগুলো কোনো কিছুই দেখতে পাচ্ছে না, রাত্রির কিছুটা সময় হয়তো মা বাবাকে পাচ্ছে, তো সমস্ত কিছুটা ওরা দেখে উঠে শিখতে পাচ্ছে না, ওদেরকে শিখিয়ে দিতে হচ্ছে, যার জন্য ওদের মধ্যে অপরাধ প্রবণতা এগুলো দিন দিন বাড়ছে, ভালো মন্দ বুঝতে পারছে না, এডিকশন বাড়ছে, সে ইন্টারনেট এডিকশন হোক, ড্রাগ এডিকশন হোক। এই যে সামাজিক প্রেক্ষাপট ধরে কিন্তু আমি আস্তে আস্তে আইনের দিকে আসছি, এই যে বিভিন্ন ধরনের অফেন্সগুলোর কথা বলছি, প্রত্যেকটা অফেন্স, এই যে সেক্সুয়াল অফেন্স বাচ্চাদের উপর হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু আমাদের ঝুঁকিটা আরো বাড়িয়ে দিচ্ছে সমাজে বাঁচবার জন্য। আগে কি কখনো আমাদের মা বাবারা স্কুলে ঢুকিয়ে দিয়ে আমাদের জন্য ওয়েট করতো যে আমরা কখন ফিরে আসবো, তারপর আবার বাড়িতে নিয়ে যাবে, টিচার বাড়িতে দিয়ে কি ওয়েট করবে, এরকম তো ছিল না, এর আগে আরো ছিল না। তাহলে নিরাপত্তাটা কম হচ্ছে, শিশুদের নিরাপত্তাটা কম হচ্ছে, ঝুঁকিটা বাড়ছে বলেই তো নিরাপত্তা কম হচ্ছে, আইনটাও বাড়ছে। তো এই হচ্ছে সামাজিক প্রেক্ষাপটে আমাদের শিশুদের সুরক্ষার আইনটা আরো বড় হচ্ছে।
1: একদমই, আপনি পক্সোর কথা বললেন, এছাড়াও আরো অনেক আইন রয়েছে, আর বাকি আইনগুলো নিয়ে নিশ্চয়ই বলবেন। এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে শিশুদের যৌন যে অপরাধ, তার বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে এই পক্সো কত কার্যকর হচ্ছে? এতে কি সত্যি মানুষ ভয় পাচ্ছে বা আইনটাকে ভয় পাচ্ছে?
0: হ্যাঁ, এটা খুব সুন্দর একটা প্রশ্ন, যে মানে মানুষ কিন্তু ভয় পাচ্ছে, মানুষ খুবই ভয় পাচ্ছে। কেন কি, এটার প্রথম আমি আগে আপনাকে বলি যে এটার যে পানিশমেন্টের পিরিয়ডটা ছিল 10 ইয়ার্স, নাও ইট ইজ এক্সটেন্ডেড টু 20 ইয়ার্স, এবং রিসেন্টলি আপনারা
1: ডিএনএস
0: না, এটা পক্সো একটি হয়েছে, পক্সো একটি, এটার যে পানিশমেন্টের প্রভিশনটা সেটা 20 বছর করা হয়েছে, 20 বছরের কারাদণ্ড। এবং এটা হচ্ছে এটার একটা মেরিট। আরেকটা ডিমেরিটস হচ্ছে কি, প্রচুর অপচয় হচ্ছে, যার জন্য রিসেন্ট

0: আজকে থেকে 7 দিন আগে সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়ে বলেছে যে আমাদের যে পক্সো কেসগুলোতে একটা ব্যাপার থাকে, অনেকে কি করে দেখেছে আই উইটনেসও থাকে, এরকম অত্যাচার হচ্ছে বা এরকম যৌনহানি হচ্ছে এগুলো দেখেছে কিন্তু রিপোর্ট করে না। সুপ্রিম কোর্ট ওই আইনের ওই জায়গাটাকে ইন্টারপ্রেট করে বলেছে স্কুলে যদি কোনো বাচ্চার এরকম হয়ে থাকে এবং এটা জানা সত্ত্বেও যদি রিপোর্ট না করা হয়ে থাকে তাহলে কিন্তু প্রিন্সিপাল বা হেডমিস্ট্রেস বা হেডমাস্টার হেড অফ দ্যাট ইনস্টিটিউশন উইল বি রেসপন্সিবল ফর দ্যাট। এটা কিন্তু রিসেন্ট আমাদের সুপ্রিম কোর্ট দিয়েছে যে একজন এখন বিভিন্ন ধরনের আমাদের যেমন সোসাইটিতে চেঞ্জ হচ্ছে, আমাদের মানসিকতা চেঞ্জ হচ্ছে, তো সর্বোপরি কিন্তু আইনটাও চেঞ্জ হচ্ছে। এই যে বারবারন্ত করে বারবার অপচয় করা হচ্ছে এদিকেও কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যদি কনসেন্ট থাকে, অনুমতি নিয়ে কিছু করলাম, করার পর আমি দেখলাম না কিছু বিয়ে করলাম একটা সার্টেন টাইমের পর আমি মনে করলাম না আমি বিয়েটা আমি স্বীকার না করে আমি এফআইআর করলাম, ওই দিকটা থেকে সুপ্রিম কোর্ট বলেছে যদি তোমার হয়ে যাচ্ছে এগুলো বড় বিয়ে হয়ে যাচ্ছে তাহলে কিন্তু সেটা পক্সো আন্ডারে পড়ছে না, কারণ অপচয় হচ্ছে এগুলো। আর নন রিপোর্ট হলে কিন্তু এটা আগেও ছিল আইনেও ছিল, ভুয়ো রিপোর্টও যদি কেউ করে থাকে যে অনেক সময় মিথ্যে ফাঁসানোর জন্য রিভেঞ্জ নেওয়ার জন্য এগুলো করে থাকে, এর জন্য 6 মাসের কারাদণ্ডের ব্যবস্থা আছে। এই হচ্ছে পক্সো বা আইনটার মূল বিষয়বস্তু।
1: আচ্ছা, এক্ষেত্রে দুজনেই যদি অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকে বা জুভেনাইল হয়ে থাকে সেক্ষেত্রে আইন কি বলছে?
0: জুভেনাইল তো এটা তো যারা জুভেনাইল ওদের জন্যই, এবং এই আইনটাকে বলেছি যে চাইল্ডদের জন্য, তো চাইল্ড মিন্স দোজ হু আর নট অ্যাটেন্ড দ্য 18 ইয়ার্স। না,
1: এই ক্ষেত্রে দেখা গেল যে ছেলেটা যে অপকর্ম করেছে সেও বাচ্চা, তো তার ক্ষেত্রেও কি 20 বছরের কারাদণ্ড হবে?
0: না, এখানে তো জুভেনাইল হোমে ওদেরকে নেওয়া হবে, জুভেনাইল হোমে নেওয়া হবে, এটাকে আমরা অবজারভেশন হোমও বলে থাকি, সেখানে 3 ইয়ার্স ওদের সংশোধনের ব্যাপার থাকে। 3 ইয়ার্স পরে যদি এরকম হচ্ছে যে না ও অ্যাডাল্ট হয়ে যাচ্ছে তাহলে কিন্তু ওকে অ্যাডাল্টের প্রসিডিওরে কনভার্ট করা হবে, আর 3 ইয়ার্সে যদি ওর মানে ওর পানিশমেন্টের এটা বা আফটার ইভিডেন্স মানে সাক্ষী প্রমাণের মাধ্যমে দেখা গেলো যে না এরকম কিছু নেই তাহলে 3 বছর অবজারভেশনের পর কিন্তু ওকে ছেড়ে দেওয়া হতে পারে।
1: আচ্ছা, যদি কোনো শিশু কোনো রকমের যৌন নির্যাতনের শিকার হয় বা শারীরিক নির্যাতনের শিকার হয় তাহলে তার পরিবারের বা তার গার্জিয়ানের প্রাথমিক কর্তব্য কী হবে?
0: যদি ওই শিশুটা শারীরিকভাবে নিগৃহীত হয় তাহলে শিশুটা প্রথমে রিপোর্ট করবে তার মার কাছে, তখন মার উচিত সঙ্গে সঙ্গে যে আমাদের প্রত্যেকটা থানাতে স্পেশাল পুলিশ জুভেনাইল ইউনিট আছে, এসপি জেইউ বলে থাকি আমরা, ওনাকে ইনফর্ম করা, সে অভিযোগটা রিটার্ন করতে পারে, উনি গিয়ে জানাতে পারে, ভার্বাল করতে পারে, তো ওই উনার এই যে আমাদের স্পেশাল পুলিশ পার্সোনাল যে আছে এই কাজটার জন্য উনি কিন্তু ইনভেস্টিগেশন করবেন, উনি সব কিছু করবেন এবং তারপরে এটা কোর্টে দেওয়া হবে, তো মার উচিত সমস্ত আগে এই জানান। কিন্তু জেনুইন কেস এগুলো ক্ষেত্রে দেখা যায় মা একটা আফটার থট সাবসিকুয়েন্ট একটা ওদের মধ্যে চিন্তাধারা থাকে যে না আমি কি করতে পারি, আমি কি জানাবো না, আমি যদি এটা জেনে যাই তাহলে আমার মেয়ের ভবিষ্যতে কি হবে, এগুলো থাকে। আবার এগুলো থেকে বলা হয় এরকম কিছু হয়নি, তুমি থাকো, তুমি আবার রেগুলার নর্মাল লাইফ লিড করো, ওই ওই জিনিসগুলো থেকে বাচ্চাটার একটা প্রপার কাউন্সিলিংয়ের দরকার হয়। কেন কি যদি নিগৃহীত হয়ে থাকে সত্যি অর্থে যদি অত্যাচারিত হয় সেই বাচ্চাটা কিন্তু মেন্টাল ট্রমাতে চলে যায় একদম, এবং এই ট্রমাটা থেকে তাকে রিকভার করার দায়িত্ব প্যারেন্টসদের, এবং প্যারেন্টসরা যদি সেদিকটা নিয়ে না ভাবে সেখানে আর অন্য কারোর ভাবার কোনো জায়গা নেই। বিভিন্ন জায়গায় আমাদের আপনারা জানেন যে চাইল্ড প্রোটেকশন ইউনিট কাজ করছে, আমাদের চাইল্ড লাইন কাজ করছে, আমাদের ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি দ্যাট ইজ সুপ্রিম কোর্ট থেকে আমাদের যে আসা নির্দেশনার মাধ্যমে, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির মাধ্যমে আমাদের এই যে চাইল্ডদের উপর ওয়েলফেয়ার স্কিমস আছে, এবং এটাও এই যে প্রত্যেকটা চাইল্ড যাদের মধ্যে বাবা মার মধ্যে একটা সেপারেশন চলে, এর বাবা মার বাবার দিকে একটা চাইল্ড থাকছে, মার দিকে কোনো একটা চাইল্ড, ছেলে সন্তান হয়তো বাবা নিয়ে গেছে, মেয়ে সন্তানকে রেখে দিয়েছে, কিছুদিন পরে দেখা গেল যে সেই বাবা আর ওই ছেলেটাকে দেখছে না, ঠাকুরমা ঠাকুরদাদা দেখছে কিন্তু মার সঙ্গে মিশতে দিচ্ছে না, তো এই সমস্ত জায়গায় কি হচ্ছে যে সন্তানটা মার কাছে আছে সে ভাইয়ের জন্য বেকুল হচ্ছে, পয়সা টয়সা পাচ্ছে না, এই সমস্ত দিকেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের গভর্নমেন্টের স্কিম আছে, স্কলারশিপ পাইয়ে দেওয়ার জন্য, পড়াশোনাটাকে ঠিকঠাক করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, তো এই ধরনের বিভিন্ন ধরনের

0: ব্যবস্থাপনা আছে, এবং এগুলো যদি সঠিকভাবে কেউ বুঝে প্রত্যেকটা জিনিসকে মানে নিজের পদক্ষেপ নিতে পারে। আমি প্রথমে বললাম যে চিলড্রেনদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা আছে, এবং সত্যিই যদি সেগুলো অপচয় না করে সেগুলো যদি ব্যবহার করা যায়, কোনো শিশু কিন্তু এইরকম ভাবে কোনো অধিকার থেকে বঞ্চিত হতে পারে না।
1: আচ্ছা, ওটা পক্সো নিয়ে মোটামুটি বললাম, বা শারীরিক নির্যাতন বা যৌন নির্যাতন নিয়ে বললাম, এছাড়াও তো আরও অনেক সমস্যা রয়েছে, অনেক ধরনের আইন রয়েছে, সেগুলো যদি একটু একটু করে বলে যান।
0: চাইল্ড ম্যানেজ তো আপনারা জানেন, চাইল্ড ম্যানেজ আমি একটা কথা বলতে চাই আজকে। অনেক সময় অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে ম্যাডাম চাইল্ড ম্যানেজ তো হয়ে গেল, তাহলে তো সেটা তো প্রথম থেকেই অবৈধ, তাহলে শিশুটার কি হবে? শিশু কিন্তু যে কোনো পরিবেশে জন্মগ্রহণ করুক, শিশু কিন্তু বৈধ হয়, এবং পরবর্তী সময় গিয়ে বাবার প্রপার্টিও কিন্তু ইনহেরিট করতে পারে আইনগতভাবে। আরেকটা কথা যে আগে সমস্ত যে সমস্ত বিয়েগুলো হয়েছে সেগুলো তো নিশ্চয়ই বাতিলযোগ্য না, যা চাইল্ড ম্যারেজের ফলেই তো বিয়ে। আমাদের আইনে একটা মানে থিওরি আছে, সেটাকে আমরা ফ্যাক্টর নিয়ে বলি, মানে যে বিয়েগুলো হলো চাইল্ড ধরো প্রোটেকশন বা প্রিভেনশন হলো না, বিয়েটা অনেক সময় লেট হলো, বিয়ে তুমি হয়ে গেল, কিন্তু বিয়েটা যদি টিকে যায় দীর্ঘদিন চলে যাচ্ছে, দ্যাট ইজ ফ্যাক্টাম ভ্যালিড, সেটা কিন্তু বৈধ হতে চলছে, সেটা কিন্তু প্রথম থেকেই বাতিলযোগ্য বলা, ভয়েড বলা চলবে না। যেটা আমরা আইনের ভাষায় আমরা বলে থাকি ভয়েড, ছোট্ট টার্ম, ভয়েড মানে এটা কি শুরু থেকেই বাতিল, মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং এটা শোনা মাত্র এটা বাতিল, কিন্তু এটাকে যখন এটা কন্টিনিউ হয়ে যাচ্ছে কিছুদিন পরে গিয়ে সন্তান সন্ততি হচ্ছে, মানে দ্যাট ইজ এটা কিন্তু আর বৈধ না, এটা বৈধ হয়ে গেল। তো এটা হচ্ছে চাইল্ড ম্যারেজের একটা দিক, একটা ছোট্ট জিনিস বলে আমার, পানিশমেন্ট সম্পর্কে সবাই জানে,
1: কিন্তু তারপরেও তো হচ্ছে,
0: চাইল্ড ম্যারেজ হচ্ছে, এখনো হচ্ছে, সেটা বলা ভুল হবে, চাইল্ড ম্যারেজ হচ্ছে, কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সংস্থার আছে, গভর্নমেন্ট সংস্থা, যেগুলো প্রিভেন্ট করার জন্য প্রত্যেকবার দেখেন একটা জিনিস কে বা পুলিশকে ফাঁকি দিয়ে হচ্ছে, ফাঁকি দিয়ে হচ্ছে, আমরা শুনেছি 14 বছর অনলাইন বিয়ে করিয়ে দিচ্ছে, বাচ্চা জানেই না কিছু, শাশুড়ি মা আংটি বদল করছে, কুয়েতে বিয়ে হচ্ছে, তো এরকম ধরনের বিয়ে হচ্ছে। তো মানসিকতা যদি ডেভেলপ না হয় আপনি আইন বলেও তো কিছু করতে পারবেন না, প্যারেন্টসরা তো দায়ী সেখানে, সেখানে চাইল্ড ফেয়ার ইউনিট যাচ্ছে, আমাদের সোশ্যাল অর্গান সোশ্যাল ওয়েলফেয়ার থেকে যাচ্ছে আটকানোর জন্য, পুলিশ যাচ্ছে সহায়তা করছে, কিন্তু এখানে গেলে কি হচ্ছে, বলছে না আজকে বিয়ে দিচ্ছি না। এখন আরো সুন্দর হচ্ছে, একটা মূর্তি এনে একটা প্যান্ডেল সাজানো হচ্ছে, সেটা বিয়ের প্যান্ডেল, কিন্তু লোক দেখানো হচ্ছে সেখানে পুজো হবে, কিন্তু সেটা পুজো হচ্ছে না, সেখানে কিন্তু হবে বিয়েটা, সেটা অধিক রাত্রেও হতে পারে, বা আপনি যাওয়ার পর বলবেন আমি তো পুজোর বাড়ি পুজো করব, কিন্তু সেটা বিয়েটা পরের দিন সকালে হয়ে যাবে, তখন হয়তো আপনি বলতেও পারবেন না। তো প্রোটেকশন আমাদের সমস্ত ধরনের সবকিছু সক্রিয়, যা যা ডিপার্টমেন্ট আছে, যে যেই মানুষগুলো কাজ করছে সক্রিয়ভাবে কাজ করছে, কিন্তু যারা সেই ব্যবস্থাটা গ্রহণ করবে ওদের মানসিকতা তো বিকশিত হচ্ছে না,
1: যাদের জন্য আইন, তারা যদি আইনটাকে গ্রহণ না করতে পারে তো সরকার আর কি করবে,
0: কি করতে পারে?
1: হ্যাঁ, আইন আইনের তো কিচ্ছু করার নেই, লুকিয়ে চুরিয়ে হয়ে যাচ্ছে, অনবরত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর দেখা গেল কি 15 বছর 16 বছরের বাচ্চাও হয়ে গেল।
0: হ্যাঁ
1: মানুষকে
0: আমরা শুধু সচেতন করতে পারি, প্রোগ্রাম কনস্ট্যান্ট মানে কন্টিনিউয়াসলি প্রোগ্রাম গুলো হয়ে যাচ্ছে, সচেতন হওয়া না, এমনও মানুষ আছে যে আমি বলেছি যে কেন আপনি বিয়ে দিচ্ছেন আপনার মেয়েকে, কাউন্সিলিং করাতে গেছি বা কথা বলছে, বলে কি আপনি নেবেন দায়িত্ব, আপনি নেবেন দায়িত্ব, তো আমি বললাম যে না আপনি, আমি নেব না, কিন্তু গভর্নমেন্ট রান করে অনেক হোম আছে, আপনি যদি মেয়েকে না দিতে পারেন হোমে দিয়ে দিন, সেখানে থাকুক, মেয়ে পড়াশোনা করুক, আপনি কাজকর্ম করুক। তো মানুষের থট গুলো চেঞ্জ হচ্ছে, হবে না যে তা নয়, হচ্ছে কিন্তু একটু সময় সাপেক্ষ, সচেতনতা শিবির করা হচ্ছে, মানুষকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছে। দেখুন একটা ছোট্ট জিনিস বলি, এই যে আমাদের বিভিন্ন স্কুলে, গভর্নমেন্ট প্রাইভেট সব স্কুলে তো পিটিএম প্যারেন্টস টিচার্স মিটিং হয়, এই সেই মিটিং গুলোতে প্রাইভেট স্কুলে আমরা ভীষণ সচেতন, আমরা দৌড়ে দৌড়ে সকালবেলা বললে সকালবেলা যখন বলে চলে যায়, কিন্তু গভর্নমেন্ট স্কুলে টিচার্সদের যে একটা ভীষণ সমস্যা, ওরা কিন্তু ডেকে ওদেরকে আনতে পারে না। কেন কি আজকে আমি যাব, আমার 1000 টাকাটা নষ্ট হবে, না গেলো কেন? ওদের মধ্যে যে যে ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং সেটা কাজ করছে, যে আবার এখন কিন্তু টিচার্সরা ওদের বাড়িতে গিয়েও বোঝাচ্ছে বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ, ওরা বাড়িতে ঘরে গিয়ে ডোর টু ডোর বোঝাচ্ছে,
1: সরকার এই ব্যবস্থা
0: করছে, কিন্তু আমার তো বুঝতে হবে জিনিসটা,
1: এখনো যেগুলো হচ্ছে

0: কি বলবো, 15-16 বছর একটা যৌবনের একটা ইয়ে থাকে, ওই সময় হয়তো কেউ বুঝতে পারেনি। কদিন আগে একটা মেয়ের সঙ্গে কথা আমি বলছিলাম, বলছি আমি বুঝতে পারিনি গো, বুঝলে আমি এরকম করতাম না। আমার বোন দুজন আছে, ওরা কিন্তু ঠিক বুঝতে পেরেছে, বলছে যে না আমরা পড়াশোনা করবো, আমরা এখন বিয়ে করবো না। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপারটা আর কি।
1: না সত্যি কথা, আমার কাছে যে অনেকেই আসে মানে অলরেডি 15-16 বছর বিয়ে হয়ে গেছে, 18 বছরের একটা সন্তান হয়ে দু মানে নিয়ে আসছে, লিটারালি ছেলের বয়স কত হয়তো 19 এরকম বলছে, কি করে বাজনা বাজায়, কি করে রিক্সা চালায়, তাহলে কি সমস্যা, কি না ছেলে হয়তো বিষ খেয়ে নিচ্ছে, এখন আর সংসারের দায়িত্ব কি হয়, ভালোবাসার সময় ভালোবাসাটা থাকে, তারপর যখন পয়সার উপর জিনিসটা আসে তখন তো ভালোবাসাটা জানলা দিয়ে ফুরুত হয়ে যায়।
0: সেটাই, যখন দায়িত্ব কাঁধে এসে পড়ে,
1: নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করবে ঠিক আছে, কিন্তু একটা নিজের পায়ে দাঁড়ানো প্রত্যেকটা মেয়ের উচিত, নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করা।
0: সেটাই, অন্তত ক্লাস 12 পর্যন্ত যদি পড়াশোনা করে, হ্যাঁ, তাহলে আমি তার মধ্যে কিন্তু একটা বোঝ চলে আসে যে না আমি এক্ষুনি বিয়ে করবো না, অন্তত কলেজটা কমপ্লিট করবো।
1: তো বিয়ে করলে তো দায়িত্ব বোধ আসে, সংসার প্রতিপালনের একটা ব্যাপার চলে আসে।
0: হ্যাঁ, তার জন্য আমাদের এই সমাজকে সবার আগে মানে শিক্ষিত করতে হবে, শিক্ষিত করলে মনে হয় মানুষ অনেকটা সচেতন।
1: সমাজকে শিক্ষিত করলে হবে কি না আমার তো মনে হয় না, কারণ আমরা অনেকেই শিক্ষিত হয়ে অশিক্ষিত হয়ে বসে থাকি। তাহলে আমাদের মানসিকভাবে আগে শিক্ষিত হতে হবে, আমাদের মানসিকভাবে বিকাশটা ভীষণ দরকার, মেন্টাল ডেভেলপমেন্ট। আমরা বইয়ে আমি অনেক আইন দেব, আমি বুঝিয়ে নেব অনেক কিছু, বোঝানোর ক্ষমতা আছে, বোঝার ক্ষমতা আছে, কিন্তু আমার প্রয়োগ করার ক্ষমতাটাও থাকতে হবে।
0: বর্তমান সময় আপনার মোবাইল ছাড়া কারণে চলে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাদের হাতেও মোবাইল থাকে, বিভিন্ন কারণে থাকে, অনেক সময় অনলাইন ক্লাস থাকে বা পড়াশোনার জন্য বিভিন্ন টপিক খুঁজতে গিয়ে মোবাইল দিতে হয় না, দিয়ে পারা যায় না। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে অনলাইন গেম, সোশ্যাল মিডিয়া বা সাইবার বিভিন্ন রকম ক্রাইম রয়েছে, এগুলোতেও শিশুরা জড়িয়ে পড়ে, এই সম্পর্কে কোনো আইন কি রয়েছে এর থেকে বের করার বা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার?
1: দেখুন, এখানে আমাদের যে টেকনোলজি অ্যাক্ট আছে, টেকনোলজি অ্যাক্টে পানিশমেন্টের প্রভিশন খুবই কম। আর শিশুদের কথা যখন বললেন আপনি, শিশুদের একটা সবচেয়ে প্রথম হচ্ছে ইন্টারনেট এডিকশন, সব মানে সব এডিকশনের আগে হচ্ছে ইন্টারনেট এডিকশন। এটার আমি আমি পার্সোনালি আমি এটার হায়ারার্কি বানিয়েছি, ইন্টারনেট এডিকশন, দেন ড্রাগ এডিকশন, দেন অ্যালকোহল এডিকশন, দেন সেক্সুয়াল এডিকশন, এগুলো হচ্ছে ওদের হায়ারার্কি, মানে এরকম করে এক একটা শিশু মানে পতনের দিয়ে যায়। এই যে ইন্টারনেট এডিকশন, এর জন্য আমরা দায়ী, আমরা আমাদের সম্মত গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য শিশুদের মোবাইলটাতে তাড়াতাড়ি ভাত খেয়ে নেয়। এই যে এটা কি হচ্ছে, একটা শিশু প্রথমে কি হয়েছে, ও কার্টুন দেখছে, ছড়ার গল্প, বিভিন্ন যে গানগুলো মার মুখে শুনে আমরা বড় হয়েছি, যে ছড়ার মা বলতো, ঘুমাতে বলে গল্পের বই পড়তো, এখন ওরা ওদের হাতে দিয়ে দিই যে এগুলো দেখে দেখে খাও। সে 7 মাসের শিশুই হোক, 1 বছরেরই হোক আর 10 বছরেরই হোক, দেখছে বারবার, দেখার ফলে কি হচ্ছে, ওর মধ্যে যে একটা ফ্যান্টাসির জগৎ তৈরি হচ্ছে, মনটা, মানুষের মন তো এটা, মনটা কিন্তু ওই ফ্যান্টাসির জগতে যাচ্ছে, ওইখানে গিয়ে ওই রকম ধরনের গল্প বুনছে। রাদার দেন যদি ওরা এরকম না শুনতো, মার মুখের কথা শুনতো, তাহলে ওরা কিন্তু ক্রিয়েটিভিটি, যে সৃজনশীলতা, এটা কিন্তু লোপ পেয়ে যাচ্ছে ওদের একদম। আজকে যদি ফোনটা সরিয়ে, আমি আমার বাচ্চাকে যদি ফোনটা সরিয়ে বলি না, তুমি একটা পেপার দিয়ে একটা পেপার বোট তৈরি করো, তাহলে কিন্তু ওর যে
0: স্বতন্ত্র, এতক্ষণ আমরা শুনছিলাম শিশু সুরক্ষায় আইনি দিকগুলো, এ প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী রঞ্জিতাদের সাক্ষাৎকার।
2: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী কালাচাঁদ দরবেশ।

এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন কালাচাঁদ দরবেশ। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: তাই অপান্ডাও নিনি রেচম নরক খানায় মানায় তাই কব খতি অপান্ডাব গাই খানা খা নরকি সুক্রমণি ফিরকম যত্ন ন বেলাই খেন হামবাই আপ নর কপ্তনি পাকি
1: নিকাই কপ্তা সিহরের রঙা জন জমাতিয়ে তাই থমাস জমাতিয়ে সিহরকা

0: tiyar si horka kumpilu kila baza di puni bor siman kai all one panawa bor mohan jamate bai kotha basa sanja sin bilekena khatak jago aban bai beskangi shalago bor bai katal ek khai jaro ese khana mu chungane bor si horu
1: au aku khusam lai tongthawani kokno norok kok grubani pandarogno osu khatung khajake khanawo chini salburumni chini hati barsani bisingo je salcha krak salo sanja damchene jarawo je awayungni awo norok belai khano khari hoino khanawo abuni bagino bubon mohan jamatani je kok lobmu abuni norok khanatok jagoi oro kobokhorka aw bini bobai saja kothoma bosa norok khane mannai abutino tai kubun krak sal rogo sanja damchene jarawo norok chini pandarongno salburunno khanadi tai chungbai kurungdi je pandarogo dadakshida kogrok shawimano o pandarogo kogdukbai manjudi chinoro je program je awai pandarongno songsanai rokai belekna bai norogno khapu khamjamuni faro norogno koktun baki
0: aw tamoktun no hanai sibinarongka ritarpini tai golabirpini bishon parasna kongoni borok siman ka hai jabani risap kurun pu norpini ni tapung sung belekena khatok jaga aban bagai binir chapung no han hai beskani shaloga taisa awai klape deni borok go kobo khoro
1: ao belekena kaham kok se tam hinge ba chini kok borok rachamung roko dale dal bosong ni rachamung rok tongo chini rupuni tongo abutui kaipeng rok botongo hachung ni आओ हाचुंग निखरंग रोगो और रजमुंग रोग आवायुंगो अबों का दीपोर दमचिनी तमो चिबा मिनिटो फाशाल नी हाथी बरसानी बिशिंगो फाशालो आवायुंगो नरोक खाना मनी बगोई बेलाई खानो खातुं खाजानो उंगो चुंबो खाना दी ताय कोक तुंबो रहती कोक दुग बाईबो मांजुदी चिनी एफएम पांडारोगो बो अबुतुई कबंगमा पांडारोग अबुतुई दाले दाल रचापमुंग रोग तुई रचापमुंगी कोग्नो खलोई शावोई जे रचापने रोगनी करुंग रोगनी रचापमुंग रोग आवयुंगमानी रोग नरोग चिनी कबंगमा पांडा हिंदी जे नरोगनी हामजागमा चिनी खातुंगमा आउती पांडा रोगो नरोग कबखर्दी चिनी कोगबाई रचापदाक रचापमुंग रोगनो खानानानी बागोई बेलेखेनो हामबाई ताखुबुखसं आउ आउती खलाइनो चुंगबाई करुंगै तंगदै कपतुनी বিশিংতুই তাবুক তাই কেশা ককতুন নাইলেনো সাবসুকিয়া
0: তাবন ককতন সুইহরকা বসকাং হাকতর ভাড়া জকমনি শালনা রক্ষাবই ফিটপে নাগস বড় দল নিঙ্গে পালেঙ্গে রচামুং রনান বুসংজা গনে সিংহর সিংহনে রঙ্কা বিশ্রাম দবরমা বজনর পারা অমরনগর শিবজলা হাঙ্গনি সিংহসামং কতাল ও পান্দন বিশিংতি রনান থাঙ্গকে রাজার উপতি রখনি বড় সিংহর
1: বেলাইখেনো কাহাম কক নরক চিনি আকাশবাণী ও ফাই নুনি রচাব যা রচামুং রক নিনে মুচুঙ্গ হাই তাই কেসা হিঙ্ক 15 আগস্ট নরগৈ নরক অবতুই পান্ডা খাইনে মুচুঙ্গ আও আপনি বাগৈ কেসা কইবলাই মারি ফাইনে তাই কইবলাইও নরংনি বদলনি বুমুং রক তাই পারানি বুবুং গাই বদল খরক বুসুতং যতনি বুমুং ন রিবৈ নরক কেসা কইবলাই রিফাইতে হাই কক বরক খতল ফাই রিপাইকাই সাক বাইথাম বাই আবো বেলেখেন চানাই এবার একে নরক পুস্তাফিস তুইব রহরই মানো নিকুমা সাইরি দি ব তামকলাই শুনেন না
0: আও নরক ডাকতে রহর মানো আমন বাগে নিকুমা সুদি তু দি স্টেশন ডিরেক্টর অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী আগরতলা প্যালেস কম্পাউন্ড কক বরক সেকশন আগরতলা পিন নাম্বার 799001
1: আও খানা কানে গাই নিকুমা তাই কেসে হিঙ্কাই নরক নি খাকামানি কগ্র কক দুক বাইব করুঙ্গই মানু হাই বেলেখানে হামবাই তাকো বুকুসং নরক হাই খাইন চিনি লগে ককতুন এবা কক দুক বাই করুং দি নরং নি খাকামানি কগ্রগ্ন সুহর দি সুহ

জিতনিনি আটিয়াই এভা মাধ্যমিক পাস তৈ লগিব বিশিকতামনি পলিটেকনিক ডিপ্লোমা খাইজাক অংনানি নাংনাই উমর হংকে অংয়া হিমানি ন বিসি টিচার অংনানি নাংনাই আলাইদা রংমারি হিনকে ইউ আই ডি এ আই বাই গসিজাক আধার অপারেটর তৈ সুপারভাইজার সার্টিফিকেট তমানি তৈ বিসি কম্পিউটার সিনেমাহিনিব সাজাকা মানমারি হিনকে ত্রিপুরা গভর্নমেন্ট বাই সানামজাক সেমি স্কিল্ড ওয়ার্কার্স রক বাই বাক্সা মানমারি জানাই পৈলাই মানাই সিএসসি নি অফিসিয়াল কেরিয়ার পোর্টাল অনলাইন তৈ পোর্টাল এইচ টিপি কোলন ডাবল স্ল্যাশ সিএসসি ডট গভ ডট ইন ও পোর্টাল নিমিশিন তৈ ওয়াক ইন ইন্টারভিউ ব লাংজাকনাই আবরকংখা পিএম শ্রী স্কুল জেএনবি গুমতি ত্রিপুরা ওয়াকিং ইন্টারভিউ নিবাক্তি কন্ট্রাকচুয়াল খরচা টিজিটি বেঙ্গলি সাবজেক্ট বরক লাংজাকনাই রুংমারি ইয়া হিমানি ন 50% মার্কস লগিও বিশিব্রী ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স বিএড ন খবই এবার 50% মানজাকনতি বেঙ্গলি অনার্স ব্যাচেলর ডিগ্রি তেই 50% মানমানি লগি বিএড ডিগ্রি এবার বাংলাও 55% তৈ পিজি তৈ 50% নাম্বার তৈ বিএড ডিগ্রি আপনি লগি সি টেট পেপার পাস খাইজাক নাই নাই মনকে 1 জুলাই 2026 বাংশোকা হিমন বাঁচি এবার 50 ইয়ার্স নাই নাই মানমানে আধুগি 40,625 বিজাক নাই কুমনি শেখকে ক্যাম্পাস মার নাম কমান তেই সামং রবি জাকা ওয়াকিং ইন্টারভিউ নি জরাতেই থাইংখা 23 জুলাই 2026 সাংরংশাল এবার থার্সডেও জরা ফুংনি দামচি তামফ্রুনি সিমি দীপর দামনেই তাম্মা জরা থাইংকে পিএম শ্রী স্কুল জেএনভি গুমতি ত্রিপুরা কেসা তঙ্গ অবহংকে কিরিট বিক্রম ইনস্টিটিউশন সিবিএসসি বাই গসিজাক বিদ্যাজ্যোতি স্কুল উদয়পুর গুমটি ডিস্ট্রিক্ট ত্রিপুরা নিবাক্তে ইয়োগা টিচারনি বাকি চুকজাক বড়রকনি থানি কয়লাই সানজাখা রংমারি গসিজাক ইউনিভার্সিটিনি ইয়োগানতেই ব্যাচেলর ডিগ্রি এবার ডিপ্লোমা খাইজাক নানি নাংনাই ফিয়া কচামকুক ফ্রেংনাই রক ন গবাংতেই আলাইদাখে নাইজাকনাই হিনি সাজাখা উমর হংকে রায়দানোর গই লাংজাকনাই এবার নাইজাকনাই মানমারি বিদ্যাজ্যোতিনি গাইডলাইন রেগজাকনাই কয়লাই রিনানি পাইথাক সালংখা ও জুলাই তালনি সাল নিচি সালমারি জরা মুচুংনাই রকন বিভাগ ডকুমেন্টস নকি বোর্ডনি কয়লাই হেড অফ ইনস্টিটিউশন নিথানি ইয়ফানানি বাকি সাজাকা বেরেন্দ্র মান্নাই ভাইস প্রিন্সিপাল পাই ভাইস প্রিন্সিপাল নি কদক নাম্বার 8837205097 কদক নাম্বার 23 সাজা ফিও 8837205097 আশিক জোড়া খানা লাইকা সেবগ বরক লাংমানি কক তাবক খানা লাইয়ানো নবার্তিবারনি কক নখা চুমুই কবলজাক তংনাই তেই করং করং থায় কিসামিসা ওয়াতি ওয়াইমান খানানি তুমারিও সাকা তেখামাই 32 ডিগ্রি

আছে যারা সুন্দর বর্মনি আকাশবাণী আগরতলা অবনী লগ্ন পাখা তিনি হল কগরক আওয়াই পান্ডা যত্ন ন হরকাহাম।

অপরক অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। এরপরেই ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবরটি চন্দ্র ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। গুজরাটের আমেদাবাদে বাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত হয়েছেন, আহত 10। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পাবে আর্টিকেল 370। শ্রেষ্ঠ অভিনেতা কার্তিকারিয়ান ও মামুটি, শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ইয়ামি গৌতম। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি মহাকাশযান বিক্রম-1 সতীশধাওয়ন মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রে উৎক্ষেপিত হয়েছে। রাশিয়ার উপর ইউক্রেনের গতরাতে ড্রোন হামলায় 8 জন নিহত হয়েছেন, আহত 60। জাপান ব্যাডমিন্টন ওপেনের মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন পিভি সিন্ধু। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়িতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আজ সকালে বিএসএফ এর ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ি জনগাছে প্রহরী সম্মেলনে অংশ নেন। বিএসএফ ক্যাম্পে শ্রী শাহ বৃক্ষরোপণের পাশাপাশি জওয়ানদের সঙ্গে চা চক্রে যোগ দেন। এরপর উত্তরকোণে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গের পুলিশের আধিকারিকরা। বিএসএফ এর শীর্ষ আধিকারিক এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে এখানে আলোচনা হয়েছে। তিনি আগামীকাল কলকাতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকেও যোগ দেবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভার্চুয়ালি রামনগর দেরাদুন এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন। এর ফলে রামনগর ও দেরাদুনের মধ্যে প্রথমবারের মতো সরাসরি কোনো এক্সপ্রেস ট্রেন পরিষেবা শুরু হল। উত্তরাখণ্ডের কুমায়ুন ও গাড়োয়াল অঞ্চলের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। দুই শহরের মধ্যে প্রথম সরাসরি এক্সপ্রেস ট্রেনের ফলে রাজ্যের মানুষ দ্রুত সুবিধাজনক ও নির্ভরযোগ্য রেল পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে। উত্তরাখণ্ডের রেল স্টেশনগুলোর ও উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
1: एक नया सेतु रहेगी और हरवा के बीच में दो दिन ये गाड़ी स्टार्ट हो पाएगी। जैसे जैसे यहाँ पे कैपेसिटी बढ़ती है हरिद्वार में बार बार इस गाड़ी को आगे कम्प्लीट रखना। फिर हमें विशेष करके यहाँ का काम तो बहुत तेजी से चल रहा है, परिवेश के लिए और उत्तराखंड की विशेषकर बहुत बड़ी उपलब्धि होगा।
0: কর্মী গণ অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডাক্তার জিতেন্দ্র সিং বলেছেন, অভিযোগ নিষ্পত্তির সময় শুধু সেটির মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং এর মাধ্যমে পেনশনভোগীদের চিন্তা দূর করা ও প্রত্যাশা পূরণের উপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। পেনশন সংক্রান্ত বিরোধগুলির প্রশাসনিকভাবে

0: সমাধান করা উচিত যাতে তাদের আদালতের দ্বারস্থ হতে না হয়। নতুন দিল্লিতে পেনশন সংক্রান্ত আইনি বিরোধ বিষয়ক দ্বিতীয় জাতীয় কর্মশালায় ভাষণ দেবার সময় তিনি জানান, পেনশন ও পেনশন প্রাপক কল্যাণ বিভাগ নাগরিকদের সুবিধার্থে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। স্বচ্ছতা ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য অনলাইন ব্যবস্থার মাধ্যমে পেনশন পরিষেবাকে ডিজিটালাইজ করা হয়েছে। গুজরাটের আহমেদাবাদের রামল গত্রাদ রোডের একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা 5টি মৃতদেহ উদ্ধার করেন এবং কারখানায় আটকে পড়া আহত শ্রমিকদের নিরাপদে বের করে আনেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালগুলিতে তাদের ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে আগুন পুরোপুরি নিভিয়ে তাপমাত্রা কমানোর কাজ চলছে। অন্ধ্রপ্রদেশের পোলাভরম জেলার গাল্লাগুড়েম গ্রাম সংলগ্ন গোদাবরী নদীতে মাছ ধরার সময় প্রবল স্রোত ভেসে গিয়ে 5 মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। পুলিশ স্থানীয় উদ্ধারকারী দলের সঙ্গে গ্রামবাসী তল্লাশি অভিযান চালিয়ে প্রত্যেকটি মৃতদেহ উদ্ধার করেছে। ন্যাশনাল হেলথ অথরিটি NHA আজ নতুন দিল্লিতে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের ওপর আয়োজিত 2 দিন ধরে জাতীয় স্তরে পর্যালোচনা সভা শেষ হয়েছে। এই দুই প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা, বাস্তবায়ন, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সবচেয়ে ভালো কর্মপদ্ধতি খুঁজে বের করা এবং স্বাস্থ্য পরিষেবা সংস্কারের পরবর্তী পর্যায়ের পরিকল্পনার জন্য এই সভার আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব পূর্ণ সুনীল শ্রীবাস্তব জানান, এই দুই প্রকল্প বাস্তবায়নের প্রধান সূচকগুলির ভিত্তিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মদক্ষতাকে স্বীকৃতি জানিয়ে 15টি পুরস্কার দেওয়া হয়েছে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে। আর্টিকেল 370 শ্রেষ্ঠ কাহিনী পুরস্কার দিয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মামুটি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল 370 অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পাচ্ছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন রাজকুমার প্রিয়াস্বামি। সেরা বাংলা কাহিনী চিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্তের পরিচালিত চালচিত্র এখন। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে সুদীপ শ্রীবাস্তবকে। সিনেমার উপর সেরা লেখার জন্য পুরস্কার দেওয়া হবে কে প্রদীপ কুমার শেট্টিকে তার রচিত কন্নড় বাউত এর জন্য। অকাহিনী চলচ্চিত্র বিভাগে শিবপাল সিং কাং সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার পাবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ, বাংলা ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সটেন্ডেড এআই নিউজ কলকাতা। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি মহাশান বিক্রম 1 সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপিত হয়েছে। মহাকাশযানটি হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইট এরোস্পেস তৈরি করেছে। দেখো, ভারতের মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাইয়ের স্মরণে বিক্রম 1 উৎক্ষেপিত হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যে টেলিফোনে অভিনন্দন জানান। এই মিশনকে ভারতের মহাকাশ অভিযানের এক ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করে তিনি বলেন, 4 পর্যায়ের এই রকেট দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তির প্রতিফলন।
1: सबसे पहले तो आपको बहुत बहुत बधाई। दुख ये है, एक तो आसमान में नए पौधे गाड़ दिए हैं और दूसरा जमीन में भी उस रूट्स को आपने मजबूती दी है जो देश के नौजवानों को आगे आने की प्रेरणा देगी।
0: সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাওয়া হবে। সোমবার থেকে শুরু হয়ে বাদল অধিবেশন 13 আগস্ট পর্যন্ত এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল আলোচনা ও পাশের জন্য করা হবে। রাশিয়ার উপর ইউক্রেনের গত রাতে ড্রোন হামলায় 8 জন নিহত এবং 60 জনেরও বেশি আহত হয়েছেন। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, একটি বড় অনলাইন খুচরা বিক্রয় প্রতিষ্ঠানের দুর্গম ইউক্রেনের ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত। তাম্ভব অঞ্চলের গভর্নর ইভজেনি পারভিশভ জানিয়েছেন, কোটেফাসকে রাতের শিফটে কর্মরত 7 শ্রমিক নিহত ও 25 জন আহত হয়েছেন। অন্যদিকে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিয়ভ জানিয়েছেন, ইলেকট্রোস্টালে 1 জন নিহত এবং 36 জন আহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলানস্কির সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই হামলাগুলি দুটি গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের সংস্থাকে লক্ষ্য করে চালানো হয়েছে। ওই দুই সংস্থা ড্রোন উৎপাদন ও নিরীক্ষণের সরঞ্জাম

জাপান ব্যাডমিন্টন ওপেনের মহিলাদের একক বিভাগের ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু খেলার যোগ্যতা অর্জন করেছেন। সেমিফাইনালে তার প্রতিপক্ষ বিশ্বের চার নম্বর খেলোয়াড় চীনের চেন ইউফেই ম্যাচের দ্বিতীয় সেটে সরে দাঁড়ানোয় সিন্ধু ফাইনালে ওঠেন। প্রথম সেটে সিন্ধু 21-19 ব্যবধানে জয়লাভ করেন এবং দ্বিতীয় সেটেও 15-10 ব্যবধানে এগিয়েছিলেন তিনি। ঠিক সেই সময়ে তার চীনা প্রতিদ্বন্দ্বী ম্যাচ থেকে সরে দাঁড়ান। শিরোপা জয়ের লক্ষ্যে সিন্ধু আগামীকাল ফাইনালে জাপানের আকানে ইয়ামাজির মুখোমুখি হবেন। আর এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপের আজ রাতে মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থানে কে থাকবে সেটি নির্ধারণে মুখোমুখি হবে ইউরোপের দুই দল ফ্রান্স ও ইংল্যান্ড। ভারতীয় সময় রাত 2:30 ম্যাচটি শুরু হবে। স্পেনের কাছে সেমিফাইনালে পরাজয়ের পর ফ্রান্সের এবং আর্জেন্টিনা হারিয়ে দেওয়ায় ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযানের সমাপ্তি ঘটে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। গুজরাটের আহমেদাবাদে বাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত হয়েছেন, আহত 10। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা কোকতলা প্রিয় নির্মলেন্দু আচার্য তিনি কত বিভাগ মিশন আগমন নির্দেশন প্রতি পিলা হাবাং ফাটান নাম্বার রকেট বিক্রম ওয়ান তাহা করিছে পুরি লাম আচমিতা আজ পাই নারে নালু সাকা মন্দির নরেন্দ্র মোদী নিজ থাক যাক নাই মানে সারা ভারত ইমান থাক পারি আইসা নানু মানি মন্দির প্রফেসর ডাক্তার মানে সাহা সুকাং বস্তেন সেকানো রাজা করা আগতলাব স্মার্ট সিটি তাংতাংনি সামগ্রী এজুর নান থাকা ফান্ড সিঙ্কা আইপা ফুটবল নিজ হাই নিচিত সুকাম আদু প্রেম রমজাক নাই ম্যাচ দিন রাম পাই ইংল্যান্ড লাইয়ানা
1: তাহো কক তুমি করবে মিশন আগমন নিশ্চিতই ভারতে পুইলা হাফং থাতার নিস রাজা রকেট বিক্রম ওয়ান আহং করুন খে গুরু লাম থাং সুবিধা অন্ধ্রপ্রদেশ নিশি হরি কুটাবত নাই সতি দন নাই তাইনি দিবর দামনি তুমি সতি বাবা মখাই বেসিং কক্সা দেখা ও সামংনি বিসিংতই ভারত সরকার ফাতারনি ইয়াকতই নখাই ইউঙ্গ গুরু লাম আজগ্রবই মান স্লাব নাই হাইংনি উলথাম হা কতর হিনই গসিম মানখা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী ও সামুং কাহামনি বাগৈ স্কাইরুট এরোস্পেস ন হামবাই ইয়াফারকা মন্ত্রী বক্রক সাকা তিনি ও চাসারুমু ভারতনি নখায়ুং ফাইসিং কক সামুংনি কাইসা কতর ফুনুক মারি ভারত ভাবান ফাতানি বিখল মাঙ্গানু মাংরে রুগ মাবাই তালকারিমু লামা ফিও দেখা ও চাসারুমু লেখা জোখা করে শিখলা রন তাই গো কতর কতর ইমান নু থানি তাই কুদালকারি থানি খাতুন রন কাসুম রুচিন সাকা মানাই বিসি চিনুই ও কেন্দ্রনি হাফাং কাসুমুং রাইদান রাগ্রু থানি সেকাংবরিয়া সেব্রিউ দম তিনি দিল্লি গতাল ফোর্সেস ফার্স্ট কনক্লেভ কড়কানি বমক থাকা বসা ভারত বিভাগ সংগ্রাম কেবে কানি ছই সৈজাক লাখ হিনুই কারগা কমু সিমিয়া আবু কাইসা রাক টাঙ্গাইয়া ভারত সামুচিত্র পানের ইয়াফান বসিমি সুপ্রাক দাগ সামু নাঙ্গে বরগনি হুইদা বাপা কেগব আবান কাশ্মীর মন্ত্রী সাকা অপারেশন সিদু তাংসেবনি ফাঁসি দুই জবানি কাইসা কুচাত কোনুমারি ও বাবা তাকু কাশ্মীর মানে কিন্তু সাম্য পান্ডাক মানে

তাই পেনশন আছে প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং শাখা পেনশন নতুন কক্সিথাম কঞ্চনি থাকতে ইয়ারও যে থেকে পেনশন মানায় রগর বা নগ্রগ থাকে পেনশন মানায় রগনি বনা তাই মুসুমা রগ্ন সুপনি হা রাইকলাইও তিনি দিলে তাল পেনশন প্রাণী উনি বসন বিনি আর বেঙ্গটরমনি পেনশন করুনজাক দরবা রগ্ন পাইছে রান বাগৈ ফান বক্সিং জাখা এটর্নি জেনারেল ও বসা দরবান দরকবাং রুমুই দরবাসুই রিয়াবৈ রাইডা কাম চাসারানি তাংসে তাই মত ইয়াতু দরবা রগ্ন পাইছে রাইলাই হাসব ইনক্লার রেডি নাও সাকা মন্দির রুম রুম নি কাটাই মান্তার জাক বড় ইমান হা কত নিছিল দবাই তেনাং মান তুমি বাড়ই কাইসা না সুমনি ইয়াবৈ তিনি আর তো ভারত বিক্রি কলা জক নাই মানে কারজাক তো আমি আস্তে বেরে মে লয় ক্লাইম পানা বক না করু আস্তে ভাম কথা কা মোর বক মন কি বাত পানা না করি কথা কা তাই নাই মানে হদান মন নি ফাইসি কিলাই রুও তাই হদান দরা রুও আর খরকসা বড় বি নুকু তাই যত দহ দরা রুও হাসতে ভাই কথা ত্রিপুরা চিকন সা হাসতে ফানো হাই বেরেমনি আরি কলক তমা বাই খগুই ফেকজাক নাই মানে নি ফালমানি বানরুও ফিয়া বিএসএফ আসাম রাইফেলস সেঙ্ক্রাক বাহিনী টিএসআর ত্রিপুরা পুলিশ তাই কুবুনি কেরং মুথাং নাই মথারক খগুই ফেকজাক নাই মানুই ফালমানো কাসু থানি সাক্ষারুই তঙ ও সামুঙ্গ হদানি যত মাফা ফুরুংনাই সেরুংনাই টংথারনি অজা জুদা জুদা হদা হামক্রাই মথা বাইথাং বুচুঙ্গুই সামুং তাংনাই মথা তাই যত হজাক বড় রক পালখে সামুং তাংনা নাঙ্গহিনই হাস্তেফা সাকা মন্দিরকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাসতে হাফাং পুলিশ বাহিনী রগ্ন তাই বকতালকু করুং তাংসে রুকজাক তাই লুক রগ্নি কিচিং সেনাম থানি থাকিয়া ওই সামুং তাঙ্গু দঙ তিনি আর কে নগরনি এ চন্দ্র রামা রাও টিএসআর ফুরুংমা থাইও ফিল চুকুচিনি বেসনি কতাল চিতকজাক পুলিশ কনস্টেবল রগ্নি পাসিং আউট প্যারেডনি মেল ব মকক সাকা মন্দিরকরা সাকা টংকসং লুক রগ্নি নগ ব্রুম ব্রুম ডাকতি তাই নাংমানি সই বিচার তুমি রেনামি নাহারি কোনাল ফৌজদারি কেরম রগ্ন এই হাসতে নি যত পুলিশ রগ্ন রেমবা রেমবা জাগ তুমন মিল তাচিত জাগ খরগ ব্রুইরা স্নিচি কনস্টেবল রগ্নি পাসিং আউট অংখা মিল চেন্দ্রপ কোদালচিত জাগ কনস্টেবল রগ মন্দ্রী অগ্রণী ফাইসিং কুচকাবাজ ফোন খা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ কক তুমা খনাই তংবায়ু আকাশবাণী কক্তমানি আপডেট মান্নান বাগে লগ ইন খাইদি www.newsonair.com newsonair app তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এর নিউজ আরছ ইউটিউব newsonair অফিসিয়াল আমরা গরিব আকাশবাণী আপডেট কেনন কক্তমানি আপডেট মান্নান খে টুইটার এবাই সেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এর নিউজ আগরতলা তাই ইউটিউব ও আকাশবাণী নিউজ আগরতলা নাই না না মন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা দুষ্কাম বসতে নিছে কেন রাজা খর আগরতলা ও স্মার্ট সিটি তাঙ্গুতানি সামরক এসে রুম সাকা ফান বসিংকা তিনি মন্ডকার বিদ্যুৎ আলমরা নিছে প্রসা আশ্রম চুমি মোর চমুনে লাল বাহাদুর ক্লাব জামরনগর রেস চুমুনি চাইব তাঙ্গাবি তমাই স্মার্ট সিটি তাঙ্গুতানি সামং বুরি নেকা বুরি নাই প্রু বিন্দু নমিকা আগরতলা আউলি কেন নিবাদি বগ মুন্দা কর্পোরেট রত্নাদত আউলি কমিশনার সাজু ওয়াহিদ আকসং মন্ডল রক্ষণ অনুমতি আমি বুসকাং মিচি ডক ছালমাই কোতে ছালমি ফুং দামচি সব আকাশবাণী মন কি বাত পান্দাব হাকত তাই বুইহা কত নই লুকু রক বাই ককলাম ছালাইয়ানো অবঙ্গান মন কি বাত নি ফিল সারা থামচি ডক বেরম নি পান্দা মন্দির বখর লুকু রক ন বরক নি ওয়ান সুগমা খা কামা কক মন কি বাত ও সাহর না নি কবখা মাই গব ওপেন ফোরাম এবা নমো অ্যাপস লুকু রক নি ওয়ান সুগমুং রক ন রহরে মানান টোল ফ্রি নম্বর 1800117800 ও নাম্বার কল খাইয়ই হিন্দি এবা ইংরেজি বাই ওয়ান সুক মুং রগ্ন রেকর্ড খাইয়ই মানান আবন কারিব 1922 নাম্বার মিস কল রিউই জেল লিংক মানান আবিব এসএমএস

clayoi mandena online oral bisang sal ni siri sal madra phiok jangna aru bhanda to man lo hati ni sibi tengatka national old pension scheme o seb madra ni bank account bata ni rang harum hoda han bete hodarun nai kong tangra to bon mar dar teni akadon ko ma thumnai no saka o hati o tangni manthai rang seb manai rogni bank account o rohor jakha manthai tongmani rang ulo rohor jagana bosaka kichasuk jingjal tongma bai bata yapar thani cabin mung nukjakmani bosaka haste o byabagi khorok sa rasai brichi brichai chakra rog national old age pension manai tongo koglo kurung sukanto botachar jani bisi sara achai masal palai nai committee ni jaton ni kai yo koglo salai man pandak kaisa sara ar maraka wisha high court ni agni dorbang chubashi pato emlen nirmol bishash akson হাইম কাপ ফুটবল নিসাই নিচিত নিল থাম প্রোগ্রাম তম জাগ নাই মেট তিনি ভারত দ্বারা কোন দাম ইতল সুতি থামছিও ফ্রান্স বাই ইংল্যান্ড থংলায়ান সেমি ফাইনাল চ্যান জাগ মানে উলো ব্রোঞ্জ মেডেল নানা নি নাই বদল কাইনি ও ম্যাচ থংলায়ান কোন গুখাক কনা হর নি দামচিনি দামি সুতি থামছিও ফাইনাল ম্যাচ স্পেন বাই আর্জেন্টিনা থংলায়ান ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন বাই নাইকল জাগরণ নি সেকেন্ড ডিভিশন লীগ ফুটবল পাতে মুনি তিনি নি থুমঙ্গর নবোদয় সংঘ কোপলাইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম ও সারিগ সংযাজাক থুমাবর নবোদয় সংঘ কাইনি কাইসে গোল নি ফের বাই ত্রিপুরা স্পোর্টস স্কুল ন ম্যাচেন খা বয়ারখক নি কক্তুমা বুসকাং দামনুচি ব্রুয় সালথাং গুমুতি সালগ্রা সিপাহীজলা হাঙ্গর বেলাইখে ওয়াতে ইউ মানো হিনই হজাগ মং রেখা নবরতিবার নাইখং খনা সালনি সাকানি তুমারি থামচি দাম ডিগ্রি তাইখামানি চিতম ডিগ্রি সেসিয়াস গানাই মতন তিনি সামনি সাকানি তুমারি তমাই থামচি দাম মিক ডিগ্রি তাইখামানি নুচি বাত ডিগ্রি সেসিয়াস পাইরে নাসা তিনি কত নবরবা কাইসা কোড মিশন আর বিসিপে ভারত নি কুইলা হাফান ফাতানি সামরাগ রকেট বিক্রম বান কাম কোনকে গুরি লফাং সোগা হার বাই নেশনাল রেডল সাকা মুদবকম নরন মুদিন ফ্যাকডাক নাই মাকাটা ভারত নি মাকাত তরি সিকল পানি কিরান বাগি আইসা নাসুবান ইয়াবরে মনিয়করা প্রফেসর ডক্টর মানিক সাহা বুসকাম ওয়াসাতে নিসন্ন রাজাকর আগরতলা ওয়াসমাটি তামতাং নি সামুরা কাইসুর নানটাকা পান বক্সিং কা কাটা ফুটবল নুই সাইড নুচি দগনি উলতাম আজুগ্রাম চংজাক নাই ম্যাচ তিনি হর ফ্রান্স বা ইংল্যান্ড থলায়ান কক্তুমা তিন বাগি অরন পাইখা উনি কক্তুমা ওয়ায়ঙ্গানা খনাফুং দামস নি তামই সতি ব্রিজিও

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পরিচালক শর্মী ছাড়া এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রনাথ রেড্ডি নাড্ডু বলেছেন প্রধানমন্ত্রী রেশামুক্ত ভারতের সঙ্গে যুবক মাঝের বিষয় সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন সরকার পুলিশ বাহিনীকে আরও আধুনিকীকরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। মিশন আগমনের বিক্রম ওয়ান রকেট সফলভাবে কক্ষপথে পৌঁছল। বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান অর্জনের লক্ষ্যে আজ নামছে ফ্রান্স ও ইংল্যান্ড। এবার সংবাদ বিস্তারিত। রাজ্যপাল ইন্দ্রনাথ রেড্ডি নাড্ডু বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেশামুক্ত ভারতের স্বপ্ন দেশের যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজে নেশামুক্ত ত্রিপুরা বিষয়ে রাজ্যপাল তিনি বলেন, প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে ধরে রাজ্যপাল বলেন, মাদক সমাজে অন্ধকার ধ্বংস এবং বিপর্যয় ডেকে আনে, যা ব্যক্তি পরিবার এবং সমগ্র সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। তিনি বলেন, কিছু অপশক্তি মাদককে অস্ত্র হিসেবে ব্যবহার করে দেশের যুব সমাজকে দুর্বল করার অপচেষ্টা চলছে। তরুণদের নেশার ফলে তাদের স্বাস্থ্য সম্ভাবনা ও ভবিষ্যৎ নষ্ট করার পাশাপাশি পরিবারকে দুর্বল করে দেওয়া হচ্ছে। তাই এই সামাজিক ব্যাধিকে বিস্তার লাভের আগেই নির্মূল করা অত্যন্ত জরুরি। রাজ্যপাল আরও বলেন, ত্রিপুরা আসলে ছোট করে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত থাকার কারণে মাদক পাচারের ঝুঁকি বেশি। তবে বিএসএফ, আসাম রাইফেলস, সেনাবাহিনী, টিএসআর, ত্রিপুরা পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা মাদক পাচারের রোধে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধুমাত্র সরকারের একার পক্ষে নেশার বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। এই সংগ্রামে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, ধর্মীয় নেতা, বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবক, আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রতিটা সচেতন নাগরিকের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে রাজ্যপাল মন্তব্য করেন।

বিগত 12 বছরে টিকা প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। আজ নয়াদিল্লিতে ফোর্সেস ফার্স্ট কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, ভারতের জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা কেবল একটি বিবৃতি নয়, বরং এটি একটি দৃঢ় কর্মপন্থা। ভারত সন্ত্রাসীদের দৌড় করাতে আঘাত হানবে না, প্রয়োজনে তাদের গোপন আস্তানায়ও প্রবেশ করবে। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, অপারেশন সিঁদুর ছিল প্রযুক্তিগত যুদ্ধের এক উল্লেখযোগ্য উদাহরণ। এই যুদ্ধে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আসন্ন শরদ উৎসবের আগেই রাজধানী আগরতলায় স্মার্ট সিটি প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করার উপর জোর দিয়েছেন। তিনি আজ বিদুরকর্তা চৌমুহনী থেকে পূর্বাশা আশ্রম চৌমুহনী, মঠ চৌমুহনী, লালবাহাদুর ক্লাব, উজান অভয়নগর, প্যারাডাইস চৌমুহনী এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের কাজ সরে জমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, পুর কমিশনার সাজু বাহিদ। অগ্রাধিকার দিচ্ছে, আইন প্রয়োগের পাশাপাশি পুলিশ কর্মীকে মানবিক মূল্যবোধ, সংবেদনশীলতা এবং সততা এবং প্রায়িত্ব বজায় রাখার ক্ষেত্রে সচেষ্ট থাকার জন্য পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের দোর গড়ায় দ্রুত ও কার্যকর ন্যায় বিচার পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন আইনসমূহ সম্পর্কে রাজ্য পুলিশের সবাইকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ বলেন, নবনিযুক্ত কনস্টেবলদের দক্ষ ও দায়িত্বশীল পুলিশ সদস্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা, জননিরাপত্তা ইত্যাদি বিষয়েও তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে নবনিযুক্ত মোট 470 জন পুরুষ কনস্টেবলের পাসিং আউট সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতেই নবনিযুক্ত কনস্টেবলগণ কুচকা আওয়াজ প্রদর্শনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান। কর্মী জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, পেনশন সংক্রান্ত বিরোধগুলি প্রশাসনিকভাবে সমাধান করা উচিত, যাতে পেনশনভোগীরা আদালতে যেতে বাধ্য না হন। পেনশনভোগীদের উদ্বেগ ও আকাঙ্ক্ষা পূরণের দিকেও মনোযোগ দেওয়া উচিত। আজ নয়াদিল্লিতে পেনশন মোকদ্দমা বিষয়ক দ্বিতীয় জাতীয় কর্মশালায় ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। ডক্টর সিং বলেন, পেনশনভোগী কল্যাণ বিভাগ স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু সংস্কার চালু করেছে এবং পেনশন পরিষেবাগুলিকে ডিজিটাইজড করেছে। অ্যান্টনি জেনারেল আর ভেঙ্কটরমণি পেনশন সংক্রান্ত মামলা শূন্যে নামিয়ে আনার উপর জোর দেন। তিনি বলেন, আদালতের দীর্ঘ লড়াইয়ের পরিবর্তে উন্নত নীতি বাস্তবায়ন, প্রযুক্তি এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা উচিত। প্রায় 4 মাস স্থগিত থাকার পর চলতি সপ্তাহ থেকে পুনরায় ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমে সুবিধাভোগীদের ব্যাংক আধার অর্থ প্রদান শুরু হয়েছে। তপন কুমার দাস আজ আকাশবাণী সংবাদ প্রতিনিধিকে জানিয়েছেন, চলতি সপ্তাহে 2 মাসের আধার টাকা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। টাকা পরবর্তী সময়ে মিটিয়ে দেওয়া হবে। তিনি জানান, কারণে ভাতা মিটিয়ে দেওয়া নিয়ে সমস্যা তৈরি হবে, রাজ্য সরকারের অন্যান্য ভাতা মিটিয়ে হয়েছে। তিনি জানান যে প্রায় 1,44,000 বৃদ্ধ ন্যাশনাল ওল্ড পেনশন আওতায় রয়েছেন। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশত বর্ষ উদযাপন কমিটিকে আজ কয়েক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সুভাষিস তলাপাত্র, বিধায়ক নির্মল বিশ্বাস প্রমুখ। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে AIR নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন AIR অফিসিয়াল। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এ মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। মিশন আগমের অধীনে ভারতের প্রথম বেসরকারিভাবে তৈরি রকেট বিক্রম-1 সফলভাবে কক্ষপথে পৌঁছেছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দুপুর 12:05 এই উৎক্ষেপণটি সম্পন্ন হয়। এই মহাকাশ কেন্দ্রের মাধ্যমে ভারত

সরকারিভাবে কক্ষপথি এবং সুকুমার অর্জনকারী বিশ্বের তৃতীয় দেশ হিসেবে স্বীকৃতি পেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যের জন্য স্যালুট অ্যারোস্পেসকে অভিনন্দন জানিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, আজকের এই সাফল্য ভারতের মহাকাশ যাত্রার একটি যুগান্তকারী মুহূর্ত। ভারতের বেসরকারি ক্ষেত্র ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন দিগন্ত উন্মোচন করছে এবং উদ্ভাবনকে ত্বরান্বিত করছে। এই সাফল্য অগত তরুণকে আরও বড় স্বপ্ন দেখতে এবং নির্ভয়ে উদ্ভাবন করতে উৎসাহিত করবে। মুখ্যমন্ত্রী নামে আরো অভিযানের দ্বিতীয় পর্বে আজ সচেতনের মুখপাড়া স্কুলে বিশ্বস্ত শিবির হয়। শিলিগুড়িতে দুজন রোগী স্বাস্থ্য পরীক্ষা হয়। উল্লেখযোগ্য

গ্রহণ করেছে। উঠে যাত্রার শুরুর মাত্র 15 দিনের মধ্যেই 3,50,000 বেশি ভক্ত পবিত্র গুহা মন্দিরে দর্শন করেছেন। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়ার পৌরোহিত্যে আজ কিল্লা ব্লকের রেশন ডিলারদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি কিল্লা ব্লক এলাকার জনসাধারণের মধ্যে নিরবচ্ছিন্নভাবে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। ব্লকের 16টি ডিসি ভিলেজের 22 জন রেশন ডিলারগণ এই বৈঠকে উপস্থিত ছিলেন। শ্রাবণ মাসের প্রথম দিনে আজ চোলাইবাড়ির মহামুনি টিলার ত্রিপুরেশ্বর শিব মন্দিরে মাসব্যাপী শিবের স্নানাভিষেক উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতার সন্ধ্যায় প্রদীপ হাতে মহিলাদের নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 20 জুলাই শ্রাবণের প্রথম সোমবার কাকুলিয়ার মোহরী নদী থেকে জল এনে শিবের স্নানাভিষেক করানো হবে। এখন খেলার খবর। ফুটবল বিশ্বকাপ 2026 তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভারতীয় সময় আজ রাত 2:30 মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ড। সেমিফাইনালে পরাজিত হওয়ার পর ব্রোঞ্জ পদক অর্জনের লক্ষ্যে দুই দল এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে আগামীকাল 19 জুলাই রাত 12:30 টুর্নামেন্টের মেগা ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। সংবাদ শেষ করার আগে আবারও বিশেষ বিশেষ খবর। রাজ্যপাল ইন্দ্রসেনের এটি নাল্লু বলেছেন, প্রধানমন্ত্রী নেশামুক্ত ভারতের স্বপ্ন দেশের যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সরকার পুলিশ বাহিনীকে আরও আধুনিকীকরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। মিশন আগমনের বিক্রম উপান রকেট সফলভাবে কক্ষপথে পৌঁছল। বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান অর্জনের লক্ষ্যে আজ নামছে ফ্রান্স ও ইংল্যান্ড। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

0: আকাশবাণী আগরওয়ালা, এখন শুনবেন গণনা 2027। ইনি ডাইরেক্টর অফ সেন্সাস অপারেশন ত্রিপুরা শাখার ডেপুটি রেজিস্ট্রার জেনারেল শ্রী প্রসেনজিৎ নাথ চৌধুরী। সাক্ষাৎকার।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে আজকে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। বিশেষ অনুষ্ঠান বলতে একটি বিশেষ যে বলা যায় যে কর্মযজ্ঞ শুরু হয়েছে আমাদের ভারতবর্ষ জুড়ে, আপনারা সকলেই জানেন, সেটা হলো 2027-এর জনগণনা। 2027-এর জনগণনা যদিও সেটাকে বলা হচ্ছে, কিন্তু তার একটা সূচনা পর্ব কিন্তু শুরু হয়ে গেছে গত 17 জুলাই থেকে। 17 জুলাই থেকে 15 দিনের জন্য, আমি যদি ভুল না করি, স্বগণনার একটা কর্মসূচি কিন্তু চালু হয়ে গেছে। এবং সেখানে আপনারা অনলাইনে গিয়ে আপনাদের যে ইনফরমেশনগুলো রয়েছে, ব্যক্তিগত যে পরিসংখ্যানগুলো রয়েছে, সেগুলো আপনারা সেখানে দিতে পারেন। তারপরে সেখান থেকে আপনাকে একটা ইউনিক নাম্বার দেওয়া হবে, সেটা আপনারা রেখে দেবেন, পরবর্তী সময়ে জনগণনার জন্য যারা আসবেন তাদেরকে আপনি সেটা দিতে পারেন। তো যাই হোক, আমি বলবো না সবকিছু, আজকে এই বিষয় নিয়ে কি কি আমাদের কর্তব্য রয়েছে, কি কি করণীয় রয়েছে, সেই সম্পর্কে বলবার জন্য আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডাইরেক্টরেট অফ সেন্সাস অপারেশন ত্রিপুরার ডেপুটি রেজিস্ট্রার জেনারেল প্রসেনজিৎ নাথ চৌধুরী। শ্রী চৌধুরী, আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে, বিশেষ করে আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদের আকাশবাণী শ্রোতাদের সময় দিয়েছি, অনেক অনেক ধন্যবাদ। সেটা হলো যে জনগণনা নিয়ে বেতারের একটা বিশেষ ভূমিকা সবসময় থাকে, এই ব্যাপারে আপনি কি বলবেন?
2: নমস্কার সুমন ভট্টাচার্য মহোদয়। তো আজকে আমাদের যে সেন্সাস 2027 জনগণনা যেটা কর্মযোগ্য শুরু হয়ে গেছে, তো সেটার অ্যাকচুয়ালি বিশেষ একটা সময় আছে। সেন্সাস 2027 অ্যাকচুয়ালি 10 বছর পরে পরে হওয়ার কথা, সেটা 2021 হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা কোভিড এর জন্য আমরা করতে পারিনি, তো সেটা আমরা এখন 15 বছর পর 2027 করতে যাচ্ছি। তো সেটার জন্য অ্যাকচুয়ালি বেসিক্যালি এই কর্মযোগের জন্য বিশাল ম্যান পাওয়ার দরকার হয়। তো সেটা দরকার হয়, দরকার হওয়ার জন্য আমাদের অনেকগুলো স্টেপস আছে, যেমন কি কারা কাজ করবে, এটার জন্য একটা ফ্রেম প্রিপেয়ার করতে হয়, সেন্সাস কোথায় যাব আমরা, কার থেকে মানে ইনফরমেশনগুলো আমরা কালেকশন করব। তো সেটার জন্য আমাদের যেটা প্রথা, যেটা সেন্সাসের এনুমারেটর এবং সুপারভাইজার ওনারা অ্যাকচুয়াল ফিল্ডে গিয়ে কাজ করেন। তো সেটার সময়কাল হচ্ছে বেসিক্যালি 1 আগস্ট থেকে 30 আগস্ট অবধি, 30 দিনের পিরিয়ড। তো সেটা দুইটা দিক আছে, একটা হচ্ছে গিয়ে আমাদের ফ্রেম প্রিপেয়ার করা, কোথায় যাবেন, সেটার জন্য আমাদের একটা বিশাল কর্মযজ্ঞের দরকার, এবং হচ্ছে গিয়ে ওরা কি করবেন,

0: তো সেটার জন্য আলাদা একটা বিশেষ হায়ার আর কি বলা যেতে পারে, সেটা আছে একটা। তো আমি যদি প্রথম বলি কোথায় যাবেন ওনারা, তো সেটার জন্য আমাদের কি হয় জুরিসডিকশন অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ, সেটাকে আমাদের বিস্তৃতভাবে ক্লিয়ার করে দিতে হবে যারা ফিল্ডে যাবেন। তো সেটার জন্য বেসিক্যালি আমাদের কি হয় জুরিসডিকশন যেটাকে আমরা বলি সেটাকে আমাদেরকে ফিক্স করে নিতে হয়। তো সেটা ফিক্স করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি গভর্নমেন্টের তরফ থেকে সেটাকে যদি মানে অনেক সময় কি হয় ভিলেজ ডিস্ট্রিক্ট সেগুলার এরিয়া চেঞ্জ হতে থাকে, সেটার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নোটিফিকেশন বেরোয়, সেটা হচ্ছে গিয়ে 31/12/2025 সেটার পিরিয়ডটা ছিল, সেটা গভর্নমেন্টের থেকে নোটিফিকেশন করা হয়েছে যাতে তারপরে আর যাতে ডিসিশন চেঞ্জ করা না হয়। তো সেটা করারই আমাদের অ্যাকচুয়াল যে রুমিয়াটা কন্টিনিউ চলে যাচ্ছে, যাতে ছিল ডিস্ট্রিক্ট ছিল আর্বান বডি রিয়াল এডিকশন ট্রিপিটি জুডিশন সকলকে কম্পাইল করে ফেলাইস করার পর তারপর আমাদের তারপরে আমরা বিশেষভাবে প্রিমিয়ার করে কীভাবে আমরা সেটাকে ইমার্জেন্সিভাবে যাতে কাজ দিব সেটার জন্য স্টেপস আরম্ভ হয়ে যায়। তো সেটার জন্য আমাদের সেন্সর একটা বিশেষ সিস্টেম আছে চার জন সাথে ডিক্লেয়ার করা হয়। তো সেটা কি হয় যারা ব্লকের আমাদের রুরাল পার্টে ব্লক বিডিওরা আছেন ওনারা হচ্ছেন গিয়ে একবারে নিচের যেটা লেভেল আছে সেটাতে ওনারা কাজ কার্য পরিচালনার জন্য থাকেন। তার উপরে আছেন আমাদের ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টে ডিএম এন্ড কালেক্টর হচ্ছেন গিয়ে প্রিন্সিপাল সেন্সাস অফিসার, তার উপরে স্টেটে আমাদের নোডাল অফিসার একজন ডিক্লেয়ার করা হয়েছে সিস্টেমের জন্য। তো উনি হচ্ছেন গিয়ে সেক্রেটারি প্ল্যানিং অফ ডিস্ট্রিক্টস ডক্টর বিকাশ সিং মহোদয়, এবং সঙ্গে সঙ্গে আমরা সেন্সাস নির্দেশালয়ের তরফ থেকে আমরা কন্টিনিউ প্রত্যেকটা স্টেজের জন্য আমরা এটাকে আমাদের যে সেন্ট্রালি দিল্লিতে হেডকোয়ার্টার আছে সেখান থেকে যা যা নির্দেশ আসে সেটাকে আমরা পাস অন করি এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা পর্যাপ্ত পদক্ষেপগুলো আমরা নিতে থাকি।
1: আচ্ছা, তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে আমরা আমার যে প্রশ্নটা ছিল যে বেতারের কি ভূমিকা রয়েছে বা দূরদর্শনের কি ভূমিকা রয়েছে, সেক্ষেত্রে একটা জিনিস অন্তত পক্ষে আজকে এই আকাশবাণীতে বসে অনুষ্ঠান করার সময় এই কথা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আকাশবাণী ভারতবর্ষের অন্তত 98% লোকের কাছে গিয়ে পৌঁছায়, বলা যায় যে এটা 10% ধরা যেতে পারে। তো এই যে জনগণনার যে পদ্ধতি যেটা স্যার এতক্ষণ বলছিলেন, শ্রী চৌধুরী এতক্ষণ বলছিলেন যে বিভিন্ন রকম ভাবে তার পরিপ্রেক্ষিত তৈরি করা হয়, বিভিন্ন জন বিভিন্ন রকম দায়িত্ব নিয়ে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এখন প্রথম কথা যেটা সেটা হলো জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া পার্টিসিপেশন ছাড়া অংশগ্রহণ ছাড়া এটা তো সম্ভব না, এবং এই কাজটাই কিন্তু অর্থাৎ জনগণকে সচেতন করার যে গুরু দায়িত্ব বা গুরু ভার সেটা কিন্তু অনেকটাই করে নিতে পারে। নিঃসন্দেহে অন্যান্য যারা মাধ্যম রয়েছে ইলেকট্রনিক মাধ্যম রয়েছে আরো অনেক মাধ্যম রয়েছে সেটার সঙ্গে সঙ্গে আকাশবাণী এই সচেতনতাটা তৈরি করে দেওয়ার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে, তাই না কি?
0: ঠিক।
1: আচ্ছা, আমরা তাহলে প্রথম প্রশ্নটা মোটামুটি জানলাম। এবারে এই যে কার্যক্রম অর্থাৎ জনগণনা 2027 যে কার্যক্রমের যে প্রস্তুতি সেটা সম্পর্কেও আপনি এতক্ষণ বলছিলেন। তো আমরা একটা জিনিস জানি যেটা আমি শুরুতেই যেটা বলছিলাম যে সেলফ এনুমারেশন এটা একটা অনলাইনে গিয়ে এটা করা যেতে পারে, আমরা সেটা করতে পারি। সেখানে এই গেটওয়েতে কি কি প্রশ্ন রয়েছে এবং সেগুলো মূল তথ্য সংগ্রহ প্রক্রিয়ার প্রশ্নের মতোই কি, মানে এই সম্পর্কে যদি আপনি আর একটু বলেন।
0: অ্যাকচুয়ালি কি হচ্ছে আমাদের এবার মানে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কি আমাদের এবার ফার্স্ট টাইম ডিজিটাল সেন্সাস আমরা করতে যাচ্ছি। তো ডিজিটাল সেন্সাস করব সেটা আমাদের পিরিয়ডটা হচ্ছে 1 আগস্ট থেকে 30 আগস্ট। তো ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি কি হবে ইনভার্টারা এইচএলও ওদের হাউস সিস্টেম অপারেশন অ্যাপ বলি আমরা, যেটা ওনারা নিজেদের মোবাইলে সেটা ইউজ করে করবেন। কিন্তু এবার তার সঙ্গে আরেকটা বিশেষ সুযোগ দেওয়া হয়েছে যেটা সেলফ এনুমারেশন বলা হচ্ছিল, সেটা একটা এক্সট্রা এডিশনাল ফিচার্স বলা যেতে পারে এখানে রাখা হয়েছে। যাতে এটা কেন রাখা হয়েছে এটা এটাও কিন্তু নতুন, কোনো অ্যাকচুয়াল সেন্সাসের আগে কোনো সময়ে কিন্তু সেলফ এনুমারেশনের কোনো সেরকম প্রাবধান ছিল না। তো সেটা এবার নতুন করে করা হয়েছে, কারণ কি যে দেখা যাচ্ছে আমার সিচুয়েশনের সঙ্গে সঙ্গে কিছু কিছু জিনিস আমাদেরকে অ্যাডাপ্ট করতে হয়। তো দেখা যাচ্ছে আগের সেন্সাসগুলোতে অনেক সময় কি মানুষজন অনেক ব্যস্ত থাকেন, তো ওনাদেরকে সঠিক সময় ইনভার্টারে যখন যান তখন ওনাদেরকে পান না, বা ওনাদের অনেক ব্যস্ততা থাকে যা উনি ওনার সময় পারেন না, বা ওনার পারেন না। তো সেজন্য
1: একটা জিনিস আছে, ধরুন সেভাবে বসা পারেন কিন্তু এখন ওনারা হয়তো জীবিকার কারণে অন্য রাজ্যে আসে, সেক্ষেত্রে কি এটা দিয়ে ওরা করে যায় অর্থাৎ সেলফ ইনভার্টেশন

0: correctly above the anyway.
1: That's the channel that was first to the radio. She was a sensor face to pass with the house houses in houses. From the house level 3, I'm a cover code. Population number is time of the same piece. So that's no, I'm a host of a copy of the cover code. We are not talking directly, regularly, normally talking. Money, I'm a there. Ja, elevator gets J location gets in. We local location taken. Jodi, Taole, another K, Kiakora. Bound temporary, suppose continue. By the kitchen, no matter the to be charging Baba Namaki. To buy the kitchen, you can eat again. You can even only Taole to make a self immersion, Kotabaran. To set as an actor Bolai Bahulo. যে আপনি যেটা বলছিলেন যে কেউ বাইরে থাকে সেলফ এনিমেশন করে নিলেন কিন্তু প্রসিজার যেটা আপনি প্রথমে নিজেই বলেছিলেন যে সেলফ একটা আইডি ক্রিয়েট হয় সেটা সত্যি তো পোর্টাল সেটার জন্য কোনো অ্যাপ নেই কিন্তু সেটার জন্য একটা নির্দিষ্ট পোর্টাল আছে লগইন করতে হবে সেখানে মোবাইল রেজিস্ট্রেশন করে তারপর নিজের হেড অফ দ্য হাউসের নাম দিয়ে সেলফ এনিমেশন আইডি একটা জেনারেট হবে সিস্টেমের মাধ্যমে তো ওনার বিস্তৃত তথ্যগুলো আমি দিয়ে দিলেন একটা আইডি জেনারেট হবে কিন্তু সেটা কিন্তু একটা টেম্পোরারি সার্ভারে গিয়ে জমা হয়ে থাকে সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল কাউন্টিং এর পারপাস হবে আসা ইনভার্টারে আচ্ছা কিন্তু যখন ইনভার্টারে ঘরে ঘরে যাবেন ইনভার্টার তো জানেন না কে সেলিব্রেশন করেছেন না করেছেন ওনার দায়িত্ব হচ্ছে উনি প্রত্যেকটা ঘরে যাবেন এবং কভার করবেন এবং জিজ্ঞেস করবেন যে আপনারা কি সেলফ ইনভার্টেশন করেছিলেন হয়তো হতে পারে কি একজন মেম্বার করেছেন অন্য মেম্বার জানে না ব্যাপারটা তো সেটার জন্য আমাদেরকে ট্রেনিং এর এটা একটা ট্রেনিং এর পার্টের মধ্যে পড়ছে আমরা সবাইকে বলছি ইনভার্টার যুগে যারা ফিল্ডে যাবেন যে আপনারা জিজ্ঞেস করবেন যে আপনাদের ঘরে সেলফ ইনভার্টেশন করেছেন কিনা বলবেন হ্যাঁ করেছি তাহলে কি ওনাদেরকে আইডি দেবেন নিয়ে ওনার যে চলো অ্যাপ আছে সেখানে ওইটা এন্ট্রি করবেন তার সঙ্গে সঙ্গে কি হবে উনি যা ডাটা পেয়েছেন ওই আমাদের ইনভার্টারের চেষ্টা আসবে তারপর উনি ভেরিফাই করবেন বা যদি কোনো রেসিডেন্ট বলেন যে না আমি কষ্ট বুঝতে পারি ইনস্টল একটু মনে হয় ঠিক হয়নি তো সেটাও সুযোগ আছে সেখানে তো উনি সেটা ওই মুহূর্তে ইনভার্টার যখন যাবেন তখন ওইটা কারেকশন করিয়ে নিতে পারেন
2: এখানে একটা কথা বোধ হয় বলে দেওয়া খুব প্রয়োজন যে এই সেলফ ইনভার্টেশন বা স্বগণনা যেটা এটা কিন্তু কম্পালসারি নয় কিছু
1: ঠিক
2: এটা মোটেও বাধ্যবাধকতা নেই আপনি যদি মনে করেন সেটা আপনার জন্য ঠিকঠাক হচ্ছে না অর্থাৎ আপনি সেখানে কমফোর্টেবল ফিল করছেন না করার দরকার নেই যারা জনগণনা করবেন তারা আপনার বাড়িতে এলে আপনি আপনার সঠিক তথ্যটি তাদের দিন ঠিক তাদের সঙ্গে সহযোগিতা করুন এবং আমাদের এই বিশাল কর্মযজ্ঞে একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে নিজেকে পরিপূর্ণ করুন আচ্ছা এখানে বলি আমাদের এখানেও রয়েছে বাইরের শহরে তো রয়েছে যেমন মাল্টিস্টোরি বিল্ডিং রয়েছে অনেকগুলো ফ্ল্যাটে বিভিন্ন বাস করে সেই ক্ষেত্রে গণনাকারীরা কিভাবে সেটা ইয়ে করবেন
1: তো সেটাতে আমাদের অ্যাকচুয়ালি টেকনিক্যাল সিস্টেম টেকনিক্যালি ওনাদের বিশাল ট্রেনিং আমাদের ক্যাসকেড আছে ট্রেনিং মানে কি বলে ট্রেনিং তো হচ্ছে ইনভার্টার সুপারভাইজার অ্যাকচুয়ালি যে নিজের একটা দায়িত্ব পালন করছেন সেটা নয় ওনারা নিজেদেরকে একটা ন্যাশনাল ডিউটি হিসাবে করছেন সেটা হিসাবে আমরা ওনাদের কাছে একটা স্পিরিট ক্রিয়েটের জন্য আমরা ট্রেনিং এর মাধ্যমে ওনাদেরকে পাস অন করার চেষ্টা করেছি অলরেডি ট্রেনিং আমাদের পুরোপুরি অলমোস্ট শেষ যে জন্য সেটার একটা বিশাল মানে হায়ার আর কি বলা যাবে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট ন্যাশনাল ট্রেনার মাস্টার ট্রেনার ফিল্ড ট্রেনার তারপর গিয়ে আলটিমেট ইউনিভার্সিটি ট্রেনিং দেওয়া হয়েছে তো সেখানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ট্রেনিং এ এটা সবসময় ভুল হওয়ার চান্স থাকে বা কিছু মিসিং হওয়ার চান্স থাকে সেটা বারবারই বলা হচ্ছে যে আমাদের একটা কনসেপ্ট আছে বিল্ডিং নাম্বার এন্ড সেন্সাস হাউস নাম্বার তো সেটা ওনারা একটা বডিং আপনি যা বললেন মাল্টিস্টোরি বিল্ডিং সেখানে ওনারা বিল্ডিং নাম্বার একটা দেবেন তারপর সেখানে কতটা পরিবার আছে সেটার ওনারা কাউন্টিং নোট করবেন এবং সেন্সাস হাউস হিসাবে ডিক্লেয়ার করবেন আরো কিছু টেকনিক্যাল ব্যাপার বস্তু আছে যেমন কিছু রেসিডেন্স মানুষ থাকেন সঙ্গে সঙ্গে কোনো একটা ব্যবসায়িক কিছু একটা করেন ঘরের মধ্যে সেটার ব্যাপারেও ইনফরমেশনগুলো নেবেন বা কিছু ফ্ল্যাট হতে পারে যে মানুষ থাকেন না অথচ অন্য দোকান বা অন্য কোনো স্পেসিফিক্যালি কোনো কমার্শিয়াল পারপাসের জন্য ইউজ হয় তো সেগুলোর জন্য নাম্বারিং করবেন এবং তার নির্দিষ্ট আছে আমাদের সিস্টেমে তো সেটা অ্যাকর্ডিং করে দিয়ে উনি এগিয়ে যাবেন
2: এখানে আরেকটা জিনিস একটু আমি শ্রোতা বন্ধুদের কাছে অর্থাৎ যারা এই অনুষ্ঠান শুনছেন বলা যায় যে ভারতবর্ষের জনগণকে বা ত্রিপুরার যারা জনগণ আছেন তাদেরকে বলি যে এই সমস্ত যে তথ্যগুলি তারা জানতে চাইবেন যারা আপনাদের কাছে যাচ্ছেন যেমন শ্রী চৌধুরী বলছিলেন যে অনেক রকম অনেক ফিল্ডে অনেক রকম অনেক লোক রয়েছেন যারা এই কাজটা সুচারুভাবে সম্পন্ন করতে চেষ্টা করছেন এখানে আপনার যে তথ্যটা রয়েছে সেটা সঠিকভাবে দিন আপনি এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই যে এই তথ্য দিলে পরে আপনার অন্য কোন রকম ভবিষ্যতে কোনো বিপদ হতে পারে এরকম কিছু তাই তো
1: ঠিক
2: হ্যাঁ সত্যি সুতরাং যেটা আপনার সত্য তথ্য যেটা রয়েছে এই তথ্যটি কিন্তু আপনি অবশ্যই তাদেরকে দিন যারা আপনার কাছে যাচ্ছে

0: কারণ এক্ষেত্রে একটা কথা বলি, এই জনগণনা সেটা কিন্তু আমাদের দেশের ভবিষ্যতের উন্নতির জন্য একটা বিশেষ
1: পরিকাঠামো
0: উন্নয়নের জন্য এটা একটা বিশেষ ভূমিকা পালন করবে। সুতরাং এই উন্নয়নে আপনিও সাথী হন, আপনিও একজন সক্রিয় সহযোগী হন, এটা কিন্তু আমাদের পক্ষ থেকে বলা রইল। আচ্ছা, যারা ভাড়া থাকেন, আপনি যেটা বলছিলেন কে হয়তো কমার্শিয়ালি ব্যবহার করছে কিন্তু সেটা রেন্টে রয়েছে, বা এছাড়াও বাইরের শহর থেকে এসে এখানে ভাড়া থাকেন, তাদের ক্ষেত্রে কিভাবে এই গণনার?
1: তো আমাদের গণনাকারীরা যদি এই পিরিয়ডে, যে পিরিয়ডটাতে আমাদের সার্ভে পিরিয়ড সেটা স্পেসিফিক পিরিয়ড থাকে, সেটা অ্যাকচুয়ালি আমাদের যে স্পেসিফিক পিরিয়ড সেটার বাইরে যেতে পারবেন না ফিল্ড ওয়ার্ক করার জন্য। এই পিরিয়ডের মধ্যে যদি ওনারা মানে প্রেজেন্ট থাকেন তাহলেই শুধু ওনাদেরকে কাউন্ট করা হবে, এবং সেটার জন্য নির্দিষ্ট কোড আছে। সাপোজ ভাড়া থাকলে পরে আমাদের ওনারশিপ স্ট্যাটাস অব দ্য হাউস সেটারও প্রভিশন আছে, আমাদের কয়েকটা কোড আছে। যদি নিজের বাড়ি নিজের ঘর থাকেন, নিজেই থাকেন, সেটার জন্য একটা কোড আছে, নির্দিষ্ট কোড ওন্ড। বা কেউ হতে পারে নিজে ভাড়া থাকছেন, ওনার অন্য জায়গায় ঘর আছে, নিজের ঘর আছে, তো সেটারও স্পেসিফিক কোড আছে যে রেন্টেড বাট ওন হাউস এলসওয়্যার, বা রেন্টেড নো হাউস এনিওয়্যার। তো যে বিভিন্ন সিচুয়েশন হতে পারে, তো অ্যাকর্ডিংলি কোড গুলো দেওয়া আছে। সেটার জন্য ভয় পাওয়ার কিছু নাই যে আমি তো এখানে ভাড়া থাকছি তো আমারটা তো এখানে রিপোর্টিং করাটা ঠিক হবে না, সেরকম কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি সেন্সাস হচ্ছে কি একটা স্পেসিফিক পিরিয়ডের মধ্যে সব জায়গায় একসঙ্গে হচ্ছে, যাতে অন্য জায়গায় আমাদের সেই এনিমেটাররা যাচ্ছেন সেখানে ওনাদেরটা কভার করবেন বিল্ডিংটা, সেটার জন্য কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তো সেটার জন্য আপনারা নিশ্চিন্ত থাকবেন, কারণ ভাড়াটিয়া বা অনেক সময় কি হন মানে যারা মালিক থাকেন ওনারা ভাড়াটিয়াদের যারা ঘরে থাকেন ওনারা ইনফরমেশনটা দিতে চান না, বলে না ওনারা তো বাড়িতে কোনদিন চলে যাবেন। তো কোনদিন চলে যাবেন ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু আমরা পিরিয়ডে পেয়েছি বা আমরা মানে সার্ভে পিরিয়ডে পাচ্ছি, তো আমাদের কাউন্ট করতে হবে, মানে কোনো সেটাতে কোনো অসুবিধা নেই। সেটাই হচ্ছে গিয়ে মূল দেখার বিষয়, সেটাই অনেক সময় মিস হয়ে যায় অনেক সময়।
0: আচ্ছা, এখানে একটু সংশয় দেখা দিয়েছে, সেটা হলো ধরুন অনেকেই আছেন, ধরুন মা বাবা এখানে থাকেন, ছেলেরা বা মেয়েরা বাইরে শহরে থাকেন, চাকরি সূত্রে হোক যেখানেই হোক, এখন যিনি অভিভাবক রয়েছেন, বাবা রয়েছেন বা মা রয়েছেন, তারা কি সম্পূর্ণ তথ্য দেবেন? তো মানে কতজন, যেমন একটা তথ্য রয়েছে বা প্রশ্ন রয়েছে যে আপনারা পরিবারে কতজন রয়েছেন, সেই ক্ষেত্রে যদি চারজন থাকে চারজনই দেওয়া হবে, পাঁচজন থাকলে পাঁচজনই উনি দিয়ে দেবেন।
1: ঠিক,
0: তো সেইখানে যে দুজন বাইরে রয়েছে
1: ঠিক
0: তাদের ক্ষেত্রে গণনাকারীরা যখন যাবে ওরা কি শহরে যারা রয়েছেন যারা ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাস করে?
1: হ্যাঁ, এখন এখানে অ্যাকচুয়ালি যারা থাকছেন, সাপোজ আপনি যেটা বলছিলেন মা বাবা থাকছেন, তো ছেলেরা অন্য জায়গায় থাকছেন, তো ছেলেদেরটা ছেলেদের জায়গায় হবে, বা অনেককে পড়াশোনা করার জন্য যায় বাইরে, পড়াশোনা করছে বা চাকরি করছে শুধু, তো ওনাদেরটা ওখানেই কাউন্ট হবে। কিন্তু আমাদেরটা যেখানে আমরা পিরিয়ডে পাচ্ছি, আমাদের পার্টিকুলার এরিয়াতে যাদেরকে একটা পার্টিকুলার হাউসের মধ্যে হাউস হোল্ড পাচ্ছি, এবং ওনাদের যা যতজন মেম্বার আছেন যারা এখন নর্মালি থাকছেন সেখানে, সেটার সংখ্যাটাই আমরা এখানে বলার জন্য ওনাদেরকে বলবো। ওনারা হয়তো বা টেম্পোরারি, এখানে আমার একটা জিনিস বলার আছে, আমাদের নর্মালি কি হয় অনেক লোক ভাবেন যে উনি বাকি সব মেম্বার তো আমাদের রেশন কার্ডের মধ্যেই আছেন, একই রেশন কার্ডেই তো আমরা মেম্বার, ওনার তো রেশন কার্ড থেকে নাম কাটা হয় নাই। বা আপনি যেটা একটা বললেন, এটা ছাড়াও আরো কিছু সিচুয়েশন হয়, সাপোজ ছেলে শহরে থাকে ভাড়া থাকছে, তো সে তো আমাদেরই মেম্বার, আমাদের রেশন কার্ড থেকে তো নাম আলাদা করে নেই। কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখানে জিনিসটা একটু ক্লিয়ার করতে চাইছি, রেশন কার্ডের সঙ্গে অ্যাকচুয়ালি আমাদের কোনো সেরকম সম্পর্ক নেই। রেশন কার্ড আমাদের জন্য কাউন্টিং করার জন্য কি কারো যদি রেশন কার্ডে নাম কাটা চলে যাবে বা রেশন কার্ডে আছে জন্য আমাদের এখানে দিতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। ফিজিক্যালি যারা আছেন সেটাই আমরা এখানে তুলে ধরি, সেটাই আমাদের কনসার্ন বেসিক্যালি। আমাদের অনেক সময় কমন সেন্স অনেক কিছু মনে হয় ঠিক, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ডেফিনেশনে চলতে চাই।
0: আরেকটু আমি জিজ্ঞেস করি, সেটা হলো ধরুন গণনাকারী এসে আমাকে জিজ্ঞেস করলো যে আপনারা পরিবারে কতজন আছে,
1: ঠিক
0: আমরা চারজন আছি
1: ঠিক,
0: কিন্তু দুজন বাইরে থাকে
1: ঠিক,
0: তো আমরা কি বলবো? আমরা দুজন,
1: চারজনের মধ্যে থেকে দুজন বাইরে থাকেন, চারজন আছেন, আচ্ছা চারজন আছেন, অন্য দুজন বাইরে থাকছেন।
0: হ্যাঁ, অন্য দুজন বাইরে থাকছেন,
1: আমাদের ছজন মেম্বার ছিলেন, দুজন বাইরে থাকছেন, সেটাও হতে পারে। তো সেটা যদি হয় তাহলে আমি চারজনই বলবেন, চারজনই নিব আমরা।
0: যখন স্বগণনার ক্ষেত্রে হচ্ছে,
1: আচ্ছা স্বগণনার ক্ষেত্রে, হ্যাঁ ঠিক, স্বগণনার ক্ষেত্রে তো ইনভার্টারের সঙ্গে ইন্টারেকশন হচ্ছে না,
0: তো সেখানে দুটো জিনিস দেওয়ার কোনো অপশন নেই
1: না,
0: তো সেক্ষেত্রে তো চারজনই আমার দিতে হবে।
1: হ্যাঁ, চারজনই দিতে হবে, হয়তো আপনি হয়তো কনসেপ্ট ভালো করে বিজন ক্লিয়ার হয় নাই, সাপোজ আপনি চার পাঁচ ছয়জনও দিয়ে দিলেন, তো তখন যখন আমরা আসবে তখন জিজ্ঞেস করবো আপনি ছয়জন পূর্ণ না, তো দুজন
0: আগুনকারী আসার পরে যখন আমরা চারজন দুজন বাইরে আছে, উনি কি কত সংখ্যা লিখবেন? দুজন লিখবেন, চারজন?
1: আচ্ছা, তো উনি দুই লিখবেন,
0: আর যারা বাইরে আছে
1: ওখানটা
0: জনগণনার ক্ষেত্রে

0: ওখানে জেলায় ওটাই করা হবে। অলরেডি আমার সিটিতে অনেক সিটি আমাদের অলরেডি হয়ে গেছে সেন্সাস, তো অন্য জায়গায় দেখাতাম যদি রিপোর্ট অলরেডি হয়ে গেছে।
1: আচ্ছা,
0: তো সেটাই হচ্ছে কি আমাদের মূল উদ্দেশ্য।
1: আচ্ছা, আমি আবার বলি, এটা একটা বিশাল কর্মযজ্ঞ, এবং এইখানে যদি কেউ ভুলবশত ভুল করে ফেলেন কোন তথ্য দেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেটাকে শুদ্ধ করার কোন
0: অবশ্যই আছে। তো আমাদের, আমি যেটা প্রথম বলছিলাম যে যেটা তথ্য দিবেন সেটা অ্যাকচুয়ালি সঠিকভাবে দিতে হবে, ঠিক আছে, কিন্তু যদি ভুলভ্রান্তি হয়ে গেল তাহলে কিন্তু ইনোমেটার যখন আসবেন, যদি উনি নিজেও না বলেন, তাহলে ইনোমেটার দায়িত্ব হচ্ছে কি যেটা ওনার কাছে আসবে অ্যাপে, যেটা আপনি ফিল আপ করেছিলেন আগে সেলফ ইনোমেশন হিসাবে নিজে নিজে করেছিলেন, সেটাকে উনি আর একটু দেখবেন, দেখে ওনার যদি কিছু ডিবিটেড মনে হয় বা সঠিক হয় নাই মনে হয়, সেটা আবার উনি জিজ্ঞাসা করে কারেকশন করতে পারবেন।
1: আচ্ছা, সেই
0: সেই সুযোগটা আছে,
1: অবশ্যই রয়েছে।
0: হ্যাঁ, তখনই কিন্তু ভেরিফাই করে যখন সিঙ্ক করবেন ইনোমেটার, তখন কিন্তু অ্যাকচুয়ালি সিস্টেমের মধ্যে ডাটাটা এসে গেল, আপনি যেটা সগণনা নিজে করেছিলেন সেটা এসে গেল। তার থেকে এটা বোঝা যাচ্ছে যে আপনি কেউ ছিলেন এখানে অথচ ঘর আছেন, উনি অন্য জায়গায় সেলফ ইনোভেশন করে দিয়েছেন, বললেন যে আমার তো সেলফ ইনোভেশন হয়ে গেছে, তার মানে কিন্তু সেন্সাসের ডাটা বেশি আসে না। কিন্তু যতক্ষণ ইনোমেটার ওনাকে পাচ্ছেন না গিয়ে ফিল্ডে নিজের স্পেসিফাইড এরিয়াতে গিয়ে, ততক্ষণ কিন্তু নথিভুক্ত হচ্ছে না কিন্তু।
1: আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো কোন একটা তথ্য ভুল রয়েছে, সেটাকে কি গণনাকারী যারা যাবেন বা এই কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কি সেটা শনাক্ত করতে পারবেন?
0: হ্যাঁ, সেটা আরেকটা জিনিস বলা জরুরি যে আমাদের সিস্টেম আছে যেটাকে আমরা কোনো ডকুমেন্ট ভেরিফাই করতে চাইতে পারি না। কোনো ডকুমেন্ট আপনার পেছনে আপনার রেশন কার্ড কোথায় দেখি, আপনার কার্ড দেখি, আপনার কি কতজন নাম আছে না আছে, এসব আমাদের কোনো সুযোগ নেই।
1: এটা কিন্তু খুব প্রয়োজনীয় তথ্য আপনি বললেন, একটা জিনিস গণনা কাজ যাবেন, এরা কোনো কাগজ দেখতে চাই,
0: আমি চার্জ করতে পারি না, করতে পারবে না, আপনার একটা কপি যেটা বলছেন সেটা সঠিক আমি দেখি।
1: আচ্ছা, এটা কিন্তু বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যে কোন জনগণনাকারী যদি আপনার কাছে কোন রকম কাগজ চায় আপনি দিতে বাধ্য নন।
0: ঠিক, কিন্তু উনি যেটা নিজের স্যাটিসফ্যাকশনে বলছেন, অথবা নিজে যদি নিজে কিছু ঠিক আছে আমি কনফার্ম হতে পারছি না আমি একটু দেখে নিই, তো এটা নিজের ব্যাপার, উনি নিজের ডকুমেন্ট নিজে দেখে নিয়ে যদি কিছু বলতে চান বলবেন, যদি সঠিক তথ্য দিতে চান আপনার নিজস্ব ব্যাপার,
1: ব্যক্তিগত ব্যাপার,
0: হ্যাঁ, তো সেটা অবশ্যই করতে পারেন। তো সেটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে গিয়ে আমরা অনেক সময় ইনোমেটাররা বলেন যে না উনারা তো বলেছেন সেটা, হ্যাঁ এটা তো আমরা নিতে বাধ্য, তো সঠিক তথ্যের ক্ষেত্রে এটা বিশেষ উপযোগী, তো কিছু যেকোনো কিছু বলতে পারে, তো তার জন্য আমাদের সবসময় বলা হয় যে ইনোমেটাররা যাতে নিজেরা পলাইটলি অ্যাপ্রোচ করেন, ইনোমেটার মানে যখনই যাবেন কোনো বাড়িতে প্রপারলি অ্যাপ্রোচ করেন, এবং ওনাদের ওনারা যাতে ওনাকে অবিশ্বাস করেন, একটু এরকম একটা সিচুয়েশন যাতে ক্রিয়েট না হয়, যাতে ট্রাস্ট ব্যাপারটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আমাদের ট্রেনিং এর মধ্যে বলা হয় ওদেরকে যে একজন আরেকজনকে যদি ট্রাস্ট করতে পারে তাহলেই উনার সঠিক তথ্যটা দিবে, এবং এটার ওই জিনিসটা হচ্ছে গিয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আদারওয়াইজ আমরা ডকুমেন্ট চাচ্ছি না, তো যে কোনো কিছু ডাটা আসতেই পারে।
1: এখানে একটা বিশ্বাস কথা বললেন বা বিশ্বাসযোগ্যতার কথা বললেন, একটা পারস্পরিক বিশ্বাসের উপর নির্ভর করে এই কাজটা এগিয়ে যাবে, তো সেক্ষেত্রে আমি একটু আগেও যেটা বলছিলাম যে এমন কোন তথ্য আপনি দিতে চাইছেন না যেটা আপনার মনে হচ্ছে যে ভবিষ্যতে আপনাকে বিপদে ফেলবে, সেক্ষেত্রে আপনারা এই সমস্ত তথ্যগুলো, ব্যক্তিগত তথ্যগুলো গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে কি পদক্ষেপ নিচ্ছেন, সেটা কি গোপনীয় থাকবে?
0: নোটিফিকেশন হয়েছে, গেজেট নোটিফিকেশন না হয়ে আমরা কেউ ফিল্ডে যেতে পারি না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নোটিফিকেশন করেছে, তারপর স্টেট গভর্নমেন্ট এটাকে রিপাবলিশ করে, তারপরে আমরা একমাত্র ফিল্ডে ইনফরমেশন আনতে পারি, এবং যে রেসিডেন্টরা আছেন ওনাদেরকে আমরা এই আন্ডারে কনফিডেন্স, যে আন্ডার সেকশন 15 বলা হয় সেটাকে, আন্ডারে যে ইন্ডিভিজুয়াল ইনফরমেশনটা কিছুই ডিসক্লোজ করা হবে না। কিন্তু এটাও বলা ঠিক যে আরটিআই বা অন্য ধরনের যে কোনো কোর্টে বা কোনো কিছুতে এভিডেন্স হিসেবে সেন্সাসের ডাটা মানে নিজের নিজের ইন্ডিভিজুয়াল ডাটা যেটা, সেটা কিন্তু কোনো ক্রমেই ডিসক্লোজ করা হয় না, সেটা আমরা ল বাউন্ড। কিন্তু সেখানে আবার প্রশ্ন হচ্ছে তাহলে তো ডাটা কালেকশন করা হচ্ছে কেন, আপনারা তো সব নাম অনুযায়ী নিচ্ছেন, সবার নাম লিখছেন, তো সেটার ব্যাপারে আপনাদের কনফিডেন্সের জন্য সেটাই জানা দরকার যে আমরা যেটা ডাটা কালেকশন করছি সেটা বিশেষ অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ অনুযায়ী পাবলিকেশন করা হয় সেন্সাস থেকে, সেখানে কোনো ইন্ডিভিজুয়ালের কোনো নাম কিছু ম্যাটার থাকে না, এই ভিলেজে এই ফেসিলিটিটা কত কত আছে কি আছে, ড্রিঙ্কিং ওয়াটার কতটুকু আছে, কতজনের কি আছে না আছে, সেটার ব্যাপারে আমরা বলছি, নাকি কোনো একজন পার্টিকুলার এক্স ওয়াই ওনার ঘরে কি আছে এই পাওয়া গেছিল, সেরকম কোনো সিস্টেম নেই বা কেউ বলতে পারবেন, যখনই ইনোমেটার থেকে সাবমিট হয়ে যাবে ডাটাটা এপে করবেন, তার পরবর্তী সময় পরবর্তী উনি আর কিছুই দেখতে পারবেন না।
1: আচ্ছা,

0: আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, একটা প্রশ্ন আপনার কাছে শ্রোতা বন্ধুদের তরফ থেকে। আপনারা এই যে বললেন যে কোনো ব্যক্তিগত তথ্য দেওয়ার কোনো ব্যাপার নেই, একটা পাড়া বা মহল্লায় কত পার্সেন্ট লোক শুদ্ধ পানীয় জল পাচ্ছে বা পাকা ঘরে থাকছে,
1: যাই ইনফরমেশন আমরা কালেকশন করছি,
0: এই ধরনের ব্যাপার। এখন এই জনগণনায় কোন কোন বিষয়গুলির উপর জনগণ জানতে পারবে, মানে শুধুমাত্র জনসংখ্যা কত আছে তাই না, আরো অনেক কিছু জানতে পারবে?
1: ঠিক, তো আমরা সেন্সাস বলি, আমরা শুধু সবাই সাধারণ মানুষ এটাই ভাবি, আমরা যে ভাবেন যে আমরা শুধু মাথাগুনতি বা পপুলেশন কত আসবে সেটা, কিন্তু সেটা নয়, কিন্তু সেটার থেকে অনেক কিছু জিনিস বেড়ে আসে, হাউজিং কন্ডিশন, তারপর আমাদের এমএনডিস কিছু সুবিধা ওনারা উপভোগ করেন বা ওনাদের কী কী অ্যাসেটস আছে, সম্পদ যেটা বলা হয় স্পেসিফিক কোয়েশন অনুযায়ী, আমাদের সাত আটটা কোয়েশন আছে, মানে সাপোজ আপনাদের এমিউনিটিস বললে আপনাদের ওয়েস্ট ওয়াটার কোথায় গিয়ে পড়ছে বা লিফটিং ফেসিলিটি কী আছে কিনা, ইলেকট্রিসিটি কী ইলেকট্রিসিটি ইউজ করেন বা ঘরে রান্না করার জন্য এলপিজি কানেকশন আছে কিনা বা আপনাদের রান্না করার জন্য কী ধরনের ফুয়েল ইউজ করেন, সেইগুলো জিনিসগুলো আমাদের বিস্তারিতভাবে দেওয়া থাকে। কিন্তু সাধারণভাবে মনে হচ্ছে আমাদের 33টা কোয়েশ্চেন বেসিক্যালি, এটার উপরেই নিমাটোস যারা ইনফরমেশন কালেকশন করবেন, কিন্তু পরবর্তী সময়ে কিছু কিছু ছোটো ছোটো ইনফরমেশন অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা মিনিং ক্যারি করে। সাপোজ একটা ফ্যামিলিতে আপনার কি বলে এসসি, সাপোজ এসসি এসটির আমরা ব্যাপার আছে, এসসি এসটি কিনা ফ্যামিলি, তো একজন হেড অফ দ্য হাউস হোল্ড উনি এসটি সাপোজ, তো ওনার ঘরে এই ফেসিলিটি আছে, তো এইসব হিসাবে অনেক ক্রস ক্লাসিফিকেশন করার সুযোগ থাকে ডাটার থেকে, সেটা যে কোনো ডাটার থেকে অনেক কিছু পরিসংখ্যান বেরিয়ে আসে।
0: এবার জনগণনার শেষে যখন আমরা চাইব তখন শুধুমাত্র মাথা গোনা নয়,
1: ঠিক,
0: তাদের আর্থসামাজিক অবস্থাটাও আমরা জানতে পারবো,
1: ঠিক,
0: কি কি নাগরিক সুবিধা তাদের জন্য প্রযোজ্য রয়েছে সেটাও আমরা জানতে পারবো, এবং জাতিগত সংখ্যা কি আছে সেটাও জানা যাবে।
1: হ্যাঁ, জাতিগত সংখ্যাটা অ্যাকচুয়ালি আমাদের এসসি এসটিটা তো আমাদের প্রত্যেকটা সেন্সাসেই করা হয়, এটা ম্যান্ডেটরিলি এসসি এসটি নিতে হয়, কিন্তু আমার যেটা কাস্টের ব্যাপারটা এডিশনাল কোয়েশ্চন যেটা, সেটা অ্যাকচুয়ালি আমাদের এই পিসে আমরা এটার ব্যাপারে কোনো নেই, কোনো কোয়েশ্চন নেই এটার জন্য, এটা আমাদের সেকেন্ড পিস যখন হবে ফেব্রুয়ারি মাসে 2027, তখন কাস্টের ব্যাপারে আলাদা একটা কোয়েশ্চন থাকবে। তো কাস্ট ব্যাপার যেটা আমরা কাস্ট সেন্সাস বলছি সেটা অ্যাকচুয়ালি সেকেন্ড পিসেই, সেকেন্ড পিসে যা হবে সে এখন মানে সেটা।
0: তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের ডাইরেক্টরেট অফ সেন্সাস অপারেশন ত্রিপুরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডেপুটি রেজিস্ট্রার জেনারেল প্রসেনজিৎ নাথ চৌধুরীর সঙ্গে, এবং আপনারা জানতে পারলেন কিছু এই জনগণনা 2027 নিয়ে, এটা শুরু হয়ে গেছে এবং আপনাদের সকল সহযোগিতা এবং অংশগ্রহণ ছাড়া এই যে উন্নয়নের প্রতি একটা বিশাল পদক্ষেপ ভারত সরকার নিয়েছেন সেটা কিন্তু সম্ভব হবে না যদি আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ না করেন। তো আপনাদের অংশগ্রহণ হোক, সক্রিয় অংশগ্রহণ হোক, আপনারা সহযোগিতা করুন, আমরা আশা করছি জনগণনা প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন হবে। আপনাকে অনেক ধন্যবাদ।
2: এতক্ষণ শুনলেন জনগণনা 2027 এ নিয়ে ডাইরেক্টরেট অফ সেন্সাস অপারেশন ত্রিপুরা শাখার ডেপুটি রেজিস্ট্রার জেনারেল প্রসেনজিৎ নাথ চৌধুরীর সাক্ষাৎকার। আকাশবাণী আগরতলা।
3: अब 70 वर्ष से अधिक उम्र के देश के हर बुजुर्ग को अस्पताल में मुफ्त इलाज मिलेगा।
4: देश के युवाओं ने लिया है न्यू ईयर रेजोल्यूशन, 70 साल के पार सभी बुजुर्गों का आयुष्मान व्यय वंदना कार्ड बनाने का, 5 लाख रुपए के मुफ्त उपचार का उपहार पहुंचाकर भारत को आयुष्मान बनाने का। आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और 70 वर्ष या उससे अधिक आयु के बुजुर्गों का आयुष्मान व्यय वंदना कार्ड बनवाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।

0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন জেলার চিঠি।
1: এবার শুনবেন জেলার চিঠি। আজকের চিঠি ঊনকোটি জেলা থেকে, লিখেছেন অনুপম ভট্টাচার্য। আষাঢ় মাস বিদায় নিয়েছে, বর্ষা ঋতুর দ্বিতীয় মাস শ্রাবণ মাসের সূচনা হয়ে গেছে। শ্রাবণ মাস বৃষ্টির মাস বলা হয়ে থাকে, আকাশে দেখা মেঘের আনাগোনা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়। এই মাসটি বিশেষ তাৎপর্যবাহী, গ্রামে গঞ্জে শোনা যায় বর্ষা মানে বা পদ্মা প্রাণ। শ্রাবণ মাসে কবি চালিত হয়েছিল, সঘন গহম রাত্রি ছড়িয়েছে শ্রাবণ ধারা, অন্য বিভাবে শুধু অন্ধ হারাচ্ছে থাকে যে

0: করবে সেখানে বিরোধী অস্ত্র হবেন ওনারা। কেন্দ্র সরকারের ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ বা এমএসএমই মন্ত্রকের পিএম বিশ্বকর্মা সুবিধাভোগীদের নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা 17 জুলাই কৈলাস শহরে অনুষ্ঠিত হয়। এই যোজনার ব্র্যান্ডিং ও বিপণন বিষয়ে এখানে আলোচনা ও মত বিনিময় করা হয়। আয়োজনে ছিল কেন্দ্রীয় সরকারের এমএসএমই আগরতলা স্থিত উন্নয়ন ও সুবিধাদান কার্যালয়। কৈলাস শহরের অনুকুটি কলাক্ষেত্রে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার গোলাম সাদেক মিয়া। তিনি বলেন, চিরাচরিত কারিগর ও শিল্পীদের সহায়তার জন্য 2023 সালের 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেন। অনুকুটি জেলাতে 3131 জন কারিগর ও শিল্পীরা এর সঙ্গে যুক্ত হয়েছেন। এর মধ্যে 2400 জনের বেশি প্রশিক্ষণ পেয়েছেন। প্রায় 1400 জন প্রয়োজনীয় যন্ত্রপাতি পেয়েছেন। উৎপাদিত সামগ্রীর বাজারজাতকরণ ও ব্র্যান্ডিং এর জন্য এই কর্মসূচির আয়োজন। এমএসএমই সহকারী অধিকর্তা হর্ষবর্ধন কানাকালা জানান, ত্রিপুরা রাজ্যের সবকটি জেলাতেই পিএম বিশ্বকর্মা যোজনার সুবিধাভোগীদের নিয়ে এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম করা হবে। অনুকূটি জেলাতেই রাজ্যের প্রথম এই প্রক্রিয়া আজ শুরু করা হল। রাজ্যে বর্তমানে 20,474 জন মোট 18টি পেশার শিল্পী ও কারিগর এই যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। সবকি যোজনা সবকা বিকাশ এই ভাবধারায় রাজ্যে পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে চালু থাকা গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা বা জিপিডিপি করা হচ্ছে। এই পরিকল্পনাকে আরো জনকেন্দ্রিক ও অর্থবহ করতে ত্রিপুরা আইন বিশ্ববিদ্যালয় এগিয়ে এসেছে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে এদের টিম গিয়ে পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের সঙ্গে মত বিনিময়, তথ্য সংগ্রহ ইত্যাদির মাধ্যমে জন অংশগ্রহণমূলক কাজকর্ম যাচাই করছেন। অনুকূটি জেলার কুমার অনুকূটি জেলার জেলা শাসক মেঘা জৈন সহ বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকরা। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব মীরা শ্রীবাস্তব গত 3 জুলাই অনুকূটি জেলা সফর করেন। জেলা শাসক মেঘা জৈন তাকে স্বাগত জানান। শ্রীমতী শ্রীবাস্তব কৈলাসহর সার্কিট হাউসে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি কৈলাসহরের ইরানি পিএইচসির অধীন লাঠিয়াপুর এবং মোরাইবাড়ি পিএইচসির অধীন চিনিবাগান উপস্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করে পরিকাঠামো ও পরিষেবা সম্পর্কে খোঁজ খবর নেন। পরিদর্শনকালে জাতীয় স্বাস্থ্য মিশনের সদস্য সচিব ডাক্তার শফিক দেববর্মাও ছিলেন। কেন্দ্রীয় সরকারের সাব মিশন অন এগ্রিকালচারাল মেকানাইজেশন এবং মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার প্রকল্পে গত 4 জুলাই অনুকূটি জেলার কুমারঘাটে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। এখানে 2টি প্রকল্পে 43 জন কৃষক বিনামূল্যে পাওয়ার মিটার পেয়েছেন। প্রতিটা পাওয়ার মিটারের মূল্য 75,000 টাকা। কুমারঘাট কৃষি কার্যালয় প্রাঙ্গণে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস।
1: এতক্ষণ শুনলেন জেলার চিঠি, আজ শুনলেন অনুকূটি জেলার চিঠি। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

রীতি শুনলেন, শিল্পী ছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।

0: নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গতে। শ্রোতা বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা গোটা দেশ জুড়ে বা গোটা দেশের মানুষ বৃষ্টির জলকে সংরক্ষণ করার এক বিশেষ কর্মসূচিতে জুড়ে গেছি। কেননা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে জল সংরক্ষণের জন্য ক্যাচ দ্য রেনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। মানে যখন বৃষ্টি তখনই আপনি সেই বৃষ্টির জল সংরক্ষণ করুন। তার পাশাপাশি জল শক্তি অভিযান কিংবা অমৃত সরোবর প্রকল্প, স্বচ্ছ ভারত অভিযান, এই সমস্ত নানান বিষয়ের মাধ্যমে বা নানান উদ্যোগের মাধ্যমে জলকে সংরক্ষণ করার বিশেষ বার্তা দিকে দিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো আজ আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ ক্যাচ দ্য রেন বা বৃষ্টির জল সংরক্ষণের উপর কিভাবে আমরা আরো গুরুত্ব আরোপ দিয়ে বা আরো গুরুত্ব দিয়ে কাজ করতে পারি। আমাদের সঙ্গে আজ আলোচনায় জুড়ে গেছেন বিজ্ঞানী শুভ্রনীল রায়। স্যার, আপনাকে স্বাগত আমাদের সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গতে।
1: নমস্কার।
0: ক্যাচ দ্য রেনের উপর আমরা আজ কথা বলবো, অর্থাৎ বৃষ্টির জলকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি বা কতটা গুরুত্বপূর্ণ। কেননা আমরা প্রত্যেকেই জানি যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জল সংরক্ষণের উপর একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন। তো স্যার, প্রথমেই আপনার কাছে জানবো যে বৃষ্টির জল সংরক্ষণ কেন আজ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল।
1: নমস্কার। প্রথমে মানে আমাদের যে প্রাকৃতিক যে সিস্টেম বা ইকো সিস্টেম আমাদের চারিপাশে আছে সেটা আমি একটু একটু ছোট্ট করে বলার চেষ্টা করি। বিষয়টা হলো আমাদের আজকে এত হঠাৎ করে চারিদিকে একটা ক্রাই যে আমাদের জল সংরক্ষণ করতে হবে, ভূগর্ভস্থ জলের পরিমাণ বাড়াতে হবে এবং বৃষ্টির জল যেখানে পড়ে সেটাকে আমাকে ধরে রাখতে হবে বা জমাতে হবে। এর পেছনে একটু আমরা যদি সভ্যতার শুরু থেকে একটু মানে দেখি যে বিষয়টা এরকম যে প্রথমে আজকে থেকে 200 বছর আগে বা 100 বছর আগে

0: কিন্তু আমরা এইভাবে চিন্তা করিনি, কিন্তু আমরা তখন শিল্পের পেছনে, আমরা অগ্রগতির জন্য, আমাদের প্রয়োজন মাফিক আমাদের ভূমি ব্যবহার বা প্রাকৃতিক যে সম্পদ সেটার ব্যবহার আমরা করতাম এবং এখনো করি। কিন্তু সেটা করতে গিয়ে আমরা যে যে উন্নতি বা প্রগতির দিকে একটা রাজ্যের বা একটা দেশের বা পৃথিবীর সামগ্রিকভাবে উন্নতি সেটার দিকে আমরা যাওয়ার চেষ্টা করতে গিয়ে আমাদের যে প্রাকৃতিকভাবে আমাদের চারিপাশে যে বিষয়গুলো আছে, যেমন গাছ বা প্রকৃতির বন সম্পদ বা খনিজ সম্পদ বা জল সম্পদ, এগুলোর যে ব্যবহার সেটা অনেকাংশে আমরা সঠিক ভাবে বা মানে নিয়ন্ত্রণ করে যে ব্যবহার করা সেটা আমরা করতে পারছি না এবং করিনি, যার ফলে আমাদের আজকে হঠাৎ করে আজকে 10-12 বছর 15 বছর ধরে হঠাৎ করে আমাদের চারিপাশে দেখা যাচ্ছে যে আমাদের যে ভূগর্ভস্থ যে জলের পরিমাণ বা গ্রাউন্ড ওয়াটার যে রিজার্ভার সেটা কমে যাচ্ছে, লেভেল অনেক দ্রুত নিচে চলে যাচ্ছে এবং আমাদের যে পানীয় জল সেটা আমরা পাচ্ছি না। প্লাস আমাদের সব থেকে বড় প্রয়োজন যেটা হলো সেটা হলো আপনার কৃষিকাজ, কৃষিকাজের যে প্রয়োজনীয় জল সেটা আমরা সময় মতো ওই কৃষি জমিতে সরবরাহ করতে পারছি না। তাই খুবই উদ্দেশ্য নিয়ে আমাদের ভারত সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সেই উদ্দেশ্যে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যে স্লোগানটা দিয়েছে যে ক্যাচ দ্য রেইন হোয়ার ইট ফলস এন্ড হোয়েন ইট ফলস, এটা একদমই উপযুক্ত সময়োপযোগী একটা স্লোগান, যার থ্রুতে আমরা মানুষের ভবিষ্যতের জন্য আমাদের জল সংরক্ষণটা করে রাখতে পারি।
1: ঠিক ঠিক, আমরা দেখতে পেয়েছি যে দেশের প্রধানমন্ত্রী তার মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে বৃষ্টির জল সংরক্ষণের একটা দৃশ্য, আমাদের রাজ্যের এক গ্রামের দৃশ্য কিন্তু তিনি মন কি বাতে তুলে ধরেছেন। তো স্যার, আপনার কাছে জানবো যে বৃষ্টির জলকে আমরা কি কি ভাবে সংরক্ষণ করতে পারি?
0: দেখুন, বৃষ্টির জল সংরক্ষণ করার বিশেষ আমূলক যে একটা সিস্টেম আমাদের তৈরি করতে হবে, একটা খুব বড় একটা চিন্তা করতে হবে, বিশেষ একটা খরচা আছে সেরকম কিছু না, যার যে কাছে যেরকম সামর্থ্য আছে সেরকম সামর্থ্য দিয়েই করতে পারে। যেমন শহর অঞ্চলে আমরা যারা একটু যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত যারা বাড়িঘর করছেন বা করে আর থাকছি আমরা বসবাস করছি, তাদের উদ্দেশ্যে একটা মূল উপায় হলো আমাদের যে বাড়ির যে ছাদ সেখানে আমরা রুফটপ ক্যাচমেন্ট করতে পারি, একটা মানে সিস্টেম করতে পারি বা একটা জায়গা করতে পারি যেখানে বৃষ্টির জলটা আমরা ধরে রাখতে পারি। এটা ট্যাঙ্ক টাইপের হতে পারে বা অন্য উঠোন বা কোনো খালি জায়গায় একটা সোক পিট করে নিতে পারি, যেখানে আমরা পাথর এবং নুড়ি দিয়ে আগে থেকে ভরাট করে রাখতে পারি এবং বৃষ্টির জলটা ওইখানে যা পড়বে সেটা আমরা ওইখানে জমে থাকবে এবং কোনো একটা উপায়ে আমাদের নির্দিষ্ট উপায়ে সেই জলটাকে যদি আমরা পরবর্তী সময়ে আমাদের নির্দিষ্ট প্রয়োজন সেই ব্যবহার করি। সবচেয়ে মূলত রুফ ওয়াটার হার্ভেস্টিং বেস্ট মানে গ্রহণযোগ্য, কারণ প্রত্যেকে ছাদ আছে, সেজন্য এটা খুব উপযোগী। আর গ্রামীণ অঞ্চলে আমরা আমাদের যারা যেখানে খোলা জায়গা আছে সেখানে আমরা ছোট ছোট সোক পিট করে আমরা জলটা নিয়ন্ত্রণ করতে পারি।
1: স্যার, এভাবে জানবো আপনার কাছে স্কুল বা কলেজের মধ্যে ছাত্রছাত্রীদের সে বিষয়ে সচেতন করতে কি কি উদ্যোগ গ্রহণ করা উচিত?
0: মানে এই উদ্যোগ বলতে আমাদের দেখুন প্রতিনিয়তই আমাদের একটা মানে শিক্ষার যে কর্মসূচি আমাদের যে সিলেবাস এটা যেটা আমাদের দেশে এনসিইআরটি বা আমাদের স্টেট বোর্ডের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওইগুলো আমাদের প্রতিনিয়তই কিছু পর বা কিছু বছর পর পর ওই সময় মানে চাহিদা অনুযায়ী আমরা তার সিলেবাসটা তৈরি করা হয়। সেখানে আমরা এই এখন যেটা চাই যে আমাদের জল সংরক্ষণ করতে হবে, আমাদের মৌলিক পাঠ্যমান বা পাশাপাশি যে বিষয়গুলো আছে এটার মধ্যে কিছু উৎস দিয়ে মানে খুলে বসে আমাদের কার্যক্রম যদি দিতে পারে সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে তার কিছু উপায় আমাদের কারিকুলাম বা আমাদের পড়ার তালিকার মধ্যে এটা ইনক্লুড করতে পারি। প্লাস আমাদের যারা এই স্কুল লেভেল বললাম প্লাস যেমন কলেজ লেভেলে যে ন্যাশনাল সোশ্যাল সার্ভিস স্কিম থাকে এনএসএস স্কিম, প্রত্যেকটা কলেজ নিজস্ব কিছু কাজ করে যে জায়গায় আছে সেই কলেজটা তার চারিপাশের যে লোকালিটি বা সামাজিক যে জায়গাগুলো আছে সেখানে গিয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এবং এটা মানে দেশ গঠনে তার দেশপ্রেমের একটা নিদর্শন রাখতে পারে যে দেশের জন্য আমরা এই জল সংরক্ষণটা কিভাবে করতে পারি, কোনো মানুষের কাছে সাধারণ মানুষের কাছে তার গিয়ে সুন্দরভাবে বিষয় বললে অন্য সাধারণ মানুষের খুব সুন্দরভাবে এটা

0: হবে।
1: ঠিক ঠিক স্যার। স্যার আরেকটি বিষয়ের উপর বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে যে অমৃত সরোবর প্রকল্প বা বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশকে নির্মল রাখার একটা প্রয়াস জারি রয়েছে, সেই বিষয়টাতে স্যার কি বলবেন?
0: দেখুন, আমরা প্রতি বছর এই যে জুন মাসের 5 তারিখ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করি, তার মূল উদ্দেশ্য হলো যে বিশ্বের পরিবেশটাকে রক্ষা করা, এবং সেই রক্ষা করে একটা মূলত মূল উপাদান হলো আপনার বৃক্ষ বা জঙ্গল বা বনের পরিমাণ বাড়ানো। কারণ আমরা আমাদের আধুনিক সভ্যতার বিকাশে আমরা যে ভূমি সেটা যেভাবে ইউজ করতে লাগছি, আমরা ধরুন আগরতলা শহরেই বলুন, আজকে থেকে 10 বছর আগে কি পরিমাণ বিল্ডিং ছিল, আর যদি ছেলেটি মেয়ে যে বেশি 10 বছর পরে যে জুড়ে কি পরিমাণ বিল্ডিং হয়েছে সেটা একটা উল্লেখযোগ্য একটা মানে লাভ করতে পারি। সেখানে একটা আগে কিছু একটা পাড়া ছিল আমাদের সমব্যবস্থায়, আর দুটি একটা বাড়ি থাকতো, এখন একটা বাড়িতে একটা জায়গায় 2-3 জায়গায় 10-14 ফ্ল্যাট আছে। ফলে ভাবুন ওই ফ্ল্যাটটা একটা পরিবার যাচ্ছে 10 বছর আগে ওই পরিমাণ জল তার ভূগর্ভস্থ জল টেনে নিতে পারে, তার জন্য সেই জায়গায় ওই অংশটা বাড়েনি, ওই অংশটাতে এখন 14-20টা ভেঙে থাকছে। ফলে তার জলের একটা কোটি টাকা 14টা পরিবারের 4 জনের জায়গায় প্রায় 56 জনের আমি রিকোয়ারমেন্ট তুলছি। তো ফলে যে পরিমাণ জল আগে তোলার কথা তার থেকে 10-14-20 গুণ আমরা জল বেশি টেনে নিচ্ছি গ্রাউন্ড ওয়াটার পাইপ দিয়ে বা মেশিন দিয়ে, ফলে ভূগর্ভস্থ জলের পরিমাণ নিচে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের যে বৃষ্টি হয় সেটা একটা প্রাকৃতিক একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়, আপনার গাছ আমাদের লাগাতে হয় গাছ থেকে তার নির্দিষ্ট বেশি যে জলটা থাকে সেটা ইভাপোরেট হয়ে যায়, বা নদী পুকুর নালাতে যে জলটা থাকে এটা একটা সার্টেন পিরিয়ডের পর এটা উপরে বাষ্পীভূত হয়, সেখানে একটা ম্যাগ তৈরি হয়, ম্যাগ তৈরি হলে কিছু সময় পরে এটা বৃষ্টি হয়। তো সেই যে সাইকেলটা এটা পূরণ করতে আপনার জল নেই, জলাধার নেই, আপনার প্রয়োজনীয় বৃক্ষ নেই, সেখানে পুরো বাস্তব যে ইকোসিস্টেমটা সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে আমাদেরকে বৃক্ষ লাগাতে বলছে প্রায় সময়, প্রাকৃতিক যে জলাধারগুলো আছে সেটাকে নজরে রাখা, পর্যবেক্ষণ করা, এটাকে যত্ন করে এটাকে পালিত করা, সেগুলো আমাদের খুব দরকার। আদারওয়াইজ আপনি আজকে 20-25 বছর আগে তো এই ক্রাইটেরিয়া ছিল না যে বন করতে হবে, গাছ লাগাতে হবে, মানুষের প্রকৃতির ভারসাম্যটাকে আবার আগের জায়গায় নিয়ে যেতে হবে, নাহলে আমাদের যে ইকোসিস্টেমটা ক্রমশ বিনষ্ট হবে। আমরা আজকে যা আছি আমাদের পূর্বপুরুষরা সেভাবে মানুষকে তৈরি করে দিয়েছে বলে প্রকৃতিকে রেখেছে বলে আমরা আজকে বাঁচতে পারছি, কিন্তু আমাদের হাতে কিন্তু আমরা আমাদের যারা উত্তরসূরি আসবে তাদেরকে আমরা কি দিয়ে যাব, তারা কি করে পৃথিবীতে থাকবে?
1: ঠিক স্যার, ঠিক একদম স্যার। এই ক্ষেত্রে আমি বলবো যে বৃষ্টির জল সংরক্ষণের জন্য বা ক্যাচ দ্য রেনের জন্য সরকারিভাবে কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে বা কি করা হচ্ছে?
0: এখানে সরকারিভাবে যেটা উদ্যোগ নেওয়া সেটা হলো বিসি ইনফ্রাস্ট্রাকচার মানে ক্রিয়েশন, সেটা ভারতবর্ষে এখন 35 লক্ষেরও বেশি যেটা ভূগর্ভস্থ জলস্তর যেটা যেখানে কমে গেছে সেখানে অলরেডি আপনার আর্টিকেল চোখ পিট করা, এটার মধ্যে জলটাকে যতটুকু জল বৃষ্টিতে পাই সেটাকে ধরে রাখা সারা বছরের জন্য, যাতে পরের সময় সুখার সময় বা খরার সময় আমরা যেন এটা ইউজ করতে পারি। তাছাড়া আপনি ত্রিপুরা রাজ্য মানুষের প্রত্যেক রাজ্যে আপনি দেখবেন স্পেস রিসার্চ সেন্টার আছে বা মহাকাশ গবেষণা সংস্থা, ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার আছে, যেখানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন দ্বারা পাঠানো যে উপগ্রহ বা স্যাটেলাইটগুলো আমাদের মহাকাশে কাজ করছে সেগুলো বিভিন্ন সময়ে ছবি তুলছে, ছবি তুলে এই ছবিগুলো আমাদের গ্রাউন্ড স্টেশনে পাঠানো হয় এবং সেগুলোকে আমরা আমাদের বিজ্ঞানীরা এটাতে অ্যানালাইসিস করে 10 বছর আগে যে জায়গাটার ছবি ছিল এখন যে ছবিটা এটার মধ্যে পার্থক্য খোঁজার চেষ্টা করে, জলের পরিমাণ কোথায় কোথায় হতে পারে, মানে যেখানে ডিপ করলে পরে জল পাওয়া যাবে সেটা একটা গাইডলাইন দিয়ে দেয়। এটা ত্রিপুরা সরকারের এই যে আমি বললাম ত্রিপুরা মহাকাশ স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার এখানে খুব সাফল্যের সাথে করছে, প্রায় 92% অ্যাকুরেসির সাথে বলে দিচ্ছে কোথায় গেলে আপনি জলটা পাবেন। কিছুদিন আগে সিপাহী জলার একটা মানে বর্ডার এরিয়াতে বাংলাদেশের সাথে আমাদের বিএসএফ থাকে তাদের যে ক্যাম্পে জলের খুব অসুবিধা হয়, জল পায় না, সেগুলো নিয়ে আমাদের রাজ্য সরকারের কাছে যখন আসলো আমাদের কাছে যখন সমস্যাটা এলো আমাদের বিজ্ঞানীরা স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিস করে পারফেক্টলি কোন জায়গায় কূপ খুললে বা

0: খনন করলে জলটা পাবে সেটা বলে দেওয়া হয়েছে, এবং 99% একুরেসির সহ তো আমরা খবরের পত্রিকায় দেখেছেন হয়তো যে এটা আমাদের এখান থেকে মানে নির্দেশনা দেওয়ার পরে তারা ওই জায়গাতে খনন করে প্রকৃত মানে পানীয় জল পেয়েছে। তো এটা এগুলো বিজ্ঞানের ব্যবহার, তো এইগুলো প্রতিনিয়ত চালিয়ে যেতে হবে। এই যে বিষয়গুলি জিওগ্রাফিক্যাল পজিশনটা আপনাকে আইডেন্টিফাই করে দেওয়া হবে যেখানে আপনারা যেতে পারবেন। আর একটা হলো গিয়ে মানুষকে সঙ্গে নিয়ে অংশগ্রহণ, মানে কমন মানুষ যারা আছে জন অংশগ্রহণ, এটাতে আপনার আমাদের আরো বেশি যেতে হবে। যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে কলেজের ছাত্র, স্কুলের বড় ক্লাসের ছাত্র ছাত্রীদের নিয়ে পাড়া বা তার সোসাইটির মানুষ যারা আছে যারা খেটে আমাদের সাথে আমাদের লিঙ্ক আরো বেশি বাড়াতে হবে, তারা আপনাকে সাহায্য করতে পারবে যে জলের ব্যবহারটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এবং অবৈজ্ঞানিক ব্যবহার না, গাড়ি ধুচ্ছি তো ধুচ্ছি, জল ছেড়ে রেখেছি রাস্তার মধ্যে, আমাদের অনেক এখনো উদাহরণ পড়ে। তারপরে ধরুন ওভারহেড ট্যাঙ্কে যখন আমরা জল ভরি, তখন ওভার যখন হয়ে যায় তখন যে জলটা পড়ে উঠছে যে ট্যাঙ্কিটা ভরেছে, তখন সাডান আপনার যেটা সিস্টেমটা আছে এটা বন্ধ হয়ে যাবে, জলটা রুটবে না, নষ্ট হবে না, এগুলোর দিকে আমাদের খুব নজর দিতে হবে। তারপর আপনার জাতীয় জল পুরস্কারের মতো যে বার্ষিক যে প্রোগ্রামগুলো আছে এগুলো আরো উৎসাহ দিতে হবে, যাতে মানুষ ওইগুলোর একটা মানে আমি একটা কাজ করেছি ভালো, আমাকে গভর্নমেন্ট রিকগনাইজ করছে, এরকম প্রকল্পগুলো আরো বেশি পত্রে রাজ্য স্তরেও করতে হবে, জেলা স্তরেও করতে হবে।
1: এক কথায় আমরা বলতেই পারি যে সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বা বিভিন্ন উদ্যোগের মাধ্যমে যেমন জল সংরক্ষণ করা বা বৃষ্টির জল ধরে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে, তার পাশাপাশি প্রত্যেকটা মানুষ কিন্তু সচেতন হতে হবে। তো স্যার, আমরা আলোচনার একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, সর্বশেষ বৃষ্টির জল সংরক্ষণ বা ক্যাচ দ্য রেইন ওয়াটার বার্তা থাকবে
0: মাননীয় বা সম্মানীয় শ্রোতারা আছে সবার সাথে, ইনক্লুডিং আমাকে নিজে, আমার নিজের পরিবার শুদ্ধ বলছি, সবাইকে বলছি যে যতটুকু প্রয়োজন সেই পরিমাণ জলই আপনারা ব্যবহার করবেন, আর বৃষ্টির জলটা চেষ্টা করবেন কিছু জমিয়ে রাখার, সেটা পাত্রে হতে পারে, ট্যাঙ্ক হতে পারে, সেটা ছাদে ব্যবহার করতে পারে। সবাইকে আন্তরিক নমস্কার,
1: অনেক ধন্যবাদ স্যার আপনাকে। শ্রোতা বন্ধু, এতক্ষণ আমরা কথা বলছিলাম বিজ্ঞানী শুভ্রনীল রাইসারের সঙ্গে, তিনি যেটা তুলে ধরলেন যে কিভাবে আমরা বৃষ্টির জলকে সংরক্ষণ করতে পারি কিংবা জল সংরক্ষণে আমরা কি কি উদ্যোগ গ্রহণ করি। শ্রোতা বন্ধু, আজকের মতো আলোচনা তাহলে এখানে শেষ করছি, আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অতিথির সঙ্গে কথা বলবো, আজ তাহলে এখানে শেষ করছি, নমস্কার।
2: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন নানা রঙের গান বিভিন্ন শিল্পকণ্ঠে। প্রথমে শুনুন আধুনিক গানশিল্পী কুমার শানু।

তখন শুনলেন নানা গানের অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, শুনলেন ভক্তিবাজ্ঞান, শিল্পী ছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। আকাশবাণী আগরা আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত আকাশবাণী সঙ্গীত সম্মেলন অনুষ্ঠানের রেকর্ডিং রিলে করে শোনানো হচ্ছে।

সকাল 6:10 শুভার্থ অনুষ্ঠানে শুনবেন গান্ধী কথা থেকে পাঠ, ভট্টাবিজয় মনোনীতি অনুষ্ঠান অঞ্জলি, ভট্টাবিজয় বাসনটি রবীন্দ্র অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সেটি হেমন্ত মুখোপাধ্যায়, 7:45 অনুষ্ঠান অভিজ্ঞাপন, 8:40 কোচি কাছে দোষণা করি, সকাল 9:10 দেশাত্মবোধক গান, 9:30 বাংলা আধুনিক গান, 10:00 শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছায়াছবির গান, 11:00 শুনবেন বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান, 12:30 খানিমারি, 12:55 চাষের কথা, 1:05 পদ্মাপুরাণ, 1:40 লোকগীতির শিল্পী অনন্ত বালা বৈষ্ণবী, 1:50 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রূপালী দত্ত, বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, 5:45 ভক্তিগীতি চন্দ্রাবলী উদ্র দত্ত, সন্ধ্যে 6:05 কল্যাণী, 6:30 শুনবেন ঘর গৃহস্থের আসর, সন্ধ্যে 7:00 ককবরক নাটক, রাত 8:05 পরিবেশ ভাবনা, 8:15 হিন্দি ছায়াছবি, 8:30 অনুষ্ঠান রসে বসে, রাত 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী দেবব্রত মল্লিক, রাত 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনুন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার বিজ্ঞপ্তি, আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32°C এবং 26°C, আজ দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 33.4°C এবং 26°C, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 84%। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা, আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানে সমাপ্তি, আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে 6:50, স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:02:40, জয় হিন্দ।